আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার, অর্থাৎ 1269 কিলোহার্টজে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর অ্যাপে শোনা যাবে আমাদের সরাসরি অনুষ্ঠান। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, আজ শনিবার, 13ই আষাঢ় 1948 শকাব্দ, 19ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 4ঠা জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 45 সেকেন্ড।

0: আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুমনি খরাং। 6:55 চাষের কথা, আজকের বিষয় মেথি চাষ। 7:05 রবি কিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ডক্টর চিত্রলেখা চৌধুরী। 7:35 স্থানীয় বাংলা সংবাদ। 7:40 ককবরক সংবাদ। 7:45 প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপন, শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় বিভিন্ন ঘটনা, থাকবে শ্রোতাদের পাঠানো চিঠি, তথ্য, কাজের খবর, স্বাস্থ্যবিধি ও আবহাওয়া বিজ্ঞপ্তি। 8:40 জায়নক। 9:10 দেশ বন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 9:30 শুনবেন বাংলা গান। 10:00 শুনবেন হিন্দি ছবির গান ককবরক অনুষ্ঠানে। 10:30 ককবরক ও হিন্দি গান। 11:00 শুনবেন বাংলা ছবির গান। 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি যারা। 1:05 শুনবেন ককবরক অনুষ্ঠান। 1:40 শুনবেন লোকগীতি, শিল্পী উৎপলেন্দু চৌধুরী। 1:50 শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী নীতা গোস্বামী। শুনলেন আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহত নাজ।
2: প্রাইম মিনিস্টার উইল অলসো বি ভিজিটিং।
3: প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ওর

0: সম্ভব, আর যদি আনন্দ না থাকে সাহায্যই বা থাকে কি করে? না পেতে চাইতে পারে মানুষ, অন্তত আত্মপ্রবঞ্চনা করে ভাবে সে পেতে চায় না, কিন্তু দেওয়ার স্বপ্ন যে মরে না। দেওয়ার কথা এখানে ছেড়ে দেওয়া যাক, কিন্তু অন্যের জন্য যন্ত্রণা সহন তো করা যায়, কি তুচ্ছ এই পরিকল্পনা! কিন্তু অন্যের জন্য সহনের আকাঙ্ক্ষা যে রয়েছে তাই অনুভব করতে হবে, বিরাট একটা আছে। আমরা আমাদের অশক্তি ও নৈরাশ্যের মধ্যেও নিজের প্রেমের বিষয়ে সচেতন, আমাদের সচেতন হতে হবে এই সমস্ত সীমাবদ্ধতার পারে কি আছে তার বিষয়ে। পুরুষের বিচার শক্তিতে যেন নৈতিক পক্ষাঘাত এসে গেছে। যারা মানুষ হিসাবে ভালো তারা আজেবাজে জিনিসে ব্যস্ত, যখন ধর্মযুদ্ধের হুঙ্কারে তাদের চারিদিক বিদীর্ণ করার কথা, আর যারা মন্দ তারা তো তাতেই ডুবে আছে। যে খুঁটিতে নিজেকে বেঁধেছি তার নাম ঈশ্বর, সুতরাং পাওয়ার বস্তু পাবই। আমার এই শক্তির বোধ কি বিচিত্র, কারণ আমরা দুই অন্ধকারের মধ্যবর্তী একটা বিন্দু ছাড়া আর কি? অনন্তের তিমির রাত্রে ধুলির এক পরমাণু, অসীম শূন্যের গহ্বরে পতিত ঘূর্ণমান পালক বৈত নই, তবু প্রত্যেক মানব সত্তায় সমগ্রের শক্তি। মসিময় যখন দিন তখন ঈশ্বর ঘোষিত হন মানুষের ভালোবাসার ও আত্মদানের সামর্থ্যে। ধর্ম দেখা যাচ্ছে সৌভ্যভব্যের ব্যাপার নয়, তা মানুষের প্রাণের জিনিস, তাকে পরিশ্রুত করতে গেলেই তার প্রাণবীর্য নষ্ট করে দেওয়া হয়। প্রতি মানুষ যেন তার নিজস্ব আহার্য পায় ধর্ম থেকে। যে মানুষ জীবন থেকে বর্বর ভোগের আনন্দ নিষ্কাশন করে, বস্তুর উপরের চেহারাটুকুই মাত্র দেখতে পায়, তারও পরিতৃপ্তির অধিকার আছে, এবং ওইসব প্রবৃত্তির প্রকাশ আছে এমন উপাসনা পদ্ধতিও সে গ্রহণ করতে পারে। যে মানুষ চিন্তারীতিতে উগ্র, জীবনবোধে স্পষ্ট কামনার অধীন, প্রাকৃতিক সংঘর্ষকে যে উপভোগ করে এবং তার মধ্যে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ার মতো শক্তিমান, সে মানুষ নিজ অধিকারে ঈশ্বরকে দৈনন্দিন জীবন কামনার অনুরূপ উপাদানে অর্চনা করবে। অপরপক্ষে যে মানুষ জীবন ও সৃষ্টি সম্বন্ধে করুণাপূর্ণ, সে ঈশ্বরকে দেখবে সর্বাশ্রয় রূপে, স্নেহময়ী করুণাময়ী বিশ্বজননী রূপে। উপাসনাকে মাটিতেই পা রেখে দাঁড়াতে হবে, যদি স্বর্গে ছোঁয়াতে হয় তার মাথা। প্রতি স্তরেই আমরা এমন কিছু উপলব্ধি করি যা থেকে যায় আমাদের সঙ্গে চিরদিন। মায়ের সন্তানদের কাছে সকল মানুষই ভাই ভাই, বিচ্ছেদ নয়, পার্থক্য নয়, সকলেরই এক মা। মানুষের মুখে তাঁরই বাণী, মানুষের হাতে তাঁরই বাহু, তার চোখে তাঁরই প্রেম দৃষ্টি। মানুষের দায়িত্ব তাই মানুষের চির সেবা। ব্যক্তিমুক্তির কি প্রয়োজন যদি ঈশ্বর, অনন্ত ঈশ্বর, প্রেম ও সেবা আহ্বান করেন?
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা। অঞ্জলি পর্বে এবারে শুনবেন অমৃত সিং অরোরার কণ্ঠে ভক্তিমূলক গান।

এতক্ষণ অঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান। আজকের শিল্পী ছিলেন অমৃক সিং অরোরা। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ুমনি খোরাং।

ফুঙ্কাহাম পৈলা যত্ন ন আকাশবাণী আগরতলা তাবসং জাগতিনি ফুংজরানি ককবরক পান্ডা হায়ুনি খরাং পান্ডা পৈলা যত্ন ন লামসগো তিনি সালমারি ইংখা তালিউং তালনি সাল চি থাম সালমারি সাসাই ব্রীরা থামচি বা তিপ্রা বিশি জুলাইতালনি সাল ব্রী সালমারি নৈসাই নৈচিদক খ্রিস্ট বিশি তিনি সাল চা সাল ও পান্ডা আওয়াই ঙৈতঙ্গ নৈরা থামচিদক ফুটা ব্রী মিটার এবার সাসা নৈরা দক্ষিচিকু কিলো হার্স

0: রাষ্ট্র। আকাশবাণী আগরতলা পান্ডা পৈলাও ককা হামবাই দিনে হায়ুনি খরং পান্ডান চেংলায়ানো দিনে বাকে ককাহাম তবুই ফাইকা স্বামী বিবেকানন্দনি ককাহাম বাইথাংন পৈত খাই মানিয়ার কাইত নব পৈত অঙ্গি মানিয়া নাসলেরমা ফানিসলাই হামজাকমানি ফান বেলাইন মরকুক অসংসার তাবো বেলাইন নাংসুগ তমুং কাহাম অসংসার আবহাই বরক নন নাঙ্গ যে বড় রকনি লংমা হামজাকমা কুপলুং তাই বইনি কাহাম নাইনাই অজন্তই সামংসাদি সালব্রুম ব্রুম দিয়াইদি বিজাব খুকটাংদি বখা রসুগই ওয়ানসুকদি কথু কে ওয়ানসুক মঙ্গ তংদি তাই ককবিটি খলদি হাকসাল নাহার মুন তৈয়ী হামজাক দি তাই বখারসুগুই হামজাক মুন ফনুক দি ইয়াক থাকিয়াওই হামক্রাইনি সামং খাইন তংদি কক সেবাক দি সই সিমুংবাই কথারতেই সামং কাহাম খাইনা সাকথার দি তামনি হিনখে আরনো তঙ্গ বেবা তংথার ননসু বানাইন পগৈতা থাংদি নন হামজাক নাইন তা নাসলের দি নন পৈত খাইনাইন তা থকাই দি যে দফাও বরিরকনি ইয়কমুংক্রই আ দফাও হামক্রাইক্রই অসংসার সুমসখনৈ তংখে আবনিনি থানি তংনাই আসুগিয়াসে যত সুগিয়া হনমানো ইয়াকারদি তামনি হিনখে আসুগিয়া হনমানি আবন থৈমুং আবন সুমসক কবিনি বাকৈ মংসাসুক মানমুং কতর ইয়াকারি মানো ফিয়াবা মংসাসুক মানমুংনি বাকৈ কবৈন তাইয়াকার দি বরকন নাইমানি ন কাইতনি নাইমুং ক্লায়ো সংসারনি বাকৈ অমন অংখা পুইলানি সেরমুং ক্রাক্ষে ফানথন্দি ফাতারনি মংসাসুকন তা সেরাইদি মাজরাবো তা বেরদি ফিয়া ক্রাক্ষে বাসাদি বাইথাংন মাজরা বেরদি হাকে নং সাইমান্নাই বাইথাংন রমুই নারক না বাকৈ অমন সৈ সৈনি লামা আসুজরা স্বামী বিবেকানন্দী ককাহাম খালাইখ্যা
1: আও হঙ্গে তাবো হ্যাঁ খরঙ্গ যে খালায়ানো সাইমালায়ানো সা খামখানি কক উষ্ট্রোক বেমারনতেই ককঠায়াছানি তে উষ্ট্রোক বাহিকেন আবরণ চিঙ্কিয়া সাইমালায়ানো নকনি ফাতর কিসা অঙ্কারকেন বাক্স বাক্সা বরক রকন চুগু নাটা সুঙ্গই হায়কে বা খরকসা বরকন রমই হিমমানি বাক্সানি খেবা ককচারি মাইনা অমহাই চুগু তৈ তৈ বাক্স বাক্সা খেবা বুকুক কই থাংমানি হায়কে বা ইয়াকুং ইয়াকমায়া অংমানি নগু অমহাই ইংখেন চুং উস্ট্রুক অংখা নই সাইমানো ফিয়াবা অস্ত্রুক বাহাইকে অং কাহামকে সাইমাইয়া অস্ত্রুঙ্কে চিনি বক্রকনি বিসিংগ শিরা এবার নার্ভ টঙ্গো আর নার্ভ এবার শিরাও থৈরক কাহামকে থাংলাই সুখলাইমিয়া এখেন অস্ত্রুঙ্গু বাক্সে বরক রকে ওয়ানচুগু হার্ট এবার বখা রগো কেউমুং ফাইকে অস্ত্রুঙ্গু হুনে ফিয়া অম হাইয়া বক্রক বিসিংগ শিরাতেই থৈ থাংলাই সুখলাইমিয়া একে উস্ত্রুকুঙ্গু ওর সাতাইকলেও বাক্স বাক্স বড় রক

0: 신이 먹으러고 시라서의 탕구로 게 해마그레 수스트룩 응고 우스트룩 프로덕트리 바그뇨 응기마노 어몽카 다이베티스 두마비리는 게 데이 트여부 함 방케 하얗게 지니 프레사록 방케 뭐 우스트룩 응기마노 대티니 시라 아로 부함 방케 보 우스트룩 응기 마노 먹으러고 트이 탕레슈 클라이메 에케보 어머니 바그보 저러저러 우스트룩 응고 텐션이 바그보 우스트룩 응기 마노 신이 신이 마린카 사그니 야사박학 야갸쿵 막항 아숨사 개벨테이 버마하이 응고 어머니 로글로기 콕샤이미아테이 먹을보 아숨사 누기앙이 타나이 프레스럭 방케보 우스트룩 응기 마노 어머니 바기노 프레스럭 증 사브룽 사브룽노 순환하고 데이 프레셔 가방 한게 아보 닥터 외 탕이 나이 나이지기 비티브르 산나고 아무나 가리고 능 기샤 내니 어버하이 우스룩 만재양이 동나 한게 증 모닝 어그룹 한양 나이 데이 부험가랑 짬으로 쌓여 동나 나이 데이 또몽 내니 사그룹 기샤 프레셔 가방 한게 닥터 외 탕이 나를 세력 말라니 비티브르 산나 나이 day morning auto khlan nang nai ange chang sai malaka tin nei hain khrang pando ustru be manati kokthe thani
1: au phari ta busang tang bitu habla yana tin ni tang bitu mo sambir kai manati thaje thani kok sang sila yana mo sambir kha komola na kosol bini butui gatui gat ka khazat botongo bini butui যেফ্রুসং লেঙ্গি টঙ্গাফ্রু নংখাঙ্গে বেলাইকে ফান মানো ভারত হা কতরনি যত্ত নিশ্লাই গবং কুক বথাই থাইনেরনি বিসিঙ্গ বব খব জাগো বিনি সাইন্টিফিক মুংকা সাইট্রাস লেমটা মোসাম্বির দালবি ডাল জাত দঙ্গ মোসাম্বির কাইনানি বাগৈ সৈ সৈ জরা অংকা জুন তালনি সিমি সেপ্টেম্বর তাল মোসাম্বির কাইনানি বাগৈ ওয়াতেই নাঙ্গ সেন্টিমিটার স্নিসিবা কসা খাও মোসামির কাইনানি বাকে ব্লাই কেন কাহাম কো খা হানজাগো বথাই গবং মানানি হিনকাকে হানি পিএইচ সেভেন পয়েন্ট ফাইভ অংখাকে বা চাও তে হা নব আমজগৈ নাহার কাকে চাসুগো মোসাম্বির কাইনের সাকাং ফ্লেমিং বাই খেত এবাকে জাগা তিয়ার খাইকে চাও কাইনানি সাকাঙ্গন জাবরারক সাফসুতরাকে টনিনানি নাই ফাংসারা কাইনানি বাকি সালনানি নাঙ্গ ফুট কাইনে চিনই হাকর থুকনানি নাই ফুট কাইথাম তাই তরনানি কেবেন কুয়ার নানি নাঙ্গ আবো বউ ফুট কাইথাম ফাংসারা কাইনানি বাকি বিশিক নইনি অংখাকে বা বেলাইকেন চাও বুফাং তমুং কাইনমানি উল ডাক্তি নতরনানি বাকি বেডেক বুপরা এবাকে বলাই রক টংখাকে আবার শান্তি উই রানানি নাই কাইনানি সাকাঙ্গন নাইট্রোজেন হই ডালসা বিঠি টঙ্গা আবো রানানি নাঙ্গ আবনি উল কাইমানি উল তে ওয়াই নই দোষ রানানি নাঙ্গ ফিয়াবা মস্কি ফসফরাস পটাস আবহাকে কাইমানি উলনি তাল রানানি নাঙ্গ বুফাং কাইমানি বিশিক থামনি উলন খুম বারো বিশি বুড়ি উলকে বুথাই থাইনানি চেঙ্গো বিশি ওয়াইনি জরাতে বুথাই রু ফিয়া বুথাই মনিয়াছিনি খাকনানি নাঙ্গো বিশিবানি উলতেই বুথাই গবংখে থায়ো বিশি নই চিনি জরা বুথাই মানি নতংনাই অবংকা মোসামির কাইমানতেই থাইছাথানি কক

0: አው ታቡክ ሃን ክራን ፓንዶ ቲኒ ኖ ሻሎ ፓቲ ሙሩ ቱን ጋ ሳይማላኝ ቲኒ ጁላኒ ሻልባ ሳልብሪ ሻል 1776 ቢሲዎ ቲኒ ኖ ሻሎ ኖ ኩይላ ዩናይትድ ስቴት ኦፍ አሜሪካ ባሮክ ሃማማኒ ሻል ቲኒ ኖ ሻሎ ባሮኖ ቲኒ ኖ ሻሎ ኖ হামান মানে শাল নিজেই সাজাক মানে কক আপনার কারিব ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভ নিব তিনি ন সালও সাজাগো তিনি ইউনাইটেড নেশন তিনি ন সালও বংনি ইন্ডিপেন্স মামানি বাগিনাই বড় সেলিব্রেট খাইলেমেন শাল ডিসঅবিডিয়েন্স ডে আবংখা যে চিনি হামিয়া সামঙ্গ যে কবুলি টংনাই বরগ্ন তিনি ন সালও কাহাম গ্রং খাইনা বাগিনাই কাইসা সাল পালালেমেন শাল ন্যাশনাল ফ্রাইড কাম ডে আবংখা তিনি ন সালও ন বরকবুর আরগ ন বরম রুইনাই বরমি তিনি ন সালও কাইসা পান্দা চেংমানি শাল তিনি ন সালও ন বেলারও সুনিনাই বরক বহাই ন নাজিনি ইসিমি বরক হায়ক মানে শাল 1944 বিশ্ব গাছরা যেন পাটি মুরগি সামেলা তাক যেন ককথুম হাবলাই
1: আও ফাইডি সঙ্গ তাবো ককথুম থাকলাই নেন ককথুম তিনি বাকি পুইলানি ককথুম খা একলব্য মডেল রেসিডেন্ট স্কুল ল এডমিশন ক্লাস সিক্স এডমিশন নাহারনানি বাকি কমিংলাই নাহার জাগি দঙ্গ আর ও চিনি বরক দফারকনি বাকি সিমেন উনাই চেলা বড়ি রকনি বাকি বাবাগী বুকসা দঙ্গ থামরা ডকসি এডমিশন উনানি বাকি কমংলাই জানি যা আমসাইনি রংনগন কমংলাই রাজাগী দঙ্গ কমংলাই নাহারনানি তাই সাবমিট খাইনানি পাইথাক সালমারি ওখা অবিসিনি জুলাই তালনি সাল চার সালমারি জরা জরা ওখা ফুংনি দামসারনি সিমি দিবরনি দামনই জরানি বিসঙ্গ তেব কাহামকে সিনানি বাকি ওয়েবসাইট নাই মান্নাই https://twd.tripura.gov.in ওয়েবসাইট
0: নিখিল টিপুরা শিক্ষক সমিতি বিভাগটি বীরবল্লব সাহানি অজাগাও কাইসা সকাত রাজাকনাই আবঙ্গা খানাও দিবনি দাম চিনি নিয়েছিমি আগরতলানি প্রেস ক্লাবও অব চ্যাংজাকাই এটিটিএনি বিভাগটি অকগ্ন সাকলাই যাগো টাকলাই মাধ্যমিক তেকুচুক মাধ্যমিক পাশনের নাম্বারনি বিশিংটি অজাগর সকাত রেজাকাই অরঙ্কা পুইলা খরক চিন তেই আবুন কারিব খরক চিথামন অর রাজাকাই অর ফাই মানজাকাই চিনি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তে আপনার কারিব ভাই মানজাকাই চিনি আগরতলানি মেয়র দীপক মজুমদার তে অর ফাই মানজাকাই চেয়ারপারসন সেন্ট্রাজুল আগরতলানি পুরনগমনি রত্না দত্ত সন্তোষ সাহ বরক আকর্ষণ তেব নারায় অকরা ফাই মানজাকাই বোলানা সাহা রতন দে লিটন ভৌমিক অনুপ ভট্টাচার্য নিখিল টিপুরা শিক্ষক সমিতির বিভাগটি অকক সাজাগো
1: আও আনি আফাতঙ্গ চন্দ্রনি বিসঙ্গ ভাষণে ভারত হাকতরনি খরকসা থই জানাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিনি আসাইমানি শালন রেকসাউই বসকাংনি জুলাই তালনি শাল ডক শালমারি ও জিরানিয়া আমসাইনি রানীর বাজার গীতাঞ্জলি হলনগ কাইসা পান্ডা সংসা জাখা আর ও হুকুমু রকনতী কিসা মশামু রসাপং রকনাই তাই পদ্রেপদ বাতাইলাম রব উনাইহিনি সাকলাই যাখা তাই কেসা অংকাব রথ যাত্রা আব বাইখরা জগন্নাথ জিও মন্দির নিসিমি বাজার ইয়াকাব হাতি জরা ও উনাইহিনি কাইসা ককথুমনি বিসিনটি সাকলাই যাখা সালমারি ওখা ও বিশ্বনি জুলাই তালনি শাল চিদক শালমারি
0: আও ত্রিপুরা পলিসি ফর স্ক্রিনিং এন্ড এমপ্লয়মেন্ট কালচারাল আর্টিস্ট অর্গানাইজেশন বিভাগটি অজাগাও

0: सेकेंड पार्ट नि ऑडिशन नि बागै रिसापुं मोसामुं तै थुमनो ख्लायनाय तै तामनाय रग नि बागै तै अजाबा आबार नि बागै ताव कयलेग्लाय नाहार जागै दंगो अबो नाहार जाका 24 जुन नि सिमि आबो चेंग जागै दंगो आबंका अगस्ट दाननि साल 30 जरा 31 अगस्ट जरा नाजाखनाय नरक्टुमुं कयलेग्लाय नामु जोंहांगे लॉगिन वक्लाय मानो www.ica.tipra.gov.in और वेबसाइट वो रख जान जा महकमाओ क्लाय मानो अब उन करीब हाँ यो कायदों की निबखाटे मजका नहीं नहीं जरा सपना करेंगे निबागे आप ग्रेट खन्या मुसुमाय रख बरोग हाँ यो और कोयले ब्लाई री मानो आप ग्रेट ऐसा निबागे न रख कोयले ब्लाई ना हरी मानाई अबो www.ica.tripura.gov.in তখন জরা তঙ্ক কেফন রেসাপ মুং সামুং তে কক্রবাইনি কক্রুক সানাই রক মুসুং খাঙ্গে রক আইসিও থাঙ্গিনে অর কয় লেবলারি মানো আগস্টালনি সাল থামচিচা 35 আগস্ট জরা অম পাইথাক সাল
1: আও আসা জরা সং ককঠুম রখনা বাইকে তাবো সেবগো বরকটা মানি খানা লায়নে পুলানি সেবগো বরতলা মানি খাবো সিআইএসএফ আর ও বেবাগাই বুক সাসুথাই কাইনি সিব্রইও সপুনানি বগাই কইমংলাই সানজাখা বুক সাসুক থাকি কা সিআই এসএফ ও বুক সাসুক থাকি বগাই রেমারি নানি নাঙ্গো ক্লাস 12 পাস উমর নানি নাঙ্গাই বিসিসি জানি সিমি বিসি থামসিবা কইমংলাই নানি পাইথাক সালমারি ও বিসিনি জুলাই তালনে সাল স্নি সালমারি জরা তেব কাহামকে সিনানি বগাই ওয়েবসাইট নাই মাননাই https://www.cisfreit.cist.gov.in website
0: Indian Oil Corporation nibakhakti 1524 asuk thayo apprentix tlang jagai tongo o jagao kolebler ne pachak sal o জুলাই তালনি সাল নৈচিতকু সাল আব শর্টলিস্ট অংখনাই আগস্টালনি সাল বা সালো ডকুমেন্ট ভেরিফিকেশন অংনাই আগস্টালনি সাল চিসা সালো ইনি অর থ্রেটেন টেকনিশিয়ান অংনাংনাই আবন করিব অ্যাটেন্ডেন্স অপারেটর আরও তঙ্গো 50-50% মার্ক মানে যাই বিএসসি আরও ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি আবো তোমরা আপনার তো ট্রেড ফিল্টার মেকানিক ক্লাস 10 পাস নাই দুই বিশিকাঞ্জি আইডিআই সার্টিফিকেট নাই আপনি কালিব কেমিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আপনি বাকি বহন 50% মার্ক নাই ইঞ্জিনিয়ারিং টাই 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স আপনার কারি বহন সেক্রেটারিয়াল এসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট और बीए बीएससी बीकॉम टंगहांग नाई डाटा एंट्री ऑपरेटर अब फ्रेशर स्किल सर्टिफिकेट टंगहांग नंगो 50% मार्क टंग नंगनाई तब काम के सैमन मुंग संगके नरक www.iucl.gov.in थांगिने और लॉगिन खलाय मानो आसक जरा जों सेबक बरतला मंग खना लागिया के जों टाबुक हायन खरांग पांदो
1: রেসামুখ খনালাইনে রেসামুখ খনারওয়ানে চন্দ্রানী জমাতিয়া।

0: এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং। আকাশবাণী। চাষের কথা, চাষের কথায় আজকের বিষয়। মেথি চাষ।
1: চাষের কথা আজকের প্রসঙ্গ মেথি চাষ। প্রাচীনকাল থেকেই শরীর সুস্থ রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান রূপে ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী মেথি জলে ভিজিয়ে খেলে শরীর ঠান্ডা থাকে। তবে শুধু ঠান্ডা রাখা নয়, এই পুষ্টিকর গুণাবলীর এবং এর ঔষধি গুণাবলী মানবদেহে প্লাজমা গ্লুকোজ স্তর হ্রাস করার এবং প্রচলিত লিপিড স্তরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতাসহ অন্যান্য শারীরবৃত্তীয় সুবিধা প্রদান করে। মেথির জাত বিভিন্ন ধরনের হয়। কাসুরি RMT1, পুষা RMT 143, প্রারম্ভিক মেথি নাম্বার 47, HS 103 ইত্যাদি। গুরুত্বপূর্ণ জাত পুষা প্রারম্ভিক বাণিজ্যিক ফসল। এর বীজ পরিপক্ব হওয়ার জন্য 130 দিনের মতো সময় নেয়। এছাড়া মেথি নাম্বার 47 হল একটি উচ্চ ফলনশীল জাত। মেথির বীজ বপনের আগে 8-12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং 4 গ্রাম সিরাম 50% কার্বেন্ডাজিম ব্যবহার করে জৈবিকভাবে শোধন করতে হবে। বীজ শোধনের 4 ঘন্টা পরে মেথি বীজ জমিতে রোপণ করতে হবে। স্প্রে বা ড্রিল পদ্ধতিতে জমিতে বপন করা উচিত। এর জন্য মাটির পিএইচের মান 6.7 মধ্যে পেতে হবে। এই বীজ সমতল ভূমিতে বপনের সময়

সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পার্বত্য অঞ্চলে, জুলাই থেকে আগস্ট সবচেয়ে ভালো সময় বলে বিবেচিত হয়। সব ধরনের মাটিতেই মেথি চাষ ভালো হয়। বিঘে প্রতি 5-6 কুইন্টাল জৈব সার প্রয়োগ করে 3-4 বার ভালো করে চাষ ও মই দিয়ে নিতে হবে এবং যথেষ্ট ভালো পরিমাণ জো না থাকলে হালকা করে সেচ দিয়ে মাটিতে জো আনতে হবে। মাটি তৈরি হয়ে গেলে বীজ ছত্রাকনাশক মিশিয়ে বুনতে হবে। বীজ বোনার 30-60 দিন পর জমিকে আগাছা মুক্ত করতে হবে। পাশাপাশি 2 কেজি হারে নাইট্রোজেন চাপানো সার হিসেবে প্রয়োগ করে হালকা সেচ দিতে হবে। মেথি গাছে বেশি সেচের প্রয়োজন হয় না। মেথি বীজের অঙ্কুরোদ্গমের জন্য জমিতে আর্দ্রতা প্রয়োজন, তাই জমিতে আর্দ্রতা ধরে রাখতে সময়ে সময়ে সেচ দিতে হবে। মেথি প্রস্তুত হতে 130-140 দিন সময় লাগে। গাছের পাতা যখন হলুদ বর্ণ দেখাতে শুরু করে তখন সেগুলি কাটা উচিত। ফসল তোলার পর ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। শুনলেন চাষের কথা? আজকের প্রসঙ্গ ছিল মেথি চাষ।

এতক্ষণ রবিকিরণ পর্বে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন ডক্টর চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণ পরে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তারপরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল ফ্রান্সে সেদেশের অর্থমন্ত্রী রোলাঁ লেসিওর সঙ্গে ভারত ফ্রান্স অর্থনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনেই মোট 12,168 জন পুণ্যার্থী আজ পবিত্র গুহামুখে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গে কলকাতায় বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কাবো ভার্দিকে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে কলম্বিয়া ও ঘানার মধ্যে খেলা চলছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধে 7টায়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন।

0: এদিকে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর যোগ্যাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরমবানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়া। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসে 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গেও শ্রী মোদী বৈঠক করবেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল জানান, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ফরাসি অর্থমন্ত্রী রোলান এসিও গতকাল ফ্রান্সের আইয়া প্রভাসে যৌথভাবে ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগে পৌরোহিত্য করেন। উভয় মন্ত্রী ভারতের অর্থনৈতিক উন্নয়নে ফরাসি উন্নয়ন সংস্থা এফডিএ এর কাজের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। ভবিষ্যতের কর্মপরিকল্পনা সম্ভাবনার দিকটিও খতিয়ে দেখেছেন তাঁরা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরী জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। আগে অপরিশোধিত তেলের চাহিদা 85% বেশি আমদানি করতে হতো, এখন দেশে 24টি তৈল শোধনাগার, 47,000 কিলোমিটারেরও বেশি তেল ও গ্যাস পাইপলাইন এবং 1,00,000-এরও বেশি পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় 8 কোটি মানুষের প্রয়োজন মেটাচ্ছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এ বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে নিরাপত্তা উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিএটিবিএমএস, ইপক আই আইওন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ই রিক্সা সহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন দূর থেকে অচল বা অকার্যকরী করে দেওয়ার কাজে এই অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনেই মোট 12,168 জন পুণ্যার্থী পবিত্র গুহামুখে পৌঁছেছেন। সেখানে ভগবান শিবের উদ্দেশ্যে পুজো দিয়েছেন তাঁরা। পুণ্যার্থীদের জন্য কড়া নিরাপত্তা এবং ব্যাপক বন্দোবস্তের আয়োজন করা হয়। এদিকে বার্ষিক অমরনাথ যাত্রা গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর নুনওয়ান ও পেহেলগাঁও এবং বালতাল উভয় রুটেই যাত্রা নির্বিঘ্নে চলেছে। পাহাড়ি সরু রাস্তা দিয়ে পুণ্যার্থীরা গুহামুখের দিকে এগিয়ে চলেছেন। এদিকে জম্মু থেকে রওনা হওয়া পুণ্যার্থীদের দ্বিতীয় দলটি কাশ্মীর পৌঁছেছে। আজ তারা গুহা অভিমুখে যাত্রা করবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এমএসটিসি লিমিটেডের মাধ্যমে নিলাম করে একটি বিমান হকার 800A 3,000 কোটি টাকা বিক্রি করেছে। এক বিবৃতিতে ইডি জানিয়েছে, গত বছর 7 মার্চ এক তল্লাশি অভিযানের সময় বিমানটি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করা হয়। 792 কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় ইডি এই অভিযান চালিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গতকাল নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শ্রী বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে।

0: বিকশিত ভারত গঠনের লক্ষ্যে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে বিধায়কদের কার্যকর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
1: बंगाल की विरासत जो गौरवपूर्ण है, उस विरासत को भी पुनर्जीवित करते हुए आधुनिकता के समय नए युग की तरह 2047 तक विकसित भारत के सपनों को साकार करने के लिए बंगाल को विकसित बनाने का, बंगाल को सांस्कृतिक पुनर्जागरण, बंगाल को उद्योग व्यापार की दृष्टि से बेहतर बनाना, समाज के अंतिम व्यक्ति के जीवन को बदलने के लिए आप सब मिलकर काम करेंगे।
0: নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের এটিএস। গুজরাটের বনসকান্থা, মেহসানা, নভসারি ও পাটান এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে এই 8 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটির আবদুল্লাহ ও মোহাম্মদ ওমরের যোগাযোগ ছিল বলে জানা গেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশ এবং মধ্যপ্রদেশে বাকি অংশে প্রবেশ করেছে। এর প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী

0: जागरण, बंगाल को उद्योग व्यापार की दृष्टि से बेहतर बनाना, समाज के अंतिम व्यक्ति के जीवन को बदलने के लिए आप सब मिलकर काम करेंगे।
1: নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের এটিএস। গুজরাটের বনসকান্থা, মেহসানা, নভসারী ও পাটান এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে এই আটজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটির আবদুল্লাহ ও মোহাম্মদ ওমরের যোগাযোগ ছিল বলে জানা গেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশ এবং মধ্যপ্রদেশে বাকি অংশে প্রবেশ করেছে। এর প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। পেরুর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন রক্ষণশীল নেত্রী কেইকো ফুজিমোরো। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত পর্ব বা রান অফে প্রাক্তন রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরির কন্যা 51 বছর বয়সী ফুজিমোরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই নিয়ে তিনি চতুর্থবারের মতো রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমে পোস্টে কিভে রাশিয়া হামলার পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তেহরানে গতকাল ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আল খামেনেয়ির শেষকৃত্যে ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা উপস্থিত ছিলেন। তারা ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে নিহত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস ম্যাচে কাবো ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে আর্জেন্টিনার হয়ে 29 মিনিটে প্রথম গোল করেন লিওনেল মেসি। কাবো ভার্দের হয়ে 59 মিনিটে সমতা ফেরান দেয়ারাই দুয়ার্তে। নির্ধারিত 90 মিনিটে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ে লিসান্দ্রে মার্টিনেজ 92 মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিলে 103 মিনিটে সিডনি লোপেজ ক্যাবরালের গোলে আবার সমতা ফেরায় কাবো ভার্দে। 111 মিনিটে দেনয়ের আত্মঘাতী গোলে জিততে যায় আর্জেন্টিনা। এদিকে বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্ব আজ রাতে শুরু হচ্ছে। রাউন্ড অফ 32 শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানার মুখোমুখি হয়েছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। চেস্টারলি স্ট্রিটে 5 ম্যাচের সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। খবর শেষ হলে এরপরই শোনো স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাটে একদিনের সফরে যাবেন। প্রধানমন্ত্রী প্রথমে রাজস্থানে যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকার এই প্রকল্পে বছরে প্রায় 20 লক্ষ যাত্রী সামলানোর জন্য তৈরি করা হয়েছে। তিনি যোধপুরে সংশোধিত উড়ান প্রকল্প চালু করবেন। এরপর শ্রী মোদী বালারা যাবেন। তিনি সেখানে প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। কাশ্মীর উপত্যকায় অমরনাথ যাত্রার প্রথম দিনে মোট 12,168 জন ভক্ত পবিত্র গুহা মন্দিরে পুজো দিয়েছেন। কড়া নিরাপত্তা ও ব্যাপক আয়োজনের মধ্যে গতকাল তীর্থযাত্রীরা গুহা দর্শন করেন। এদিকে তীর্থযাত্রীদের দ্বিতীয় দলটি বালতাল ও নুনওয়ান বেস ক্যাম্পে পৌঁছে আজ ভোরে পবিত্র গুহার দিকে যাত্রা শুরু করেছেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের আইন বিষয়ক ও আইন প্রণয়ন বিভাগ যৌথভাবে আজ থেকে রাজস্থানের মাউন্ট আবুতে সংস্কার উৎসব এবং চিন্তন শিবির 2026 আয়োজন করছে। মন্ত্রক জানিয়েছে, বিকশিত ভারত এট 2047 এর ভাবনা অনুসারে আধুনিক কার্যকর ও নাগরিক কেন্দ্রিক বিচার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রকের সাফল্য পর্যালোচনা সহ অন্যান্য বিষয়ে দুদিনের কর্মসূচিতে তুলে ধরা হবে। রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এ উদ্দেশ্যে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তারা ভার্চুয়ালভাবে পঞ্চায়েত সমিতির সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহকুমা শাসক, বিডিওদের সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ে সরকারের পরিকল্পনা বিস্তারিত

বহিত করেন। আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস উপলক্ষে গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছে আসাম রাইফেলস। বাহিনীর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ কমানো ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ অভিযানে আসাম রাইফেলসের জওয়ান, তাদের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ সফল হয়েছে বলে আসাম রাইফেলস জানিয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পূজা উৎসব ও মেলাকে আরও আকর্ষণীয় এবং সর্বজনীন রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল খয়েরপুরের গীতবিতান কমিউনিটি হলে খার্চি পূজা উৎসব ও মেলা উপলক্ষে দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিনব্যাপী খার্চি পূজা উৎসব ও মেলা পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এবছরের থিম হল এক পেড় মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছ। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে সপ্তম জাতীয় জল পুরস্কার চালু করেছে। সমস্ত আবেদনপত্র অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এর মাধ্যমে পাঠানো যাবে। যোগ্য সংস্থা, প্রতিষ্ঠান এবং আবেদনকারীরা আরও বিস্তারিত তথ্যের জন্য এই পোর্টাল বা www.jalshakti-dowr.gov.in দেখে নিতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 আগস্ট। হস্ততাঁত ও হস্তশিল্প মন্ত্রী বিকাশ দেববর্মা গতকাল আগরতলার পূর্বাশা কমপ্লেক্সে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার দপ্তর আয়োজিত মীরা রেশম মীরা অভিমানের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্য সরকারের আন্তরিক উদ্যোগে আগামী দিনে রাজ্যে রেশম শিল্প আরও সমৃদ্ধ হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সিং। ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ক্রীড়া ও যুব বিষয়ক বিভাগের উদ্যোগে আজ থেকে থানসাক কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। এডিসি সদর কার্যালয় খুমলুং স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন হবে। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ দুই ম্যাচে জয় পেয়েছে মিশর ও আর্জেন্টিনা। গতকালের নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে অস্ট্রেলিয়াকে 4-2 গোলে হারিয়েছে মিশর। অন্যদিকে কাবো ভার্তেকে 3-2 গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। রাউন্ড অফ 16 তারা একে অপরের বিরুদ্ধে খেলবে। এছাড়া আজ সকাল 7টায় কলম্বিয়া বনাম ঘানার মধ্যকার ম্যাচটি শুরু হয়েছে। শেষ পাওয়া খবরে খেলার ফলাফল কলম্বিয়া 1-0। আগামী 24 ঘন্টায় সারা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 69.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণা দেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি রাজস্থান তে গুজরাত বেড়াইমাও থাঙ্গানো রাজস্থানও মন্ত্রীবক্রক যোধপুর বীরখুং খলানি কতাল টার্মিনাল নগ্ন তে উড়ান তাং বুতাংন চেঙ্গেরিবানো বনকারে বালুত্রাও সা রাশাই দক সাই রাজাক সক রাংনি জুদা জুদা হামক্রাই তাং বুতাংন চেঙ্গেরিবানো তে হলং থংকায়ানো বহাকতনি পুইলা গ্রিনফিল্ড গনাং রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ন বসংনি ফাইসিং ইয়াফারানো তে জয়পুর মেট্রো তাং বুতাংনি ফিল নই বেড়ামনি হলং থংকায়ানো সানজাবো গুজরাতনি সানন্দ সিজি সেমিনি সেমি কন্ডাক্টর এসেম্বলি এন্ড টেস্ট কেন্দ্র ন চেঙ্গেরিওয়ানো আবনি বাকি খক্সনি সাই বারা রাজাকনি গবাং রং সবাই জাগানো কাশ্মীর অমরনাথ যাত্রানি পুইলানি সালো বেবাগী খরক চিনই সাই সারা দক চিচার টংথান চাজাকাই রক কথার হাকরনি মান্ডব মতাই রেখা কড়াক নাই মতাই যুগালিমংনি সেববাই তীর্থ থাকাই রক অ কথার হাকর নাইলাইখা আয়ঙ্গতৈ বদল দলসা তীর্থ থাকাই রক বালতালতৈ নুন ওয়ান বেস ক্যাম্প সগৈমানি ইয়াগুলো তিনি আইচুগ কথার অ মান্ডব থাকানী লাম রলাইখা সমাধান সমারোহনরগৈ সুপ্রিম কোর্ট স্পেশাল লোক আদালত তো মানজাকানী কয়মুংনি জরা বস্কাং সাল থামচিসা জুলাই জরা ফলকজাখা হাস্তে কেরং সেবরনাই তাংফাংনি আদং সচিব দেব প্রতিম দেব বর্মা সাকা বস্কাং আগর সাল নই চিসানি সিমি

সাল নৈজিথাম আগজরা আলাইদা লুকু দরবার সংসার জাগানো হাস্তেনি কাইসারা চার সিসা দরবার নি কক চরিনানি বাকি সুপ্রিম কোর্ট নি সিমিকা রং সেবরনাই তাংফাংনি থানী রহর জাখা অ দরবার রক নি বাকি যত বদল ন মনি বিশিং নোটিস রেজাখা আবনি বিশিং টিআরবিটি নি বিশিংতে চিতক জাক ফ্রংনাই রক্ন রেগুলার খাইনানী কয়মুং সর্বশিক্ষানি ফ্রংনাই রক্ন রেগুলার খাইনানী দরবার বতঙ্গ মসাংদেব বর্মাতেই বসাকা সুপ্রিম কোর্টও কচা যা কুবনি দরবার রক্ন সমাধান সমারোহ নি বিশিং খপনানি বাকি চংজাক ফর্ম বাই কয়নানী জরা অ জুলাই নি সালথামচিসা জরা বাংরেজাখা হাস্তে হাপাংনি চেতনবাই সংসারজাক লাইবুমা গনাং খারসি মতাই তেরতেই বানিকন চাসারিনা নাহারেই বেবাক যুগালিমং নাহার জাখা মিয়া খয়েরপুরনি গীত বিতান কমিউনিটি হল যুগালিমংনি ককলাম সালাইমা সংসার জাখা আবন তুইদুলখা এমএলএ রতন চক্রবর্তী অ তালনি নৈচি নৈ শালমারিনি সিমি নৈচি চা শালমারি জরা নখা শালসনি কচা মাগর তলানি চিব্রুই মান্ডব নখলাও মতাই নখবই তের সংসার জাগানো তাকলাই বিশিনি বানিকনি কক বথমা অংখা এক পের মা কি নাম এবা আমানি মুঙ্গই বুফাং ফাংসা হাস্তে হাপাং অ মলনি চুবা মংরাং বাই মাই পাইনানি বাকি তিয়ার অংনানি চেংখা আবন রুগী তাংন কতর সংসারজাক পান্ডাব হুকবার মন্ত্রী রতনলাল নাথ তৈ চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী মানজাখা বড়ক ভার্চুয়াল তৈ পঞ্চায়েত সমিতিনি যত চেয়ারম্যান বাই চেয়ারম্যান বখাকসে নাইকল ফাংতে ভিডিও রক বাই আবন তৈ শুক্রবুই ককলাম সালাইকা হাস্তে হাপাংনি জুদা জুদা নাইখুঙ্গ দায়িত্ব বুকচা আচুকথাই সুপুংনা ককব্রক ফ্রংনাই তেলাংনা এডিসি আমচায়র সামুংমান থগ্রনা নখবই মৌসিনী সানমুংসানৈ ট্রাইবেল ইউথ ফেডারেশননি কেন্দ্র কমিটিনি চেতনবাই মিয়া আগরতলা সার্কিট হাউস গানাব দামথাম লুকু কুথুম লাইমং সংসার জাখা কুথুম লাইমাব টি ওয়াই এফনি যতনি তাঁকরা কুমুদ দেববর্মা সানমুং রক্নতৈ সুবাই শুক্রবুই কক নারেখা লুকু লেখামুং সামংবতাং তৈব রাসাজা খাইনানো নাহারে মিয়া সাবরুম নগর পঞ্চায়েত কনফারেন্স হল তৈ শান্তিরবাজার পুর পরিষদনি হাবানগ অ সামংবতাঙ্গ গদালজাক এনভারেন্টর তৈ সুপারভাইজার রগ্ন ফ্রংমুং রেজাখা লুকু লেখামুং সামুং তৈ স্রাই স্রাই খাইয়ৈ চাসারনা নাহারে অফ্রংমুং সামংবতাং সংসার জাখা হানৈ সাকা সালগ্রা ত্রিপুরানী হাঙ্ক নাইকলফাং মহম্মদ সাজ্জাদপি তাবুক ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুং কাপনি রাউন্ড অফ 32 নি পাইথাক ম্যাচ কেন ইয়কপ্লাই অংখা মিশর তৈ আর্জেন্টিনা মিয়ানি চংজাক জরানি থংলাইমাও সা সা গোল বাই ড্র অংমানি ইয়াগোল টাই ব্রেক আর অস্ট্রেলিয়ানো 4-2 গোলনি ফেরবাই মেচেনখা মিশর তৈ বাবাইসাবখা গ কাবু বার্দেন থামনৈ গোলনি ফেরবাই মেচেনখা আর্জেন্টিনা রাউন্ড অফ 16 নম্বর কেবেঙ্গই থংলাইয়ানো তিনিফুং দামসিনী সিমি কলম্বিয়া বাই গানানি বিশিং ম্যাচ চেঞ্জাখা পাইথা ককতুমা মানমানরগৈ থংমুংনি অংখারি অংখা কলম্বিয়া সা গানা বুকচা ত্রিপুরার সংদুগামচাই বাই থাংনাই কলজাক জিলা পরিষদনি থংতাই শিকলা বেদেকনি চেতনবাই তিনি নিশিমি থানচা কাপ ফুটবল টুর্নামেন্ট চেঞ্জাগানো এডিসি সদর হাবানো কুমুলং স্টেডিয়ামও অ বাতাইলাইমুংন চেঙ্গৈ রেজাগানো তাবুক নবাতিবানী ককতুমা বস্কাং দাম নৈচিব্রিয় হাস্তিনি বেবাক হাংকর কিচা সক নিশিমি বুংখর খরকে ওয়াতৈ ওয়ান হনি হজাক মংরেখা নবার্তিবার নাইখুং আবনি লগে সালগ্রাতাই দলাই হাংকর ফেরাংকি গবাংখে ওয়াতৈ ওয়াই মানু হনি হজাক মং রেজাখা তিনি সালনি তুংমারি সাকাব 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও তঙ্গৈ মানু আইচুক খামানি তুংমারি তংমানি 24.4 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই ইংগানো সানজা দামসিনী তামৈ সতী ব্রৈচিবাও

0: সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় রয়েছি আমি নিতাই,
1: আর আমি রয়েছি সত্যজিৎ।
0: আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সমবায় দিবস।

প্রতিবছর জুলাই মাসের প্রথম শনিবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয়। সমবায় আন্দোলনের গুরুত্ব ও অবদানকে স্বীকৃতি দিতে জাতিসংঘ এ দিনটি ঘোষণা করে। টেকসই অর্থনৈতিক সামাজিক উন্নয়নে সমবায় একটি শক্তিশালী মাধ্যম। এটি মূলত দশে মিলে করি কাজ এই দর্শনের উপর ভিত্তি করে গড়ে ওঠে। সমবায় ব্যবস্থার মূল লক্ষ্য হল পারস্পরিক সহযোগিতা, সমতা, যৌথ প্রচেষ্টার মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের ভাগ্য পরিবর্তন করা। বর্তমান বিশ্বে দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায় এক অনন্য ভূমিকা পালন করছে। এটি মানুষকে একা নয়, বরং সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং প্রান্তিক চাষি ও শ্রমিকদের অধিকার রক্ষায় সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক ও বৈষম্যহীন সমাজ গঠনে এই সমবায় ভাবনার প্রসার অত্যন্ত জরুরি। যৌথ শক্তির উপর আস্থা রেখে একটি সুন্দর ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলায় এই বিশেষ দিবসের মূল আহ্বান।

0: শ্রোতবন্ধু, এবারে চলে যাই আমরা ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতায় আজকের এই দিনটি সত্যি যথেষ্ট গুরুত্বপূর্ণ। 1933 সাল খ্রিস্টাব্দে আজকের এই দিনে ব্রিটিশ সরকার গান্ধীজিকে 1 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। 1827 খ্রিস্টাব্দে আজকের দিনেই নিউ ইয়র্ক শহরে দাসত্ব প্রথা নিষিদ্ধ হয়েছিল।
1: 1881 সালের আজকের দিনটিতেই ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে প্রথম টয় ট্রেন চলাচল শুরু হয়। এছাড়াও 1943 সালের আজকের দিনটিতেই তুরস্কের যুদ্ধ শুরু হয়। এছাড়াও সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে নেতাজি সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুর কাছ থেকে ভারতীয় স্বাধীনতা লীগ ও আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন।
0: 1903 খ্রিস্টাব্দে প্রথম মহিলা প্রতিযোগী হিসেবে মোটর রেসে অংশগ্রহণ করেছিলেন ডরোথি লেভিট। 1837 খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম দূরপাল্লা রেল পরিষেবা শুরু হয়েছিল বার্মিংহাম এবং লিভারপুলের মধ্যে।
1: 1944 সালের আজকের দিনটিতেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই ঐতিহাসিক আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান রেখেছিলেন।
0: 1883 সালের আজকের এই দিনটি সত্যি আমাদের অন্যরকম করে ভাবিয়ে তুলেছিল। 1902 সালে আজকের এই দিনে রাত 9:10 মিনিটে স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ ঘটেছিল।

আমরা সকলেই জানি শৈশবে তার নাম ছিল বীরেশ্বর। মেধাবী ছাত্র ছিলেন তিনি। মেট্রোপলিটন ইনস্টিটিউশন ও প্রেসিডেন্সি কলেজে অধ্যয়নের পর জেনারেল অ্যাসেম্বলিজ থেকে বিএ পাস করেছিলেন। তার পিতার আকস্মিক মৃত্যুর পর সংসারের জন্য লেখাপড়া ছেড়ে দিয়ে মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতাও শুরু করেছিলেন তিনি। এফ এ পড়ার সময় দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসেন। সেদিন

থেকে ঠাকুরের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়েছিলেন স্বামীজি। তিনি ঠাকুরের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পর। অপর গুরুভ্রাতাদের সাহায্য নিয়ে তিনি বরাহনগর মঠ স্থাপন করেছিলেন। সেই সময় থেকে সন্ন্যাস নাম গ্রহণ করে তার নাম হয় বিবেকানন্দ।

সেই সাথে আমাদের আজকের এই দিনটি, যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

0: এবারে চিঠিপত্রের ঝাঁপিটা খুলে দেখা যাক। প্রথমেই আমাদের হাতে যে চিঠিটি রয়েছে এটি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ বিষ্ণুপুর মাকুড়া থেকে। আকাশবাণী আগরতলার যুব দক্ষতা বিষয়ক জুলাই মাসের প্রথম পক্ষের এই ভাবনাটি অত্যন্ত সময় উপযোগী এবং গভীর তাৎপর্যপূর্ণ। এটি দেশের প্রকৃত চালিকা শক্তি হল তার তরুণ প্রজন্ম। তারা দুর্বার গতিতে এগিয়ে চলে, কোনো বাধা বিঘ্নকে পাত্তায় দেয় না। যুবকেরাই দেশ ও দশের ভবিষ্যৎ, তারা পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন। কিন্তু এই ভবিষ্যৎ তখনই উজ্জ্বল ও ফলপ্রসূ হতে পারে যখন তার পেছনে থাকে সঠিক দক্ষতার ভিত্তি, নইলে নয়। দক্ষতা কেবল পুঁথিগত বিদ্যা বা কোনো ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। সহজ কথায়, দক্ষতা হল কোনো কাজ সঠিকভাবে পারার সক্ষমতা। তত্ত্বগত জ্ঞান আমাদের পথ দেখাতে পারে, কিন্তু সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান করা বা নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতাই হল দক্ষতা। এই দক্ষতা মহা সাধনায় মেলে। কেন যুব দক্ষতা খুব জরুরি তা জানা একান্ত প্রয়োজন। তরুণদের অফুরন্ত শক্তি ও সম্ভাবনাকে যদি সঠিক কর্মদক্ষতায় রূপান্তর করা যায়, তবে তা অপচয় হয়ে যায় না। দক্ষ যুবকেরাই একটি রাষ্ট্রকে স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে পারে। তাছাড়া আধুনিক যুগের পরিবর্তনশীল কর্মক্ষেত্রে কেবল টিকে থাকাই নয়, বরং নেতৃত্ব দেওয়ার জন্য যুবকদের কারিগরি, মানসিক ও সামাজিক দক্ষতায় পারদর্শী হওয়া অত্যন্ত প্রয়োজন। পারার এই সক্ষমতা তরুণদের মধ্যে আত্মবিশ্বাস যোগায়, যা তাদের পরিবর্তনশীলতা কাটিয়ে স্বনির্ভর হতে সাহায্য করে। যুবকদের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে যখন যাপন ও উদযাপনের যোগ্য দক্ষতায় রূপান্তর করা যায়, তখনই সমাজ ও দেশ প্রগতির আলো দেখে। তাই দেশ ও দশের কল্যাণে যুব সমাজকে শুধু স্বপ্ন দেখলেই হবে না, সে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিজেদের করতে পারার শক্তিকে অর্থাৎ দক্ষতাই বলিয়ান হতে হবে। দক্ষ যুবকেরাই উন্নত ও সমৃদ্ধ আগামীর আসল কারিগর। এক কথায়, আমাদের ভুলে গেলে চলবে না। কিন্তু এতে বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ বিষ্ণুপুর মাকুড়া।
1: পরের চিঠিটি পাঠিয়েছেন বাঁকুড়া পাঁচাল থেকে তপন বন্দ্যোপাধ্যায়। বন্ধু লিখছেন, সুহৃদ সখা অভিজ্ঞাপন। ভাবনায় ভালোবাসা না থাকলে যেমন ভালো বন্ধু

0: মেলানো যায় না, তেমনি যে কোনো কর্মে দক্ষতা না থাকলে সফল হওয়াও যায় না। সত্যি বলতে লজ্জা নাই, এখন দিনকাল বদল হয়েছে। গড়পড়তা যোগ্যতা দিয়ে দক্ষতা বিচার হয় না। প্রতিযোগিতামূলক বাজার, সহজে কেউ প্রতিযোগিতা থেকে ছিটকে যেতেও চায় না। লড়তে হবে, জিততে হবে। দেশে আজ বহুমুখী আধুনিক কর্মকাণ্ড বর্তমান। আজ থেকে 60-70 বছর আগে এত সব নতুন প্রযুক্তির ব্যবহার ছিল না। বিদেশে শিল্প বিপ্লবের ফলে আধুনিক বিজ্ঞানের বিবিধ শাখায় আমূল পরিবর্তন এসেছে। আমাদের দেশেও সেই পরিবর্তন পৌঁছে গেছে। অতীব পরিতাপের বিষয়, আমরা সেই সময়ে তা গ্রহণ করতে পারি নাই। আর্থিক অসঙ্গতি, উন্নত বিশ্বের সাথে সমতালে হাঁটার মানসিকতার জোর সেদিন আমাদের ছিল না। কুসংস্কার আমাদের পায়ের বেড়ি ছিল, করণিকের চাকরি ছিল আমাদের মোক্ষ লাভের হাতিয়ার, না পেলে দুঃখ ছিল না। ঘরের যুবক ছেলে মেয়েদের সান্ত্বনা দিতাম, বাপের জমি আছে, চাষ করে খাবি, পেটের ভাতের অভাব হবে না। যৌবনকাল হল দক্ষতা অর্জনের সেরা সময়। কায়িক শ্রম, মানসিক দৃঢ়তা আর মনোবল অটুট রাখার সেরা সময়। হেলাফেলা করার সময় নয়। সেদিনও বহু মেধাবী যুবক দক্ষতা অর্জনের জন্যে বিদেশে পাড়ি দিয়েছেন, সফল হয়ে কেউ দেশে ফিরেছেন, কেউ বিদেশে রয়ে গেছেন। সত্যি বলতে এত এত বর্ণময় বিচিত্র শাখায় দক্ষতা অর্জনের সুযোগের কথা আমাদের জানাই ছিল না। হাজার হাজার প্রতিষ্ঠান, ক্ষেত্রের দ্বার উন্মুক্ত হয়েছে আমাদের দেশেই। চাকরি ক্ষেত্রে উদ্যোগপতি হতে দেশের সরকার, ব্যাংক ব্যবস্থা পাশে দাঁড়িয়েছে, এটা কম কথা নয়। সমাজ, সংসার, প্রতিবেশী, আপন পরিবারের বারে বারে যুবক যুবতীদের উৎসাহিত করে তুলেছেন, তারা যেন সব ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারেন। যুবদের দক্ষতার সাফল্যের হারই পারে দেশের উন্নতির সাফল্যের হারকে তুলে ধরতে। সব ক্ষেত্রে পেশাদারী মনোভাব গ্রহণ করতে হবে। আমাকে সেরার সেরা দক্ষতা উপহার দিতে হবে দেশ উন্নয়নের তাগিদে। তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল, বাঁকুড়া।
1: এবারের চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস। প্রিয় অভিজ্ঞাপন, স্কুলের ক্লাসে বাংলা শিক্ষক মহাশয় পড়াতে পড়াতে রবি ঠাকুরের উক্তিকে স্মরণ করে বলতেন, ওরে সবুজ, ওরে কাঁচা, আধমরাদের খা মেরে তুই বাঁচা। বলতেন, মনটাকে সবসময় চির সবুজ করে রাখবি, বুড়িয়ে যাবি না। তার কথাতেই উৎসাহ পেয়ে পড়াশোনার সাথে সাথে আমরা স্কুলে বাগান করার কাজ থেকে শুরু করে খেলার মাঠে যাওয়া, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার মতন সব কাজই নিষ্ঠার সঙ্গে করতাম। উঁচু ক্লাসে পেলাম জীববিজ্ঞানের স্যারকে, যিনি আমাদের সঙ্গে বন্ধুর মতন মিশতেন। স্কুলের পরে ওনার ঘরে গিয়ে আড্ডা মারা, একসঙ্গে ফুটবল খেলতে মাঠে নামা, কখনো কখনো ওনার তত্ত্বাবধানে বন্যাত্রাণে ঝাঁপিয়ে পড়ার মতন কাজ, খুব আনন্দ পেতাম। স্কুল জীবন শেষ করে কলেজে ঢুকে পেয়ে গেলাম প্যাটারিয়া স্যারকে। তার তরতাজা তরুণ মনের প্রভাব পূর্ত আমাদের মনে। কলেজে বিজ্ঞান প্রদর্শনীর মডেল তৈরি করা হোক, বিতর্ক কর্মশালায় সম্মেলনে অংশগ্রহণ করা, সব চলত টকবকা মনের তাগিদে। কলেজ জীবন শেষ করে কর্মজীবনেও পেয়েছিলাম অধ্যাপক চিকিৎসক সুশীল কুমার রায়কে। আউটডোর ইনডোর রোগী দেখা, রাউন্ড দেয়া, ফাঁকে ফাঁকে ক্লাস নেয়া ও কলেজ ক্যান্টিনে নিয়ে গিয়ে পেট পুরে খাওয়ানো আমাদেরকে সবসময় তরতাজা করে রাখত। কাজের ক্লান্তি কখনো স্পর্শ করত না আমাদের। অবসরে সিনেমাও দেখাতে নিয়ে যেতেন। ওনার চিরসবুজ মনের ছোঁয়ায় আমরাও প্রভাবিত হতাম, যার জন্যে ওয়ার্ডে নিষ্ঠার সঙ্গে রুগী

ব্যাখ্যা, কেস নিয়ে গভীর আলোচনা, কেস স্টাডি পুঙ্খানুপুঙ্খু করার দৌলতে আমাদের জ্ঞানের গভীরতা বাড়াতে সাহায্য করত। স্বামীজির ভাবনায় তরুণরা ছিলেন প্রথম সারিতে। নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা শুনিয়েছিলেন। নজরুলের ভাবনায় আমরা শক্তি, আমরা বল, আমরা তরুণ দল। তাই বর্তমানেও সব ক্ষেত্রে তরুণদের এগিয়ে আসতে হবে, তবে প্রবীণদেরকে অবহেলা করে নয়, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগালে দেশ তথা জাতির উন্নয়নে কোনো বাধা পড়বে না। নমস্কার, আন্তে ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি।

আমাদের শেষ চিঠিটি আজকের পাঠিয়েছেন অরিজিৎ দাস অধিকারী, বিবেকনগর, পশ্চিম মেদিনীপুর থেকে। বিষয় যুব দক্ষতা। বন্ধু লিখছেন, জাগলে যুবক বাঁচবে দেশ, উন্নয়নের ওতেই দেশ। একটি দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি হল তার যুব সমাজ। কিন্তু শুধু তরুণ হওয়ায় যথেষ্ট নয়, প্রয়োজন যুগোপযোগী দক্ষতা অর্জন। বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণ, সমস্যা সমাধানের ক্ষমতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং ডিজিটাল জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব দক্ষতা শুধু কর্মসংস্থানের সুযোগই বাড়ায় না, বরং একজন মানুষকে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও স্বনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলে। বিদ্যালয়, মহাবিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তরুণ তরুণীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। পাশাপাশি নিয়মিত বই পড়া, নতুন প্রযুক্তি শেখা, দলগত কাজে অংশগ্রহণ এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকাও ব্যক্তিত্ব বিকাশে সহায়ক। আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষতাই সাফল্যের চাবিকাঠি। তাই আসুন আমরা সবাই যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে এগিয়ে আসি। একজন দক্ষ যুবক বা যুবতী শুধু নিজের জীবনই নয়, পরিবার, সমাজ এবং দেশকেও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আন্তরিক সাধুবাদ সহ অরিজিৎ দাস অধিকারী, সেজুতি, বিবেকনগর, তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর।

0: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। জিরানিয়া মহকুমা শাসক অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জিরানিয়া মহকুমার অন্তর্গত চম্পকনগর থেকে খয়েরপুর পর্যন্ত যে জাতীয় সড়ক নির্মাণ কার্য চলছে তাতে কিছু ব্যক্তিবর্গের জমি অধিগৃহীত হয়েছে, কিন্তু উপযুক্ত কাগজপত্র সহ এখনও জমি অধিগ্রহণের জন্য নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেননি। অতএব কিছু ব্যক্তিবর্গকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন আগামী 15 জুলাই 2026 ইংরেজি তারিখের মধ্যে উপযুক্ত কাগজপত্র সহ আগরতলাস্থিত পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট তথা জিরানিয়া মহকুমা শাসকের নিকটে সরকারি ছুটির দিন ব্যতীত সকাল 9:30 থেকে বিকাল 6:00 মধ্যে উপযুক্ত কাগজপত্র সহ উপস্থিত থাকার জন্য।
1: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে সপ্তম জাতীয় জল পুরস্কার চালু করেছে। সমস্ত আবেদনপত্র অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এর মাধ্যমে পাঠানো যাবে। যোগ্য সংস্থা প্রতিষ্ঠান এবং আবেদনকারীরা

0: আরও বিস্তারিত তথ্যের জন্য এই পোর্টাল বা ওয়েবসাইট www.jalashakti-dow.gov.in দেখে নিতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 আগস্ট।
1: নেশামুক্ত ভারত অভিযান উপলক্ষে এই অভিযানের অঙ্গ হিসেবে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগামী 6 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত নেশামুক্ত ভারত অভিযান নক আউট ফুটবল টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকার 24টি দল অংশগ্রহণ করবে এবং মোট 31টি ম্যাচ অনুষ্ঠিত হবে। জোনাল পর্যায়ে খেলাগুলো কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠ, লালজুড়ি দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠ, দশদা মাধ্যমিক বিদ্যালয় মাঠ, রাজনগর দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠ, হুমপুই দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠ, হেজাছড়া এবি প্লে ফিল্ড, জয়শ্রী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এই খেলাকে সর্বাঙ্গীণ সুন্দর করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন কাঞ্চনপুর মহকুমা শাসক।
0: 2026-27 শিক্ষাবর্ষে লংতরাই ভ্যালি মহকুমাস্থিত দুটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তির বিষয়ে লংতরাই ভ্যালি মহকুমা শাসকের অফিসে এমডিসি হলিউড চাকমার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ছামুনো আরডি ব্লকের অন্তর্গত মানিকপুর ইএমআরএসে 60 জন ছাত্রছাত্রী, 30 জন ছাত্র এবং 30 জন ইএমআরএস ছাত্রী এবং মনু আরডি ব্লকের অন্তর্গত মাছলি ইএমআরএসে 60 জন ছাত্রছাত্রী, 30 জন ছাত্র, 30 জন ছাত্রী ভর্তি করানো হবে। এই স্কুলগুলিতে ভর্তির জন্য কুমারঘাট ইএমআরএসে ভর্তির ফর্ম পাওয়া যাবে। ভর্তির ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 8ই জুলাই 2026। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 12ই জুলাই 2026। পরীক্ষার ফল প্রকাশিত হবে 23শে জুলাই 2026। ইংরেজি এবং বাংলা দুটো ভাষায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে।
1: আগামী 5ই জুলাই 2026 ইংরেজি রবিবার দুপুর 12টায় আগরতলা প্রেস ক্লাবে অন্যান্য বছরগুলির মতো এবছরও এটিটিএ এর পক্ষ থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফল করা প্রথম 10 জনকে স্বর্গীয় বীরবল্লভ সাহা মেধাবৃত্তি প্রদান করা হবে। এই অনুষ্ঠানে সকলের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
0: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খাচ্ছি পূজা উৎসব ও মেলাকে আরও আকর্ষণীয় ও সার্বজনীন রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বছরও এই ঐতিহ্যবাহী উৎসবকে সাফল্যের সঙ্গে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেছেন বিধায়ক রতন চক্রবর্তী। আগামী 22শে জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিন ব্যাপী খাচ্ছি পূজা উৎসব মেলা পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা বাড়ির মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
1: এবারে কিছু কাজের খবর দেখে নেওয়া যাক। পদের নাম ডেপুটি ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার। রেল মন্ত্রকের অধীন 209টি পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা, বিই, বিটেক পাস, বয়স 18 থেকে 35 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 14ই জুলাই। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও দিনক্ষণ পরবর্তী সময়ে জানানো হবে।
0: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি টেকনিশিয়ান পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সিইএন 02/2026 প্রকাশ করেছে। এবছর ভারতীয় রেলে দুটি ভিন্ন গ্রেডে মোট 6,565টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29শে জুন 2026 আর অনলাইনে আবেদন শুরু হচ্ছে 30 জুন 2026 থেকেই। আবেদনের শেষ তারিখ 29 জুলাই 2026। আবেদনকারীদের বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের গ্রেড অনুযায়ী আলাদা আলাদা করা হয়েছে। বয়স হিসেব করতে হবে প্রত্যেক ক্ষেত্রে 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, সেক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 323টি। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি বা ইনস্ট্রুমেন্টেশনে বিএ

0: সি ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা বিই বিটেক ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এরপরে রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3, মোট শূন্যপদ 6,242। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সাথে এনসিভিটি অথবা এসসিভিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক অথবা কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে। বয়সসীমা হতে হবে এক্ষেত্রে প্রার্থীদের 18 থেকে 30 বছরের মধ্যে। আর যোগ্য প্রার্থীদের মোট 3টি ধাপে যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আগ্রহী প্রার্থীরা সরাসরি রেলের নির্দিষ্ট যে পোর্টাল রয়েছে rrbapply.gov.in এ গিয়ে নিজেদের আধার ভেরিফিকেশন সম্পূর্ণ করে নিতে পারবেন।
1: এবারে ঘড়ির কাঁটা বলছে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়ে দেবার সময় হয়েছে। আগামী 24 ঘন্টায় সারা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর কর্তৃক। এবং সেই সঙ্গে একই সঙ্গে উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 69.4 মিলিমিটার।
0: আজকের মতো অভিজ্ঞাপন এখানেই শেষ করছি। আজকের অভিজ্ঞাপন উপস্থাপনে ছিলাম আমি সত্যজিৎ এবং আমার সাথে ছিল
1: আমি নিতাই।
0: সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারাটা দিন প্রত্যেকের খুব ভালো কাটুক।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরে শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান জাইনব।

0: যতন নো ফুং কাহাম তে খা কাহাম ইয়াফারি চেঙ্গো ত্রেনি শিখলা রকমের যাই নক পান্দা তাকোতে বহুক সং রাংচাকনি মারে কেসিং সং খাই টংনাই যতন নো খা কাহাম ইয়াফারি তিনি হাইন হাই নংনি বিশিঙ্গ কিটিং ফাইহকা নংনি তাকুক সাহিল দেববর্মা তে আনে লগিও তঙ্গ তাকুক মৃণাল দেববর্মা আও তাকোতে বহুক সং মারে কিচিং খাপনি খাসুক সং ফাইদেকে তাবুক নিয়েও জরাব চিনখনালাইনাই তিনি শিখলা রকনি তাবুকনি অ জরাব চিনি শিখলা শিখলি রক বমাহাই ইয়াপ্রিও বারগৈ টং আমরক নতুই চিং খালাইন শিখলা রক তাবুকনি টংঘর ন বাহেকে নোক চিং আবনতুই ন চিং কিসা তিনি চিনি তাকুক মৃণাল বাই থাইসা থাইনি কক সালাইনাইলাইন
1: আও তাবক শিখলা শিখলি রক নি যে নুকমুং আমো থিনাং বাকি হেন সাইমন তাবুকনি যে টংখর নুগি ফাইকাই শিখলা শিখলি রং মকল বাই আমো বেলাই ওয়ান আমার শিশা তাই কিনে মা শিশা কাহামব দো হামিয়াব দো হাইফান তাবুক সে মকল শিখলা জরাবা যে নুকমানী হাই আং নুগি ফাইমানী হাই আং তাবুক হামিয়া কুকন গবং নুগুহেন মানো তামনি হেঙ্কাই তাবুক থানো রং সরমা দিগি ন রং সরমা দিগি নাই নাইকা হাই তাবুক গবং মা বরক গ্রেজুয়েশন পোস্ট গ্রেজুয়েশন রক পাইজাক গবং মা সামুং মানিয়া দিগি রক
0: আনএমপ্লয়মেন্ট নই
1: তামনি হেঁকে তাবক সামুং করি কামি আমার থাকাই হাইন লেখা পড়া গনাং সেরাই রক সামুং মানিয়া অঙ্গে মা টংবায়

0: নগ্নি সামুং কিচা মিচা আমার বাইতো নগ্নি সামুং কিচা মিচা খাইম বাইতো আমার তো থিনাঙ্গ আসে আকি থাকমা খরকসা লেখাপড়া গান বিনি বব বিনি ওয়ান সুমা দো বি ইমাং দো আমন সপুনা তাবুক যে সিচুয়েশন নাই নাকি হাই আরো অনেক দং কেসেব ফাইরেগো মানে আমার সানা থাকা হাই কিসিসা পুসন বড় গবং মা দং আবনি বাকে বাকসা এলএম দংব মাইনার রং দো মুসং মানে যে সামুগ বি এলএম দো আর সামু রং মাইনিয়া অঙ্গি দমার জনগ তামনি হিকাই যে এলএম বকারি ওই আক সামু খাইমানো আর সামু মাইনিয়া কবনি সামু বাই যদি ন ব মানে থাকা কবনি সামু রক মানে থাকা কবনি জব রক মানে থাকা হাই বিনি বাকে বকাফায়া অংনাই সামু দানি খাবা যায় অংনাই অমাহাইরও নুকজাগ
1: সানা থাকে নাবুক নিজে সিকলা রক সিকলা সিকলি রক মানে ফ্রাস্ট্রেটিং খাবাই দো মানে আবার খুঁজা নাই খেতা তান বাকে হিংকে জগু বেবাক রংমুনি হাফা রক বরকনি রংমু বরকনি সিমু বরক রঙই দংফানো সিউই দংফানো মানে বরক কাহাম ক্লাই মানে তুমুং বরকন তৈদুলাই গরি হিঙ্গাঙ্কাই বা সেপ্রেনাই গরি হিঙ্গাঙ্কাই বরকনি বসকাং লামা এবার কেবা বরক যে ওয়ান সুগুই দংমানি এবার বরক যে থিনাং মানজিউই দংমানি এবার বরক যে থাংসুনি লামা বাহাইকি তঙ্গুই থাকায় আবার তুই ওয়ান সুখ থানি বরকনি যে ইমাং রক বাহি থাকমানি তাম হিঙ্গাঙ্কাই আংবো খরকসা সিকলা আংব ফিল খাইমানো এবার কেবা আং সাইমানো অমা হাইরক হ্যাঁ না তাকো আমা হাইরক নতা হাই যক নতই ন অমা হাইরক নতই যসকাঙ্গ সুকাঙ্গি যুকা সুসারি মূ রক রক খাইকাঙ্কা বাহাইকে বাহাইকে বরক আবনি ইয়াকি কাতরি রিমান আমা হাইরক খাইকাঙ্কে চাবনে হাই আংনি ওয়ান সুখ মূ রক হাই নাই তামরক আমনতই তামরক ওয়ান সুখ বমা হাই লুকু সুসারি মূ রক খাইনে নাঙ্গ বরক নতই
0: আমার বেলাই নাঙ্গ লুকু সুসাম বেলাই নাঙ্গ তামনি হিংকাই বাকসা বাকসা লামা মাইনে রক অঙ্গি থাঙ তামনি হিংকাই বরং প্রপারলি গাইড মাইয়া ফান মানু যাতে বাকসা সিজাক নুকজাক বরং ফরিয়া বা বরং কক বিতিরিয়া হাই আমনি বাকসা লামা করো ইমানু তামনি লেখাপড়া সেরং থাকপ্রু কেন যত সামুনি দিক দিয়া হিন্দি লামা মানু আকো গিয়া অকরা বড় গানাব দঙ্গই ব সামু কাহাম হামিয়া আমি লগেরই দোনা নাঙ হেঙ্কাইসে বংনি বাকে তেব কাহাম আও তাই কেসা সিনি সমাজ সিকলা রংনি সমাজ তাই কেসা কতর খাই নুকজাং মানে হেঙ্কাই তাবুকনি তমু সামু জুদা অংরক অংরক আগেনি বাই আমরক নব যুগ যিনি সিকলানি মকল বাই তামনি হিংকাই যে জেরাই ফুরু যুগুই ফাইকা যেরাই ফুরু নগ সিনি আফ্রু স্কুল থাকি নগ ফাইকা হাঙ্কাই থাকি গামি আমসাইনি বরক জেরাই হিন্দি অগ্রা হিন্দি বরক বাই কক সানানি সিনি আমরক স্কিল বা স্কিল ডেভেলপ হিন মানে কমিউনিকেশন স্কিল ডেভেলপ অঙ্গু অকরা সাকরা রক বাই কক সাবই টঙ্কা হাঙ্কাই অঙ্গু ফিয়া তাবুক অ্যাডভান্স অঙ্গই ফাইও হাইবা ন সেরে রকনি যে আং যে ওয়ান সুখ মানে যে নুক মানে আমি আং আসে অংজা গিয়া মানে চাজাই ফানো হিন মানো তামনি হিংকাই
1: নাই মানে হিঙ্গাঙ্কাই আং অমা হাইন সারা নাই যে নিনি সিকলা চিনি চিনি চেরাই জরাও হাইকাবা যগে নিশিমি যে অকরা চাকরা রং বরক মানে উই ফাই হাইকাবা নামা হাই থাচিঙ্গ নন মা নিনি কক ন সাসুইয়া মাসে মানজু আবো আনি কাসা এক্সপিরিয়েন্স বঙ্কা আংবো মানজগি ফাইমানি তান বাকে হিংকাই যংমু সিমুনি বাকে যংনগ সিমি থাঙ্গ রংনগ ফাই রংনগনে ফাইকাঙ্কে তামো থাই যগেনি চিনি স্ত্রী সিত্রী থ রক সকি রক
0: থাইয়
1: হারি রক থাইয় আমা হাইরক বা ইসে না ইনভলভ যাকে ওয়ান সুখে নাইকাঙ্কে তাবো নজরাবো বড় থাসিমো সামা হাই ফ্রাস্ট্রেট মানে বাকে ওয়ান কাইন্ড অফ বড়নি লামা নুহানি বাকে গবাম হামিয়া হামু হামুসিনিয়া বেমার হাইকাবা গবাম হামিয়া তমু সামু রক সিকলা রক হাইকাবা তাবো নিচে নিজে ইউথ রক বরক ইয়াপ্রি হামিয়াও কাসলে উই ক্লাই থাম রক মকল ক্লাই হাজাবা তাকো খাইবা না
0: হাই তাকে সাজাক দিন যে সেরাই রক সেরাই রক সাইতে বরং

0: তাও বেশি নুগ আগুলি আমসের তো কামি আমসের দো হেপন আগুলি আমসে বেশি গবাং নহিন মানো মোবাইল সেরার ইয়াগো মোবাইল নাইনি মানে পুরো মোবাইল বাই মামা গলগি দো মোবাইল নায় আজাগ সরমুং মানো ল্যাঙ্গুয়েজ রক সরং মানো হেপন কক সাহিত্য সরং জায়গা নাই সিমি দো মানে নাই এন্টারটেইনমেন্ট সিমিং দো আর কোনো অকরা সাকরার কয়ানো বরমরি বাহেকে কক সানায় সেরার বাই কক বাহেকে কক সানায় তাই সেরের রকমনি যে থমুং আর থমুং বনে গ্রো দো বরং বখানো হিন্দি খরকনো হিন্দি ফ্রেশ খাই কতাল খাই তিসাও ওয়ান ওয়ান সুমুং করই ওয়ানারি মুং করই থমুং সামুকাই আমার ডেভেলপিং ফাই এগে সানা থাকা মোবাইল নাই তখনকাই তো আমার কাইসা আসুগুই ফানো টংনায় রকই ফানো টংনায় মোবাইল মানুষের গলগুই টংনায় আমার বহু ডেভেলপ তাই থমুং থমুং কক সামুং ডেভেলপিং ইয়ামা আকক জাক ইয়া স্কিল আমরক গ্রেঙ্গি ফাইমারক বাকসা বাকসা নগো যেরাই জরাফুর তো স্কুল ফাইকা মাইসা কাহাই থাকি সে আরো যে ব্যায়াম রক খাইজাক দো যোগা রক আর থানী বাইজাক দো যাবো বাতাগি দো এখনো খাপ্রম রুই দো খাসিগি দো এন সিরেক লাইফানো দোকা তো কাইসে কাইসা যক্টিভিটিস খাই দো আমার লেখা পড়া দিক দিয়ে ইয়াফানোটা আমার তো সিন বাকি বেলে কাহাম সিন সাকনি বাকি বেলে কাহাম
1: সারা থাকে নিনি আব মানে যেন আর আমা হাইসিমিয়া যেন ফাইকাঙ্কাই নাম খাইলাই অকরা চাকরা নব যেন সিনি নাই চুসু বরক বাই সারিগ সানজা জরা রগ মাসিং জরাও হাঙ্কাঙ্কাই তাবুক তো মাসিং জরাইয়া আহেপানো তাবুকই নখা তাল পিলালা নবার শিব শিব মানে জরা রক হাঙ্কাই সিনি ক্যারাং কথমারক যেন সালাই খামানি
0: কেরাং কথমা কেরাং কথমা সালায় আথুকরি নাই আথুকরি নি মুং সাবা ও আথুকরি বুং করে দিবা বাক্সা বাক্সা সাজাগো আর বাক্সা তো কহিনী সাজাগো তমসা ককর রক তাকক তাম রক আইতরমা রক এনেই যেন সাজা দেবা এগে যেন আথুগুড়ি নি মূ যে বুথু বুথু বুং তোমানে আমরং নি মূ মানো তাবুনি যুগ সেরাই রং সঙ্গে কবর বাই মাংলাক বরক ইংলিশ বাই মানেই সাইবানো তব কবরকনি ও সিনি যে সিরি সিটিনি যে মূ মূ রক তোমানে আমার তো যেন পগি ফাই সাজাইতে সাজাইতে আপুর রোগ অকরা সাকারা রোগ বাই তো হয়তো কেরাম কটমা সাবো তালনি সাবো তালও বুড়ি ফাং টঙ্গো রকেন যেন একে সাজাগো আমার কাইসা কেরাম কত বাহাই ন অকরা সাকারের রক সঙ্গে সাইখানারিও বাইকাই গনানে আরও তাই কেসা দো সানজাও হে সানজা দারংনায় আথুগুড়ি যত্ন সেগাং নকজানায় আমরক আমরকি ককথাই রক সঙ্গে সাইখানারি দেবা চিনি চুচু থাকো আম তো সাইতে আমাকে বা চিন বাকি ও কেরাম কথমা রক চিন বাকি আসাই ফাইও কেরাম কথমা বাহাইকাই সাকাই খনা তথাকে সাজাগাই ফাই আমরক যেন মানো
1: বেসিক্যালি সানা থাকে আ জাগার সিমি নাসিগি নাইখানকে চিনি মানে চিনি হুকুমু সানা থাকে হুকুমু ন আবার কাইসা হুকুমু হিনি মানো এবার চিনি সংস্কৃতি যে চিনি কালচার অব আবার টঙ্গই টঙ্গো হাঁকে তৃক তৃক নাসিগি নাইখানকে মানে বাবাইসা ফাইসিং হাঁকে চিনি শিকলার হামিয়ালামাও কবলই টংখা হাঁকে বড় ন ইনভলভ করি যে সোসাইটিও হাইকা যে হদাব মিসকমিউনিকেশন বাকি আমার হাইব হাঁকা আমার নতুন বসুন কাইসা ওয়ান সুক থাকে লাই হাঁকে চিনি চিনি কালচার মানে চিনি রবাই হাইকা চিনি হুকুমু মানে হুকুমু হিন সাকাঙ্কাই তার গবাং মানে খবজাগো রবাই হিন সাকাই বা আর গবাং মানে খবজাগো আর নিনি রেসাপমুং মশামুং থংমুং লোপমুং তাকমুং গবাং মানে খবজাগো হাঁকে আমরকনি ফাইসিংবো তাবনি শিকলার ঠাইসিং সামাহাই বরক তাম সানাই মুন স্টার রকনি বরক সালাইদো বাকসা বাকসা আন খামানে তাবনি জরাও ফেবা আইতরমা নিনি সানজাদারক আথুকিরিন তামো হন হাঁকা আইতরমা ব জরাও কাসা আথুকিরিবো ফুরু চামড়ি থাং নং সানজাদারক আথুকিরিনি মূ তামো আমা হাইরক গবাং মা মূ রক বগৈস থাকা নট অনলি আবো সিমিয়া চিনি থাইসিং আং সামাহাই চিনি ওয়ামুং সিমরনি ত্রুক ত্রুক বগৈ থাকা হাঁকে চিনি তিনি ও যে টপিক হাইকাবো তিনি যে যেন সালাইমানি তাবুকনি শিক্ষা রকনি তাবুকনি টংখরনতি তাবুকনি তাবুক জোরানি শিক্ষা রক তামন ওয়ান সুখনি যেন সালাইতানি ও গবাং মা ইস্যু হাইকাবো গবাং মা কক বথমা কাসাবি ফাইকা হ্যাঁ দেবা তাকক হাঁকে অমা হাই রক তেই বতে তামো তামো বখাক্তি নাসিকে নাইখাঙ্কে যেন বরকন সিগাঙ্গ তুইমানায় হাইকাবা যেন চিনি সোসাইটি বাই চিনি হদা বাই বাহাকে হালক বরেনাই নং নং অবনতি তেব নিনি থিঙ্কিং নিনি ডিপলি তামো বমা হাই রক

0: bảo cái khi biểu ơi ăn tắc sai chung bắt mang khả ai ăn làm ô được hiếm thăng xin này à có kìa sang ai cái này bảo ai cái này nó thế bảo cả hàm cái này thọ cái tí sao ấy chứ sang âm ở đâu nó cả hàm cái đường cái tí sao ấy tu bữa nay âm âm đọc nàng ngô âm bảo cái nó sang giờ sức xin này sau mas nó xin này educated person bang rực ngô xin này hokomo mokomo na tebo sa sari wo itu bonani ti sha wo itu bonani omoni samung bangna si tebo na wo
1: aw sungka jeng jin ta khum rena lek dom nangkuk mani tabo ni beche bo tabo ni ozora ro boma ha ing tong situation sung tong gor tabo ni je generation jeng mo sikla no nga jeng ba ha ki no chini tong khorno ba tabo ni ozora no জরানি টংখর ন তা টংখর ইন সামানি ও যে এনভাইরনমেন্ট হিন সামানি ক গিয়া তাভুক নি জরানি যে টংখর আবার মন তুই কবং মন সাকা গাঙ্ক বেলা কেন ব ইম্পর্টেন্স হাই কব নাঙ্কুং মানে কগ্ন সাকা যে ববাই ডিসকাশন খাই লাইকা কিছা কনভার্সেশন হাই ইংখা অমা হাই রকন যেন যেন থিনাঙ্গ চিনি শিখলা শিখলি রকন অমা হাইকে খা বাচার নান বাকি যেন গবং মা অকরা চাকরা রকনি সিমি বা গবং মা মুংগনা রকনি থানি বমা হাইকে যেন ব্রন সকাঙ্গিমান তলাঙ্গিমান আমার অনতি না যেন ওয়ান সুক থাইব কলায়ো তে ব্রন বাসার না বা কলায়ো আবার অনতি যেন অবকলাইলায়ন সকাঙ্গ যেন নাই নাইলায়ন ওখানে ফাইতে গাই তাবুক যেন তাবনে অজরাব যেন খালাইনাই রিচাপুং সাবনি রিচাপুং দং যেন নাইতে নাইতে মানখা যেন তাকুক বেলাকিন হাসতে মুং গনাং রিচাপ গরং বেলাকিন খরং গতি বাই রিচাপনা গরং যেন তাকুক মানিক নি রিচাপুং রক যেন তৈলিল খরং বাই যেন খালাইন ফাইদেকে অজরাব যেন বিশিদ্ধ গিয়াউই সেন তাকুক মানিক নি রিচাপুং রক খালাইন তানবাগে হিঙ্গাঙ্কাই মানিক তো বেলা খেন রেসাবনা গরং বি খরং বকতই আবরকনতি যেন বেলাই খে বি তৈলিলক রেসাপুং রক খালাইন খরং গতি বাই অজরাও ফাইডেকে যেন তাবুক মানিক নি রেসাপুং খালাইন

আশিক জরাতেই খেনাবাইকা তাখুক মানিক দেবর মানে খুক্তি রেচাপমুং রেচাপজাক খরাং নন রিংহরো খিসিগৈ আও খরাং রিংঘৈ টংফুরু কেব খরাং নয়াসগানায় রিংকে আ খরাং কিচিকমা বাই বাকসান যং সাইমানু কেব তুমুং কক কাহাম বা খরাং কাহামো বানি নি কক কতৈ নিন কক কচানা মুসং মানে খনায় হাঙ্গে অমা হাইনঙ্গো ফাইডেকাই তাবুকনি অজরাও যং হাইন হাইতে তাংসা বিনি খুক্তি রেচাপমুং রক খনালায়ানো।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান যায় না, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশাত্মবোধক গান দেশ বন্দনা পর্বে।

দেশ বন্দে না পর্বে দেশাত্মবোধক গান শুনছিলেন পরিবেশনে ক্যালকাটা ইউথ কয়ার আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। গুজরাট পুলিশ নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইউরোপে মারাত্মক তাপপ্রবাহের জেরে খরা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। দেশে এলনিনোর কারণে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্র কৃষকদের সদা সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 শেষ দিনে আর্জেন্টিনা, মিশর এবং কলম্বিয়া শেষ 16 পৌঁছেছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। রাজস্থান সফরকালে প্রধানমন্ত্রী বালোত্রায় 1 কোটি 6 লক্ষ টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রভৃতি। তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন তিনি। এর মাধ্যমেই ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রীমোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। সেখানে তিনি একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রীমোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদীয়মান প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন শ্রীমোদী। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম

জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরী জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতারও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ দুদিনের সফরে মধ্যপ্রদেশ যাবেন। এই পদে দায়িত্বভার গ্রহণের পরেই প্রথম তিনি সেখানে যাচ্ছেন। সফরের প্রথম দিনে শ্রী কুমার ইন্দোরে বুথ স্তরের আধিকারিক বিএলওদের এক সম্মেলনে যোগ দেবেন। ইন্দোর, উজ্জয়িনী, দেওয়াস এবং খান্ডোয়ারে 1500-এর বেশি বিএলওদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন, ভারত ওমান সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সিইপি এর আওতায় বারাণসীতে তৈরি 40 মেট্রিক টন বিস্কুট ওমানে পাঠানো হয়েছে। চুক্তির আওতায় ওমানের বাজারে এই বিস্কুট নিঃশুল্ক প্রবেশ করতে পারবে। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, ওমান এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসিভুক্ত দেশগুলিতে 2026-27 অর্থবর্ষে 700 টন মেট্রিক টনেরও কাছাকাছি বিস্কুট রপ্তানির জন্য একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল উত্তরপ্রদেশের দাদরিতে বিশ্বখ্যাত শিপিং সংস্থা এপি মোলার মার্স্কের জন্য দেশে নির্মিত প্রথম আমদানি রপ্তানি শিপিং কন্টেনারের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে এপি মোলার মার্স্ক ভারতের ডিসিএম শ্রীরাম গ্রুপকে আরও 1000 সংখ্যক শিপিং কন্টেনার তৈরির জন্য নতুন করে বরাদ দিয়েছে। অনুষ্ঠানে শ্রী সোনোয়াল বলেন, এই সাফল্য প্রমাণ করে কিভাবে সরকারের নীতিগত উদ্যোগ, শিল্প সংক্রান্ত অংশীদারিত্ব এবং সময়োপযোগী পরিকল্পনা রূপায়ণ উৎপাদন কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জেইশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএস। গুজরাটের বনসকান্থা, মেহসানা, নভসারি ও পাটন এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে পুলিশ এই 8 জনকে গ্রেপ্তার করে। 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাদের। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটির আবদুল্লাহ ও মোহাম্মদ ওমারের যোগাযোগ ছিল। তাদের কাছ থেকে একাধিক নথি ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এই বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ব্যাট, বিএমএস, ইপক আই, আইওএন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। জলশক্তি মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে 7ম জাতীয় জল পুরস্কারের সূচনা করেছে। অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এর মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। যোগ্য সংস্থা, প্রতিষ্ঠান এবং আবেদনকারীরা বিস্তারিত তথ্যের জন্য এই পোর্টাল অথবা জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 জুলাই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউরোপে মারাত্মক তাপপ্রবাহের জেরে খরা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। স্পেন ও ফ্রান্সের বিভিন্ন এলাকায় একাধিক দাবানল ছড়িয়ে পড়ার খবর মিলেছে। স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় ক্যাটালুনিয়া অঞ্চলে দাবানলে প্রায় 2300 হেক্টর জমি পুড়ে গেছে। জিরোনা প্রদেশের কয়েকটি এলাকার প্রায় 10,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে সাম্প্রতিককালের এই দাবদাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে আরও অন্তত 3,700 জন প্রাণ হারিয়েছেন। স্পেনে পৃথকভাবে 1,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এলনিনোর কারণে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এলনিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশ এবং মধ্যপ্রদেশের বাকি অংশে প্রবেশ করেছে। এর প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্য আজ তেহরানে সম্পন্ন হবে। দেশে 6 দিনের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি চলেছে। লক্ষ লক্ষ শোকসন্তপ্ত মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে কর্তৃপক্ষ মনে করছে। এর প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিষ্ঠ ইরানি নেতা, সেনা কমান্ডার এবং বিদেশি অভ্যাগতরা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পেরুর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন রক্ষণশীল নেত্রী কেইকো ফুজিমোরো। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত পর্ব বা রান অফে প্রাক্তন রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরির কন্যা 51 বছর বয়সী ফুজিমোরিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে তিনি রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করবেন।
গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় ইবোলার সম্ভাব্য দুটি চিকিৎসা পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। কঙ্গোর ইনস্টিটিউট ন্যাশনালে দ্য রিসার্চে

মেডিকেলে বেলজিয়ামের ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্মিলিতভাবে এই পরীক্ষা প্রণালী শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আজ 250তম স্বাধীনতা দিবস পালন করছে। 1776 সালের 4ঠা জুলাই ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে 13টি আমেরিকান কলোনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা অর্জন করে গঠিত হয় নতুন মার্কিন যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে দেশ জুড়ে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 11 জনকে মার্জনা করার কথা ঘোষণা করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনার ঊর্ধ্বশ্বাস ম্যাচে কাবো ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। অন্য ম্যাচে গতরাতে মিশর অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে রাউন্ড অফ 16 ওঠে। রাউন্ড অফ 32 শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানাকে 1-0 গোলে হারিয়ে শেষ 16 উঠেছে। কলম্বিয়ার হয়ে 14 মিনিটে গোল করেন জন আরিয়াস। এদিকে বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্ব আজ রাতে শুরু হচ্ছে। এই পর্বের প্রথম ম্যাচে কানাডা মরক্কোর মুখোমুখি হবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে 7:00। চেস্টারলি স্ট্রিটে 5 ম্যাচের সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। টি টোয়েন্টি সিরিজের পর দুই দল 3 ম্যাচের ওয়ান ডে সিরিজে একে অপরের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। গুজরাট পুলিশ নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে। ইউরোপে মারাত্মক তাপপ্রবাহের জেরে খরা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 শেষ দিনে আর্জেন্টিনা, মিশর এবং কলম্বিয়া শেষ 16 উঠেছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ শুনবেন 10:10।
1: আকাশবাণী আগরতলা, শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের আইন বিষয়ক এবং আইন প্রণয়ন বিভাগ যৌথভাবে আজ থেকে রাজস্থানের মাউন্ট আবুতে সংস্কার উৎসব এবং চিন্তন শিবির 2026 আয়োজন করেছে। মন্ত্রক জানিয়েছে যে বিকশিত ভারত 2047-এর ভাবনা অনুসারে আধুনিক, কার্যকর ও নাগরিক কেন্দ্রিক বিচার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রকের সাফল্য পর্যালোচনা সহ অন্যান্য বিষয় 2 দিনের কর্মসূচিতে তুলে ধরা হবে। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে 7ম জাতীয় জল পুরস্কার চালু করেছে। সমস্ত আবেদনপত্র অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এর মাধ্যমে পাঠানো যাবে। যোগ্য সংস্থা, প্রতিষ্ঠান এবং আবেদনকারীরা আরও বিস্তারিত তথ্যের জন্য এই পোর্টাল বা www.jalshakti-dowr.gov.in দেখে নিতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 আগস্ট। কাশ্মীর উপত্যকায় অমরনাথ যাত্রার প্রথম দিনে মোট 12,168 জন ভক্ত পবিত্র গুহা মন্দিরে পুজো দিয়েছেন। কড়া নিরাপত্তা ও ব্যাপক আয়োজনের মধ্যে গতকাল তীর্থযাত্রীরা গুহা দর্শন সম্পন্ন করেন। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পূজা, উৎসব ও মেলাকে আরও আকর্ষণীয় ও সার্বজনীন রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল খয়েরপুরের গীতবিতান কমিউনিটি হলে খার্চি পূজা, উৎসব ও মেলা উপলক্ষে দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিনব্যাপী খার্চি পূজা, উৎসব ও মেলা পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আগামী 24 ঘন্টায় সারা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তর ও ধলাই জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 69.4 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন নানা রঙের বাংলা গান। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান ককবরক সংযোজনায়। সকাল 10:00

বেজে 30 মিনিটে ককবরক অনুষ্ঠানে হিন্দি গান, সকাল 11টায় শুনবেন বাংলা ছায়াছবির গান, বেলা 12টায় ককবরক অনুষ্ঠান লীলামণি জরা, 1টা বেজে 5 মিনিটে শুনবেন ককবরক অনুষ্ঠান, দুপুর 1টা বেজে 40 মিনিটে শুনবেন লোকগীতি শিল্পী উৎপলেন্দু চৌধুরী, দুপুর 1টা বেজে 50 মিনিটে অতুল প্রসাদের গান শিল্পী নীতা গোস্বামী। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টা বেজে 10 মিনিটে শুনবেন হিন্দি ছায়াছবির গান চিত্রগীতি অনুষ্ঠানে, বিকেল 5টা বেজে 45 মিনিটে থাকছে গজল, সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে সমগীতি শিক্ষার আসর, সন্ধ্যে 6টা বেজে 30 মিনিটে শুনবেন অনুষ্ঠান জাগৃতি, পরে শুনবেন লোকগীতি শিল্পী গীতা চৌধুরী, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান, 7টা বেজে 45 মিনিটে শুনবেন ককবরক সংবাদ, 7টা বেজে 55 মিনিটে স্থানীয় বাংলা সংবাদ, রাত 8টা বেজে 5 মিনিটে জেলার চিঠি, রাত 8টা বেজে 30 মিনিটে থাকছে আজকের প্রসঙ্গ, রাত 9টায় শুনবেন নজরুল গীতি শিল্পী পূরবী দত্ত, রাত 9টা বেজে 15 মিনিটে অনুষ্ঠান স্পটলাইট, 9টা বেজে 30 মিনিটে থাকছে বাংলা গানের অনুষ্ঠান, রাত 10টায় শুনবেন আকাশবাণী সঙ্গীত সম্মেলন। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গান পর্বে আজ আমরা প্রথমেই শুনব ভক্তিগীতি। পরপর 3টি ভক্তিগীতি থাকছে জ্যোতিপ্রকাশের কণ্ঠে।

এতক্ষণ ভক্তিগীতি শুনছিলেন জ্যোতিপ্রকাশের কণ্ঠে। এবারে রজনীকান্তের গান শুনুন, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন রজনীকান্তের গান কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারে শুনবো আমরা ভক্তিগীতি, শিল্পী হীরালাল সার্কেল।

নানা রঙের গানের পর্বে আজ শুনলেন ভক্তিগীতি, রজনীকান্তের গান। ভক্তিগীতি আজকের শিল্পীরা ছিলেন জ্যোতিপ্রকাশ, কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং হীরালাল সার্কেল। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গান।

আশেক জিরা আকাশবাণী আগরতলানি কক বরক খতলনি বিভাগটি হিন্দি তকনি রেসাবমুং খালাইকা তাবুংকে কক বরকটি হিন্দি তকনি রেসাবমুং হাইনাই খালাইফ্রাই খাই তংডি চিনি কক বরক পান্ডা

এতক্ষণ শুনছিলেন ককবরক সংযোজনায় হিন্দি এবং ককবরক গান আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন ধনরাজ তামাং ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: তোরা তো সবাই ছিলি কত কি ঢং দেখালি, ধনরাজ দেখেই গেল নজরে তার ধরলো না, কোথা থেকে একটা ছুরি করলো মনটা চুরি, তাকে ছাড়া আর কাউকে বিয়া তো সে করলো না, বিয়া তো সে করলো না, বিয়া তো সে করলো না।
1: এই তুই বল, আমি বলবো না, তুই বল। না না না তুই বল।
2: আমাদের সকলেরই পীড়িতের মানুষ আছে, থাকলে একটা নাগর যাবো কেন পরের কাছে,

0: আছে?
1: থাম থাম থাম থাম, তোদের সব অনুরোধ জানা আছে। পীড়িতের মানুষ আবার মেয়েদের একটা নাকি? আমি তো এই বাগানে 100 মরদ পুষে রাখি। হ্যাঁ
0: বলি হারি।

0: নেই যৌবন, তাই সে বলে এমন।
1: আমার যৌবন নেই, আমি বুড়িমা বলে সত্যি বুড়ি নাকি রে? সারা গায়ে যৌবন আমার খেলা করে, দুচোকে চাউল ভরে ভোজে নিজে ছেলেকে মারে।
0: ও তাই বলি, এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে বুড়িমার স্বামী কেন পালিয়েছিল প্রাণ বাঁচাতে। এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে বুড়িমার স্বামী কেন পালিয়েছিল প্রাণ বাঁচাতে।
2: বিয়ের কথা তুললি যদি বলছি রে শোন, আমার বিয়ে হলো যখন যত খুশি নেশা করি, ওকে তো নিয়ে এলাম ঘরে, কাটলে নেশা তাকিয়ে দেখি ওরে বাবা এই যে বউয়ের দিদিমা রে দিদিমা।
1: নেশার কথা তুললি যদি বলি তাহলে শোন, আছে রে এমন নেশা আনে যে মরণ দশা, কিছুতে কাজে না যে নাম দিতে তার ভালোবাসা। শোন বুঝলি,
3: ভালোবাসার নেশা করে ফুল মালাকে গলায় পরে ভালো রাজ খুশি।

ছায়া দেবী এবং শক্তি ঠাকুরের দ্বৈত কণ্ঠে শুনছিলেন ধনরাজ তামাং ছায়াছবির গান। ছবির আরেকখানি গান শুনুন শিল্পীরা আরতি মুখোপাধ্যায় এবং অন্যান্যরা।

সাথী ছায়াছবির গানখানি শুনলেন মান্নাদি এবং অরুন্ধতী হোম চৌধুরীর দ্বৈত কণ্ঠে। ছবির আরেকখানা গান শুনুন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

সাথী ছায়াছবির এই গানখানি শুনলেন মান্নাদের কণ্ঠে। শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন সিংহদুয়ার ছায়াছবির গান।

0: পাবি যা খুশি আমার প্রীতির এই বাগানে তুই রস টস টস ফুল টুসি
1: আমার

মান্না দে এবং নমিতা রায়ের দ্বৈত কণ্ঠে শুনছিলেন সিংহদুয়ার ছায়াছবির গান। ছবির আরেকখানা গান শুনুন শিল্পী মান্না দে।

چیده؟ چون چون چون چیده؟ آتشی چیده؟

ভাই, আসো ভাই করিম চাচা এসো গো সবাই, আসো রে ঢোল বাজিও বাজিও সানাই, টুকটুকে বউ আনবে আমার ভাই, গলা ছেড়ে গান।

0: মহাজন সবার পায়ে করি নমস্কার, আসবেন দয়া করে আমাদের ছোট্ট ঘরে, আসবেন দয়া করে আমাদের ছোট্ট ঘরে, আমার ভাইয়ের বিয়ের দিনে শুধু একটি বার।
1: আসবো বই কি
0: মহাজন সবার পায়ে করি নমস্কার।
1: ও বাবুল কাকা তুমিও এসো গো, হাঁটু দে এসো সবাই না।

গলা ছেড়ে গান, গলা ছেড়ে গান, গলা ছেড়ে। ওরে বাঁচা পটলা, নেড়া বেটে হ্যাংলা, ওরে বাঁচা পটলা, নেড়া বেটে হ্যাংলা, হাদারাম ক্যাবলা, আশা চাই, আশা চাই, আশা চাই। ওগো দাদু দিদিমা, ওগো মামা মামিমা, ওগো দাদু দিদিমা, ওগো মামা মামিমা, ওগো পিসে পিসিমা, আশা চাই, আশা চাই, আশা চাই, এসো কিন্তু।

রাজনন্দিনী ছায়াছবির এই গানখানি শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। ছবির আরেকখানা গান শুনুন শিল্পী শুভেন্দু চট্টোপাধ্যায়।

0: সত্যবান।
1: বালাই সাপ,
0: তুমি যম রাজাকে কবজা করে আমায় ভালোবেসো, ওগো যম রাজাকে কবজা করে আমায় ভালো।

বিয়ের ফুল ছায়াছবির গানখানি শুনলেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। ছবির আরেকখানা গান শুনুন কবিতা কৃষ্ণমূর্তি এবং বিজয়তার দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনলেন কুমার শানুর কণ্ঠে। বিয়ের ফুল ছায়াছবির শেষ গানখানি শুনুন কুমার শানু এবং বিজয়তার দ্বৈত কণ্ঠে।

0: আকাশ পানি আগরতলা যতনি ফাসিং দ্বীপর জরানি হামজাক মাতাই খাকা হাম ইয়াপরে চিংজব সিনেতিরানি দ্বীপর জরানি কগবর পান্ডা দিনী চিয়ংদব ন পুলে অনেক খাবাদি লালামানি ঝরাব তাংবিতি
1: মাস কলাই তো যতনি থিনি ন সিনি যা কাশা মই কথং চিংবন কবং মা চামুখে সঙ্গে যাও রমদি কলি কলি বোথাইন খাগে গুদক আওয়ানদুরু তে থগ্রীব সঙ্গে যাও বোথায় কত নহে বা গুচাখৈ তে বুঝলি খুগুইনাই গুদক রকব খাই যাও আবশি মিয়া বোথায় কারান নহে বা খুগুই ইগুইনাই আওয়ানদুরু রকব তে আরক বাইখেব সঙ্গে যাও হাগে ফাইদে তাবক তো মাস কলাইনব সারমানি জরাবা ও মাস কলাইন তামুখেবা নাইকানি খালাইনা নাং তে ভাগে বা বন সারানি রং নাং অমতি হেকক রং ন কিসা সিলাই আন মাস কলাইন সারানি সেকাং ন বন সারানি জাগাও এবার হাও ওয়াইথাম আলবাই রেনানি নাংনাই আ আলবাই জাগ জাগাও এবার হাও কানিসাও মিসকি পঁয়ত্রিশ নিসিমি চল্লিশ বার সুপার ফসফেট পঁয়ত্রিশ নিসিমি চল্লিশ কেজি পটাশ দশ নিসিমি বারো কেজি আরও রিনানি নাংনাই আবুনি হলো কানিসা হাও এবার জাগাও আরে নিসিমি তিন কেজি বুঝলি বন সারানি নাংনাই মাসকলাইন সানা হেঁকে বেলে দু আঁশ মাতি এবার হাহিনি কাইসা তংমানি আরও সারকা হেঁকে মাসকলাই বেলেখেন কাহাম অঙ্গু মাসকলাইন সারমানি হলো ওয়াতির কবাং ফাইকা হেঁকে বুচলির কচকি থাঙ্গি আংনা বাকি কচারতই তংসা গলান তে ঘুরি উইব গলান খালাই রেনানি নাংনাই ফিয়া আশু গাতি ফায়াপান মাস কলাইও তৈ সারানি নাইগিয়া বেলাই সাতং তংখা হেঁকেবা বুচলির রানসাই থাঙ্গি আংনা বাকি শারিক সাল কচাং জরাও ওয়াসু উসু তৈরক রুই মানো মাস কলাই আচাই কিসা কিসা তরখা হেঁকে মাস কলাই ইয়াফাং যে যাবরা রক দংমানি আবরং সাপ খালাই ফুইরিনানি নাংনাই মাস কলাই দালনি দঙ্গ আবংখা দেশি তে হাইব্রিড যতনি সাইফান জাটকা হামরক হুঁকেবা টি নাইন তে ইউ পি ইউ নম্বর ওয়ান অমতি হাইরক মাস কলাই বুফাং তরি এবার বুথাই তরি ফাইকা হুঁকে ইংসা কুকসা রক বনি ব্লাইন ফুগুই হাইমা ফান খালাই খিবুই মানো হাইনি বাকি ন মাস কলাই কাইজা কানি সাও একশো লিটার তৈ নাউই আরও পঞ্চাশ মিলি লিটার ডিমেক্রন বিথি রুই সারানি নাংনাই বিথি রেমানি হাতি বারথাম লাই আশাক মাস কলাই খাগৈ চাউ মানগলাক হাই একেবা আরও তৈ কাইসা বিথি বরি মানো এক লিটার তৈ নাউই আরও একশো গ্রাম ভেবিস্টিন বিথি আরও সারফিনানি নাংনাই মাস কলাইন ফাইনাই বিশিনি বাকি নারকনা হেঁকে পুস্তালনি পাইথাক সাল রগ রারু সুগুই বন নগতি সানা নাংনাই মাস কলাইন নগতি সামানি উলো হাইনে হাই তে হাতি বাসা সাতঙ্গ ফুরানা নাংফিনাই কেরা নংসকা হেঁকে আ মাস কলাই বুচলি বেখে টেপাশন পেপেশান ছেড়িশান হাই একে বা ভেবিস্টিন বিথিও সাফলুই মাতনি নাই তামনি হিনবা মহাইকে তনিখা হেঁকে ইংসা কুকসা রকব আ মাস কলাই বুচলিন হামিয়া খালাই মাইয়া তে ফাইনে বিশিনি বাকি যাহামকে

আসুক জরা লেলামান জরাব শিবমক খরাঙ্গ যদন রেচাপ নিরচাপ খনার জাখা তাব খনাবাদী বুড়ি রোগ পান্ডা নগুল

যোগ নিই, হ্যাঁ, অষ্টাঙ্গ যোগ যেটা সব, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, হ্যাঁ, তাই নিনি সমাধি, এই আটটা অঙ্গতঙ্গ, অষ্টাঙ্গ যোগহীন ও যোগনি বিশৃঙ্গ নচুং, হ্যাঁ, আসন, প্রাণায়াম, মুদ্রা, হ্যাঁ, আপন চুং পার্ট খেলাই সাজাগো হিকে চুং যোগা হিকাই নচুং আসন হিনে ওয়াংসুগ সব সময় ব্যায়াম্র ওয়াংসুগ আপন কাতরি উইব মুদ্রা হিনে কিসা তঙ্গ আব বেলাই খাইন নাংকুং মানি চুং আবন আসু অ্যাওয়ারনেস উংয়া আবন বাগৈন চুং তাবুক বন অ্যাওয়ার খেলাইনা বাগৈন চুং তিনি অর বিশেষকে মুদ্রানো তুইন সালাইনাই যোগানো তুই তো চুং সব সময় খাই তঙ্গ বিভিন্ন নিউজ মিডিয়ার গো মুদ্রা তাম মুদ্রা এমন একটা প্রসেস তাম হিম্বা চিনি শরীর শাস্ত্র মতে আয়ুর্বেদ শাস্ত্র মতে চিনি শরীর খা পঞ্চ মহাবুত বাই স্নাম যাক পাঁচটা কম্পোনেন্ট বাই চিনি বডি স্নাম যাক তাম তাম ক্ষিতি অপ তেজ মরুদ ভূম ক্ষিতি খা একটা পৃথিবী একটা মাস হ্যাঁ অপ হিঙ্কাই তুই তেজ হিঙ্কাই ফায়ার মরুদ হিঙ্কাই এয়ার ভূম হিঙ্কাই ভ্যাকাম যেটা শূন্য হিন যাব তা হিঙ্কা এই পাঁচটা কম্পোনেন্ট বাই চিনি বডি স্নাম যাব হ্যাঁ চিনি বরং ইয়াগো ব ইয়া ফাওব পাঁচটা ইয়াসি তো চিনি পাঁচটা ইয়াসি নি পাঁচটা কম্পোনেন্ট ন কন্ট্রোল খাইও ইন্ডিকেট খাইও যেমন ইয়াসিমা কতর থাম আবখাই তেজ হ্যাঁ যেটা ফায়ার ন ইন্ডিকেট খাইও ইন্ডেক্স ফিঙ্গার আবখাই এয়ার ন ইন্ডিকেট খাইও এয়ার ন কন্ট্রোল খাইও যেটা মিডিল ফিঙ্গার হ্যাঁ আবখা বুম ভ্যাকাম আকাশ আবন চিনি সরিব অনেক জায়গায় ভ্যাকাম তঙ্গ সাইনাস পয়েন্ট রক আবো রক আবো ভ্যাকামও কলাইও ইংকাই আবো তাই রিং ফিঙ্গার অনামিকা আবখাই পৃথিবী মাস চিন শরীর যেটা মাস তোমানি আবো তাই লিটিল ফিঙ্গার ইয়াসমা কত হিমানি আবখাই ওয়াটার চিন শরীর যে তুই জাতীয় কম্পোনেন্ট তোমানি আবনও কন্ট্রোল খাই ইংকা আবন এই যে আনি চিনি বরগ্নি শরীর পাঁচটা পঞ্চ মহাবুত বাই স্নাম যাগ ইংকাই চিনি ইয়া ভাবব ইয়াসি পাঁচটা তঙ্গ পাঁচটা বাই ইয়াসি পাঁচটা কম্পোনেন্ট তোমায় বিনি শরীর সুস্বাস্থ্য তোমায় যদি ইম্বেলেন্স না থাকাই তখন অন্য ব্যায়ামারং নাই শরীর রোগ ফাই নাই আবন বাগাইন আবন ব্যালেন্সও তন্না বাগাই চুং এই পঞ্চ মহাবুত নি প্রত্যেকটা কম্পোনেন্ট ব্যালেন্সও তন্না বাগাই ইয়া সিনাই কতগুলি প্র্যাকটিস হ্যাঁ প্রসেস আবো চুং ডেইলি সাব্রুম ব্রুম খাইকা হিঙ্কাই চিনি শরীর নি ফিটনেস তোমায় আবং বাগাইন শাস্ত্র সাজাগ নাস্তি মুদ্রা সম কিঞ্চিত সিদ্ধিদম স্মৃতিমণ্ডলে হিংসাও দ্যাট মিন্স ই পৃথিবী মুদ্রানি সমান তাই কোনো প্রকার কর্ম করে হিংসা যাগো প্রসেস যে মুদ্রা সবচেয়ে এফেক্টিভ বডি নি তাম তাম মুদ্রা হিন তং ইংকাই প্রথম তঙ্গ চিনি এই যে পাঁচটা ইয়াসিনি বিশৃঙ্গ হ্যাঁ তঙ্গ জ্ঞান মুদ্রা হিন একটা তঙ্গ জ্ঞান মুদ্রা তাম না হিনাই ইয়াসিমা কতর হ্যাঁ নিনি তাই ইন্ডেক্স ফিঙ্গার ইয়াসিমা কতর তাই ইন্ডেক্স ফিঙ্গার আবন চুং ফনাঙ্গই হ্যাঁ তন্নাই তাই ইয়াসি তিনটাতে বাকি তিনটা বাকি ইয়াসি নকাই চুং সুজা খাই তন্নাই তনই চুঙাব পদ্মাসন আচুগই হ্যাঁ যদিব মুদ্রা যে কোনো সময় হ্যাঁ হিমতে তুই থাংতে তুই ফাইতে তুই চাতে তুই থুতে তুই যে কোনো সময় চুং খেলাই মানে সবচেয়ে ইজি হ্যাঁ তাবুক চুং বিভিন্ন বিজি বিভিন্ন কাজে কর্মে চুং বিজি তঙ্গ তাবুক নিদিন তাই ফিন শরীর তো চুং ফিট তন্না নাই ও হাই ফেসিংয়ে নাই নাই হিঙ্কাই মুদ্রা চিনি বাগই বেলাই সুইটেবল হ্যাঁ তা হিমবা চুং ও যে কোনো সময় ন চুং ই প্রসেস ন অবন চুং খেলাই মানো তা হিমা দুইটা চিনি দুইটা ইয়াক হ্যাঁ দুইটা ইয়াগ পাঁচটা পাঁচটা ইয়া শিখাই দশটা তঙ্গ হ্যাঁ চিনি বডিও দুইটা এই যে তাব আং রাইট হ্যান্ড ইয়াগরা ইয়াক বাই যদি ই মুদ্রান প্র্যাকটিস খেলাইকাই দেবরা ভাইসিং প্রত্যেকটা অর্গান অ্যাক্টিভ নাই

জেব্রা ফাইসিং তুই খ্লাইকাই ইয়াগ্রা ফাইসিং নি যত অর্গান একটিভ হাই চিনি শরীর তামতং চিনি শরীর যতন কাইনই কাইনই খাই ম্যাক্সিমাম অর্গান তঙ্গ মকল কাইনই খুঞ্জু কাইনই বুকুং লামনই হ্যাঁ তাই লাংস কাইনই হিংকাই কিডনি কাইনই হ্যাঁ তাই টেস্টিস লানি হিংকা টেস্টিস কাইনই বুড়ি হিংকা ওভারি কাইনই ব্রেস্ট কাইনই হ্যাঁ আভাই কাই কাইসা অর্গান খাই তামো লিভার হার্ট হ্যাঁ আবর প্যানক্রিয়াস স্টোমাক আবর যে বাবাইসা সাইড তাবো রাইট সাইড তুই আং যদি মুদ্রা খাইকাই আনি লেফট সাইড নি অর্গান হার্ট বোকলাই হার্ট বো এফেক্টিভ বুনাই দেব্রা ইয়াক বাই খাইকাই দেব্রা ফাইসিং আনি লিভার তঙ্গ লিভার একটিভ বুনাই আভাইকে চুং মুদ্রা খাইমানি বিং তুই চিনি হোল বডি নি অর্গান চুং গাহাম খাই ফাংশন খাইনি চুং খাইমানো কাহামকাই নর্মেলভাবে জ্বর ফাংশন খাইকাই তবে না চিনি হেলথ কাহাম তোমায় হেলদি তোমায় আপনার চুং প্রত্যেকটা মুদ্রা বমতি খাই খাইনা নাং চুং তাবুক সানাই কাইসা কাইসা কাই এবং আপনি তাম তাম বেনিফিট হ্যাঁ যদিও কিছা কিছা ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন তঙ্গ আবার চুং সানাই প্রথমে জ্ঞানমুদ্রা জ্ঞানমুদ্রা খাই তাম এই যে থাম যেটা ইয়াসীমা কতরহীন আবো বাই তাই ইন্ডেক্স ফিঙ্গার আপনার চুং পদ্মাসন আচুগয় হ্যাঁ চুং দুইটা ইয়াগনি ইয়াসীমা কতর তাই ইন্ডেক্স ফিঙ্গার ন ফোনাঙ্গই তো নয় ইয়াফমথারি তো নয় তে বাকি তিনটা ইয়াগ ন চুং ইয়াসীন সোজাখাই তো নাই তনয় চুং দশ মিনিট থেকে শুরু খাইয় ত্রিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট জোড়া চুং ডেইলি প্র্যাকটিস খাইনাই যদি চুং বিজি তঙ্গ কোনো কারণে যদি আং অত জোড়া আসু খাইমি হেঁকাই দুইবার তিনবার শিফট চুং খাইমানো দশ মিনিটকে আং তিনবার খাইকা আভাইকে খাইমানো হেঁকা এই যে মুদ্রা জ্ঞান মুদ্রা খাইকা হেঁকা আনি তামং নাই জ্ঞান মুদ্রা যদি আং খাইকা হেঁকাই আনি মধ্যে এই যে মাইন্ড নি কনসেনট্রেশন তাই নেগেটিভিটি মাইন্ড নি আবো দূরং নাই তাই স্মৃতিশক্তি মৃত্যু নারুমান বাড়ি নাই আপনি বাগান সাজাগ জ্ঞানমুদ্রা যদি রেগুলার বেসিস কোনো চাইন চুং চাইনি সিমি খাইড়ি মাংখা ফুং ফাইচিং খাইয় বিনি মেমোরি পাওয়ার বাড়ি রিসিভিং ক্যাপাসিটি বাড়ি নেগেটিভিটি কমি নাই হ্যাঁ বিনি মেমোরি শক্তি বাড়ি নাই এবং তেজস্বী বোঝানাই যার জন্য চুং ও জ্ঞান মুদ্রা চুং ইজি যত স্রাইন না যে কোনো উমরণ স্রাই হইতে বুড়া যত বয়স ন চুং খাইমানো স্রাই বয়স স্রাই রং খাইকে বা চুং বংনি মেমোরি ন চুং কাহাম খাই তিসাইমানাই আপনকা জ্ঞান মুদ্রানি লাভ জ্ঞান মুদ্রা পরে তামফাই তো একটা বায়ুমুদ্রা বায়ুমুদ্রা খাই তামো এই যে পয়লাও সাকা ইয়াসমা কতর বাই ইন্ডেক্স ফিঙ্গার নি বুসুক নো ফানাংনানি তাবো খাই বায়ুমুদ্রাও খাই তাম নাই ইয়াসীমা কতর বাই ইন্ডেক্স ফিঙ্গার ন খাই ইয়াসীমা কত নি ইয়া ফাঙ্গ ফানাংতন নাই ইন্ডেক্স ফিঙ্গার নি বুসুক ন চুং ইয়াসীমা কত নি ইয়া ফাঙ্গ ফানাঙ্গই তন নাই তাই ইয়াসীমা কতর বাই ইন্ডেক্স ফিঙ্গার ন প্রেসার নিতন নাই প্রেসার নিতন নাই তে বাকি তিনটা ইয়াসীন খাই চুং সোজা খাইতন নাই অভাইকে তো নয় চুং দুইটা ইয়াগ বাই ন আভাইকে তো নাই ইয়াসীমা কতর বা নি ইয়া ফাঙ্গ ইয়াস ইন্ডেক্স ফিঙ্গার নি বুসুক ন ফনাং নাই ইয়াসীমা কতর বা ইন্ডেক্স ফিঙ্গার ন কিছা প্রেসার দিতন নাই অভাইকাই তন্মা হেঁকাই পদ্মাসন তঙ্গ খাইমাংখাই বেশি এফেক্টিভ যদি মাই হেঁকাই চুং হিন্তুতি থাংতুতি ব চুং খাই মানো হেঁকাই বায়ুমুদ্রানি খাইমানি বিশিংতি তামং নাই চিনি সরিনি যতগুলি বায়ু হ্যাঁ বাদ প্রকোপ উঙ্গই যেটা শরীর রোগ উমানি তা বায়ুনি মেইন কামুখা বিভিন্ন জয়েন্ট পেইন বিভিন্ন বডি এক ব্যাক পেইন তারপরে সার্ভাইকাল স্পন্ডালাইটিস আর্থ্রাইটিস অস্টিও আর্থ্রাইটিস হ্যাঁ রিউমাটয়েড আর্থ্রাইটিস হেমিপ্লেজিয়া পেরে অল কাইন্ডস অফ পেইন হ্যাঁ নার্ভ নি দ্যাট মিন্স নার্ভ নি যত ডিফেক্টিভ প্রবলেম যেটা ডিফেক্ট মানে প্রবলেম মানে আপন চুং ই বায়ুমুদ্রা বিশিং তুই হামরি মানো কন্ট্রোল খাইমানো হ্যাঁ আপন সবচেয়ে চিনি প্রসেস ইজি এই যে বায়ুমুদ্রা বিশিং তুই চুং আবো খাইমানো তে কেসে হাই শূন্য মুদ্রা যেটা ভূম হিন শূন্য মুদ্রা খাই তামো চিনি এই যে তাবো নিনি মিডিল ফিঙ্গার মিডিল ফিঙ্গার ন চুং তাম খাইনাই এই যে

0: ইয়াসমা কতর নি, হ্যাঁ ইয়া ফাঙ্গত নয়, ইয়াসমা কতর বাই প্রেসারই নাই। বায়ুমুদ্রক হয় যেমন ইন্ডেক্স ফিঙ্গার ন ইয়াসমা কত নি, ইয়া ফাঙ্গত নয়, ইয়াসমা কতর প্রেসারি মাহাই। একাই শূন্য মুদ্রা খাই মিডিল ফিঙ্গার বুচুক বাই ইয়াসমা কত নি, ইয়া ফাঙ্গ ফনাং তো নাই, তাই ইয়াসমা কতর বাই প্রেসারি তো নাই। তাই বাকি তিনটা ইয়া সিন খাই সোজা খাই তো নাই। এবং খা বায়ুমুদ্রা,
1: হ্যাঁ
0: এই যে বায়ুমুদ্রানি খাইমানি বিশিং তুই চিনি শরীর বিভিন্ন বেমার হামড়ি মানু তাহবা। এই যে শূন্য মুদ্রা, শূন্য মুদ্রা ন যদি এক ঘন্টা নি বেশি খাই ডেইলি খাইমা খাঁকাই চৌ, হ্যাঁ শূন্য মানে তো ভেকাম, ভেকাম চিন শরীর যাত খুঁজু, খুঁজু তো খুঁজু বললাম আবো একটা ভেকাম তংলে, হ্যাঁ এ আর চুং এক ঘন্টা নি বেশি খাই ডেইলি যদি প্র্যাকটিস খাই খাঁকাই দুইটা ইয়াক বাই খাই খাই দুইটা সাইড নি খুঁজু, যারা খুঁজু খানায় রক খুঁজু সাজাগমা রক খুঁজু নি বিভিন্ন সমস্যাগমা রক আবো দূর খাই মানো, এই শূন্য মুদ্রা বাই। তাই বুয়ানি মারি ঠিক খাই মানো, হ্যাঁ থাইরয়েড কন্ট্রোল খাই মানো, হার্ট নি প্রবলেম তংখাই আবু বো কন্ট্রোলঙ্গ, এই যে শূন্য মুদ্রা মেশিন ইজি চুং আবো যে কোনো তং তুই তুই থাং তুই তুই ফাই তুই তুই খাই মানো, হ্যাঁ আবো তবে খাই অবন একটা কন্ট্রাইন্ডিকেশন তঙ্গ চুং সাও যে মুদ্রা যে কোনো সময় হিন তুই থাং তুই ফাই তুই চা তুই নং তুই থু তুই খাই মানো হিন সাবো, কিন্তু ই শূন্য মুদ্রানির ক্ষেত্রে খাই চামা জরাও খাইমাংলা তাই চুং হিনতে তুই থাংতে তুই যাতে খাইয়াং নেন, বনখাই ডেট মিন্স চুং পদ্মাসন বা বজ্রাসন আসুগৈন খাই তাই খাই মা খাই নাই। এতে গেছা পৃথি মুদ্রা হিন তঙ্গ অনামিকা আর খাই তামখা অনামিকা মানে রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার তাই ইয়াসমা কতর বুচুক ন ফ্রাং তন নাই, তে বাকি তিনটা ইয়া সিন খাই চুং সোজা খাইতন নাই ক্যাপলাইন খাইতন নাই। আবং খা পৃথি মুদ্রা মানে মাস ডেট মিন্স তাম নাই যারা চিনি বরক যারা ওবেসিটি যারা ওভার ওয়েট, হ্যাঁ তংনাই রক যারা দুর্বল বরক খাই ও পৃথি মুদ্রা খাই মানে বিশিং তুই বরক যে ওবেসিটি কমি নাই শরীরনি বিভিন্ন রকম ভিটামিন অভাব হাঁকাই আবো ফিল আপ খাইনাই শরীর বিভিন্ন রকম উইকনেস হইতে দূর খাইনাই আবংখা পৃথিবী মুদ্রা আবো চুং ইজিভাবে ন খাইমান। তে কেসা আবো এই যে প্রত্যেকটা মুদ্রা ন চুং শাখা পয়লা শাখা দশ মিনিট হইতে ত্রিক ত্রিক বার এর ওই ত্রিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট জোড়া চুং খাইমান, হ্যাঁ কাইসা কাইসা মুদ্রা হ্যাঁ তাবুক চৌ আং যদি যত মুদ্রা না খাই না মসঙ্গ হেঙ্গে হেঙ্গে বা আং দশ মিনিট খাই যদি যত মুদ্রা একবার খাই থাকা তে একটা আং ফুঙ্গ একবার খাই থাকা দশ মিনিট খাই সাইরিকো একবার খাইকা থুমা সাকাং তে একবার খাই আহ কেপি না আং ত্রিশ মিনিট পার ডে প্রত্যেকটা মুদ্রা খাই মানো দুবার তিনবার শিফট বা পনেরো মিনিট খাই খাইকা প্রত ফুঙ্গ সাইরিকো তে পনেরো মিনিট আভাই খেয়ে খাইকা খাই মানো তবু পয়লা পয়লা চুং চেংফ্রু তুরুক দশ মিনিট খাই না খাই না নি টার্গেট খাই নাই আভাকে খাইনাই হ্যাঁ যে তে কেছে তঙ্গ প্রাণমুদ্রা, প্রাণমুদ্রা খাতাম এই যে রিং ফিঙ্গার তাই লিটিল ফিঙ্গার, হ্যাঁ ইয়াসমা কতই তাই ইয়াসমা কতর, রিং ফিঙ্গার লিটিল ফিঙ্গার তাই থাম ও তিনটা নিবুসুগ্ন চুং ফোনাঙ্গই তো নাই তেই বাকি দুইটা ইয়াসিন খাই কেপলেংখাই তো নাই হ্যাঁ আভাইকে তো নাই আবংখা প্রাণমুদ্রা, প্রাণমুদ্রানি বিশিং তুই চুং তাম খাইমান শরীরনি ই যে বিভিন্ন রকম অরব চুং তাম বিভিন্ন রুগ্ন চুং কাটরিমান অরব চুং ভিটামিননি ডেফিসিয়েন্সি চুং খাই চুং আবন কাতরিমান তাই শরীর যদি চুং উইকনেস তংখাই ইমিউনিটি পাওয়ার বাড়ে দিব চিনি শরীর কেব যদি উপবাস তংখা হিঙ্কাই ব যদি ডেইলি প্রাণমুদ্রা খাইকা হিঙ্কাই বিনি উপবাস সময় হ্যাঁ ক্ষুধা তৃষ্ণা হ্যাঁ অখুইমানি তুই তুই কাংমানি আবো অনিদ্রা মুক্তির মাইয়ার হিঙ্কাইব চুং ই প্রাণমুদ্রা খাইকা হিঙ্কাই মুক্তি মানাই ডেট মিন্স থুমা সেকাং চুং প্রাণমুদ্রা দশ মিনিট বা পনেরো মিনিট খাই খাই থু মানো আবো লিটিল ফিঙ্গার রিং ফিঙ্গার তাই থাম ও তিনটা নি ইয়াসিন বুসুকন ফোনাঙ্গই তনই তে দুইটা ইয়াসিন কেপলেং খাই তনই, হ্যাঁ পদ্মা

শোনা সুগই চুং দুই এক বাইন খাই নাই দশ থেকে পনেরো মিনিট খাই নাই ডেলি আবো খাই হেঁকাই চিনি যে ক্ষুদা তৃষ্ণা হ্যাঁ আবো কাতৃ মানা যারা উপবাস থাকাই হেঁকাই চিনি বডি ইমিউনিটি পাওয়ার বারে নাই তাই বিভিন্ন মকলনি দোষ মকলনি দৃষ্টিশক্তি যদি প্রবলেম হেঁকাই চুং আবো বো ইম প্রাণমুদ্রাম বিশিং তুই দৃষ্টিশক্তি কাহাম খাই মানু মকলনি নং মানে তে কেসা তঙ্গতম অপান মুদ্রা হেঁকাই অপান মুদ্রা খে তাম ফাইনাই অর আর মিডিল ফিঙ্গার তাই রিং ফিঙ্গার রিং ফিঙ্গার মিডিল ফিঙ্গার তাই থাম ও তিনটা ন চুং বুসুক ন ফোনাং হইতন নাই হুম আবংখা অপান মুদ্রা হ্যাঁ বৃদ্ধাঙ্গুষ্ট মধ্যমা অনামিকা ও তিনটা ন চুং তিনটা ইয়াসিন বুসুক ন চুং ফোনাং হইতন নাই আবংখা অপান মুদ্রা অপান মুদ্রা খাই হেঁকে তামং নাই এই যে চিনি শরীর চুং চামুং চাকা হেঁকাই যেটা বডি একসেপ্ট খাই যেটা খাইয়া আবার শরীর ফাতার কারিডু হেঁকে চিনি শরীর এই যে ক

মুদ্রা। হ্যাঁ, বৃদ্ধাঙ্গুষ্ঠ, মধ্যমা, অনামিকা ও তিনটা ন চুং, তিনটা ইয়াসিন বুসুকন চুং ফোনাঙ্গয় তন্নাই। হুম, আবংখা অপান মুদ্রা, অপান মুদ্রা খেলায় কাহিকে তামুং নাই, এই যে চিনি শরীর চুং চামুং চাকা হেঁকাই যেটা বডি একসেপ্ট খেলাইও, যেটা খেলাইয়া আবো শরীর ফাতার কারিডু, হেঁকে চিনি শরীর এই যে খিমারক কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন আবরণ অর্শ পাইলস আবরণ হামরি নাই অপান মুদ্রা খেলাই হেঁকাই, ডায়াবেটিস সুতি কমুমানি কিডনি রোগ হাঙ্কাই বুয়ানি রোগ রং হাঙ্কাই চুং অবো খেলাই মানো, হেবা হার্ট নি ক্ষেত্রে বচুং হার্ট ডিজিজ নখে বচুং ও মুদ্রা খেলাই মানো, তবে খাই ই মুদ্রা যদি বেশি অভ্যাস খাইকে হেঁকাই সুতিমার পরিমাণ বেশি নাই, দ্যাট মিন্স যারা কিডনির প্রবলেম তোমার সুতি কম রোগ উঙ্গ হেঁকাই বড় এই যে অপান মুদ্রা চুং খেলাই দি মানো বন, তে কেসে তঙ্গ অপান বায়ু মুদ্রা, হেঁকে অপান বায়ু মুদ্রা হেঁকে তেন চুং অর ফাইনাই রিং ফিঙ্গার মিডিল ফিঙ্গার অপান মুদ্রা, হেঁকে অপান বায়ু মুদ্রা যেহেতু ইন্ডেক্স ফিঙ্গার বায়ু ন ইন্ডিকেট খেলাইও, হেঁকে ইন্ডেক্স ফিঙ্গার ব অর একসঙ্গে যুক্ত নাই চারটা ইয়াসি। হ্যাঁ, ইয়াসিমা কতর ইন্ডেক্স ফিঙ্গার মিডিল ফিঙ্গার তাই রিং ফিঙ্গার ও তিনটা নি ইয়াসি ও চারটা ইয়াসি নি বুচুকনো একসঙ্গে ফোনাক্ত নাই, শুধু লিটিল ফিঙ্গার ইয়াসিমা কত সিমি ক্যাপলেংখাই তনছি নাই ও ক্ষেত্রে, হেঁকে অপান বায়ু মুদ্রা অব খাইমান বিশিং তুই চুং তাম বেনিফিট মানাই চিনি অপান বায়ু যেটা বেনিফিট মান আবো তো মানে মানাই শরীর গ্যাস সংখ্যা হেঁকাই যেটা সুইটিং রোগ কম হেঁকাই আবার কলম তিউ নাই হেডেক হাঁপানি হ্যাঁ বক্রক সামারক হাই প্রেশার রোগ তোমা হেঁকাই আবো কমি নাই, যদি হার্ট প্রবলেম খাঁকাই হার্ট ডিজিজ খাঁকাই ব যদি অপান বায়ু মুদ্রা খেলাইকাই বকিচা রিলিফ মানাই, যদি চুং অনেক সময় সিঁড়ি কানানি সিঁড়ি কলমা কানা গাঁকাই চুং পরিশ্রম নাঙ্গ সিঁড়ি কমা সেখানব যদি অপান বায়ু মুদ্রা খেলাই পাঁচ সাত মিনিট সেখান খেলাই গাঁকাই ব অনেকটা কমফোর্টেবল ফিল খেলাই নাই সিঁড়ি কাফরু। হুম, আবহাই নাই সাজাগো এতে কেছে মুদ্রা তঙ্গ আবখাই সূর্য মুদ্রা আবখাই তাম নাই অনামিকা মানে এই যে রিং ফিঙ্গার, রিং ফিঙ্গার ন চুং চিনি ইয়াসমা কতনি ইয়া ফাঙ্গ ফোনাং তাই রিং ফিঙ্গার ন তাই ইয়াসমা কতর বাই ও রিং ফিঙ্গার ন কিছু প্রেসারি তাই হেঁকে বং নাই সূর্য মুদ্রা, হেঁকা এই যে সূর্য মুদ্রা খাইমানি বিশিং তুই চিনি শরীরী বিভিন্ন রকম ওভার ওয়েট ওজন কমও খাঁকাই ওভার ওয়েটও খাঁকাই চুং অবন বডি ব্যালেন্সও ফাই নাই বডি ওয়েট। হুম, হেঁকা টেনশন তংখায় টেনশন কমি নাই বিভিন্ন কোলেস্ট্রল শরীর কোলেস্ট্রল জমি খাহিঙ্কাই চুং ইন সূর্য মুদ্রা বিশিং তুই কোলেস্ট্রল ন কমেডি মানো, ডায়াবেটিস তংখাই ডায়াবেটিস ন কমেডি মানো তাই লিভার নি কোনো প্রবলেম তংখাই ব চুং অব সূর্য মুদ্রা বিশিং তুই কিচা কন্ট্রোল খাই মানো, তবে খাই সূর্য মুদ্রা খাইমা পিছিং কিছা কন্ট্রাইন্ডিকেশন তো তাহিবা যারা দুর্বল বরক ক্যারাম দুর্বল বরক বরক যাতে অব খেলাইয়াংনানি তাই সাল গরম জ্বরাও বেশিক্ষণ খেলাইয়াংনানি আবংখা সূর্য মুদ্রা, তে কেসে তঙ্গতাম লাস্ট বরুণ মুদ্রা, বরুণ মানে তুই আবংখা লিটিল ফিঙ্গার, লিটিল ফিঙ্গার ইয়া সীমা কতই নিবুসুক তাই থাম ইয়া সীমা কতনি বুসুকন চুং ফানাঙ্গই তন্নাই, হেঁকে আমন আমংখা বরুণ মুদ্রা, বরুণ মানে তুই তুই চিনি তামখা শরীরী রুক্ষতা, হ্যাঁ শরীর বেশি রাফনেস শরীর কমি নাই এবং স্কিন নি পারফেকশন বাড়ি নাই স্কিন ন সফট খেলাই নাই কাই তাই স্কিন নি এনি ডিজিজ চর্ম রোগ রোগ দংখাই হামরি নাই, হ্যাঁ তাই চিনি ওয়াটার বন ডিজিজ তুই বাই গদালয় যে রোগ উংমানি আবার অন্য ব কন্ট্রোল খাই নাই কমেরি নাই, দ্যাট মিন্স বডি ইমিউনিটি পাওয়ার বাড়ি নাই ফেসিয়াল নি গ্লোনেস বাড়ি নাই, দ্যাট মিন্স চুং শিখলা শিখলে বুড়ি রোগ বরুণ মুদ্রা ডেইলি প্র্যাকটিস খাই কাহিংকাই বৌনি ফেসিয়াল গ্লো বাড়ি নাই ফেসিয়াল গ্লো বাড়ি নাই ইন বরুণ মুদ্রা চুং জেট মিন্স যত্ন খেলাই মান চুং যারা সাকরা বরক রোগ যদি বরুণ মুদ্রা খেলাই হেঁকাই বিনি ফেসিয়াল গ্লো ফাইনাই হেঁকাই উমর কিসা কম হাই নুক যা

0: তবে খাই ক প্রকৃতি বরক রক বেশি খাইনা উচিত যা ডেট মিনস যারা কুফুং বরক রক কুফুং বরক রক ও বরুণ মুদ্রা বেশি খাইয়া তখন চাও হাঁকা বরুণ তো ও তুই বেশি তঙ্গ হাঁকা যারা কুফুং বং সরিব কিছু তুই বেশি তঙ্গ যার জন্য যারা কুফুং বরক রক কম খাইয়া তংমানি ন চাও বরুণ মুদ্রা আবন এই যে মুদ্রা চুং কতগুলি মুদ্রা শাখা প্রত্যেকটা মুদ্রা ন চুং ইজি চুং সব সময় ন খাইমানো চুং তাবো খাইনামো চুং বিভিন্ন নিউজ মিডিয়া রোগ নগ বিভিন্ন আসন প্রাণায়াম নগ ঠিক ন কিন্তু চুং যদি প্রপার ওয়ে তো খাইয়া হেঁকায় কোনো এক্সপার্ট নেই গাইডেন্স বা খাইয়া হেঁকায় আবো বিভিন্ন সাইড এফেক্ট হুনো উঙিমানো তবে এই মুদ্রানের ক্ষেত্রে খাই আমি ইয়া চুং যে কোনো বয়স ন যে কোনো জরাও ন যে কোনো পজিশন ন চুং খাইমানো থুপ্রু চাফ্রু হিমপ্রু থাংপ্রু থুপ্রু সব সময় ন চুং খাইমানো তবে খাই কয়েকটা মুদ্রা আসিমি একটা কিছু কন্ট্রাইন্ডিকেশন তঙ্গ যেভাবে সাও আভাইকাই চুং খাইকা হিঙ্কাই চিনি এই যে বডি নি প্রত্যেকটা অর্গান ন চুং অ্যাক্টিভ খাইতন মানো বডি অর্গান যদি অ্যাক্টিভলি ঠিকভাবে যদি চুং ফাংশন খাইমাখা হিঙ্কায় ডায়াবেটিস চিন পেনক্রিয়াস রোগ যদি ঠিকভাবে ফাংশন খাই হেঁকায় ডায়াবেটিস অটোমেটিক আস্তে আস্তে কন্ট্রোল নাই প্রত্যেকটা লিভার হার্ট কিডনি ফাংশন ঠিক মতো খাইকায় চিনি বডি যত রোগ শোক ন কাতরি ওই বুসাই মানায় আবন বাগৈ ন চুং ওই যে মুদ্রা যত ন কিচা যত মুর ন চুং প্র্যাকটিস খাইমাখাই চাও বিথি বারাই চায়া ওই চিনি শরীর ন চুং সুস্থ না রোগ তন্মান এছাড়া আসন তো তঙু ন চুং আসন বচুং নুগ বিভিন্ন আসন হ্যাঁ সর্বাঙ্গাসন হিনতঙ্গ থাইরয়েড নি প্রবলেম রং খাইব চুং সর্বাঙ্গাসন বিশিংতেই চুং থাইরয়েড রং কন্ট্রোল খাইমানো গাই তাই চুং পবন মুক্তাসন হ্যাঁ হিনই কেসা তঙ্গ আবন বিশিংতেই চুং বহগ নি গ্যাস রং চুং দূর খাইমানো গাই আবহাইকে পদরে পদ আসন তঙ্গ চুং তাবো বিভিন্ন নিউজ মিডিয়া রোগব নাই চুং ইউটিউব রোগ নাইব চুং আবন সিনেমা ন সুরংমা ন তবে খাই চিনি খাই তাই তাকু বুকু সন অবন সানামো চুঙ্গ চুং ইজিভাবে চুং খাইমানানি বেনিফিট কাহাম মানানি বাকি চুং ও মুদ্রা ন যতন ন প্র্যাকটিস খাই হিনাই আং সাকলাইনামো চুঙ্গ কাই চুং অবহাইকাই যদি প্র্যাকটিস খাই চুং বিথি বারাই চাই ফোন চিনি পারা রগ তঙ্গই ফোন চুং বেমার রং চুং কাতরি ওই বুসাই মানো
1: বেলেকে হামবাই চুং চঙ্গ চুং কাহাম গ্রং তংনানি হুকাই কাহাম চামুং চানা নাংনাই গবাং চামুং চানা নাংনাই তাই লগে লগে বিথি চানা নাংনাই তাই সাক হামনাইনে রকনি গানাও তাই সাক হামনাইনে রক বাই উরাম উরাম নাইজাকৈ তংখাই চুং সাক কাহাম তং মানানা হনে ফিয়াবা চুং দিনিতেই কাহাম খাই স্রাই স্রাই কে সেমান খা যোগা যোগা খাইমান বিশিংতি তো চুং সাক কাহাম ন তনি মানো ফিট খাই তন মানো চিনি সাক ন তাই অবনি লগে লগে যোগানি তে কেসা বেদেক হে মুদ্রা ও মুদ্রা ন চুং তিনি স্রাই স্রাই কে সেমান খা ও মুদ্রা চিনি সাক ন নিনাংরিয়া উই ন চুং খাইমানো ইয়া কাইনি ইয়াশি কাইচি ন চুং পদরে পদ খাইমানি বিশিংতই ন চিনি মুদ্রা খাই চিনি সাক বিশিং যে অর্গান রক্ত মানো চুং কাহাম গ্রং খাই তন্মান অবো বেলাইখেন তিনি কতাল খাই সাইমান খা তাই অব নব চুং সাইমানানি বেলাইখে নাঙ্গ তামকে চিনি ও ইয়াশিনি কা মুদ্রা খাইমা বাই চুং সাক কাহাম তং ইমানো অবো বেলাইকে কক কতর বেলাইকে হামবাই স্যার চিনি পান্ডাও ফাইমানি বাকে তাই খনাওই তংনাই তাকুক তাই বুকু সঙ্গ নরক নব তিনি নে চিনি পান্ডা খনামা বাকে হামবাইয়া ফারে তিনি নেও পান্ডা নিচিং বাঁচালাইছিনো যতন কাহাম গ্রং তং বাইদি হামবাই
0: খুলমকা যতন

아숙저라 브리록니 판다 누구 크나바게 다보 크나바디 프라바라니 데 버머니 코랑오 자도니 르짜파니 르짜퐁

ತಶಿ ಕಾಮದ ಜನ ಬಿಜಲೆ ಪೈಲನೆ ಅಬಿತಿ ಸಾಮನೆ ಬಿತಿ ಬೋಜಗ ಥಂಕ

0: રોગ ત્યાં સુખ થાય તાઈ તેની ખનારા જગન બખા બાચી
1: તનનો ખોલે મુ તાઈ ખાપાંની હામચાક પાયા ફારે હાઈનો હાઈ તો બુઈ ફાઈક્યા નરંગની બસકાંગ ચિનિ બરક તો ફારકની તંગમંગ ચમની રાઈતા એબા કસ્ટમ એબા કસ્ટમરી લોન રોકે કોકલામ સલાઈમંગ પાંદા તિની બહાઈનો હાઈ ચિનિ સ્ટુડિયો ફાઈ સક પાઈખા સેકરંગ તાખો રવિન્દ્ર કિશોર દેવ બર્મા તાઈ કેરંગ કરંગ તાખો મંગલ દેવ બર્મા તાખુક સગ્ન ખુલમ કા થાંગલાઈ હાતીઓ ચંગતીપ્રા દફાવ બુરી રોગની આચુક થાઈરગવા બોમતઈ બરગ્ન બહાઈકે બરમ રેસાક આબરગ્ન જગી કકલામ સાલાઈ તંગમાની જડા પાઈ થાંકા ચં સાઈમાન સુકરિયા ફાઈદી ચિની તિની બચં હાઈનો હાઈ અબનો રુક
2: રમની સકાંગો તો ચં ઉલથામ જરા સાલાઈ કે
1: તિની ઉલબ્રની સિમિચ
2: ઉલબ્રની સિમિચ સકાંગો સાલાઈ માની ઉંખા રમદી ઉલથામ હા তাবু রমনি তিপ্রা নি তিপ্রা হদাব হ্যাঁ সেকাং নি তিপ্রা হদার অগতা বরি রং কিজা কতন কফা গত নিজে আমি কংখা কওয়ান যে রক্ষণশীল মানে কিংবা কনজারভেটি ইংরাজি বাই আবতা হাঁকা শিখলা বসল নি সিমিন বরি রং চলারক বাই কথারিনা নি আরি বই ফাইরে কংখা কথারিয়া চলারক বাই বরি রং কিচা কিজা শিখলা বসলং খা কবুলাই যা থাং হ্যাঁ ইজ্জত দা কমান আবরক্তা হাঁকাই মা ফাইবা গার্জিয়ান রোগ হাই নতা বরি রং কক্রবাই নাসিক তামুং তামুং নাসিক দং হা কাইজাকমানি সকা শিকলা তংলাইমুং এবার চাসমাইলাইমুং আফরু নীতিপ্রা লোক হদা মানি নাইয়া আবু হদা রোগ মানি না জাগে
1: আমরা
2: আবাই ন আফরু তিপ্রা লোক হদাবো চলা শিকলাবাই বরি শিকলা রোগনি বিশিং কথালিমুং তংফন সিদা উদাম ইয়াগ ইয়াকারি রিজাগ তাবু তো উদাম সে ইয়াগ ইয়াকারি রিজাগ হ্যাঁ বড়
3: থাং
1: বড় ফাই বুফরু থাঙ্কা বড় থাঙ্কা চং মানে আসুক সাই মানে আসুক মকল মানে নাইসগি টংয়া তা আছে
2: নাইসগি টংয়া
1: নুখুনি যত খাইনা হিংকাই বন কাহাম কথার খাই তি সাউই মান কাহাংকাই নুখুনি বো হামো অব হাইকাই ন বুড়ি রকনো বরম বো রিজাগো এবারে নারে মুচো
3: দেব সরাই সরাই কে সানা থাকে বুড়ি রক আও নুখুন যত নুখুন তো বুড়ি রক তো তমই দঙ্গো কে চরাই ফুর তো বুড়ি রক তো দ আফুর তো চরাই খনাই তম ফুর তো যত নু পাল খনাই থাকি দঙ্গো অব খাই তো তামকে উড়িষা শর্মা নি উল
2: উল
3: আফুর হিংকে নো কিসা কিসা
1: জানি জানি তামে হিংকে অবহাই কাইসা কক তঙ্গ যে টিন এজ অবহাই জরাও হংকাই বব কাহাম হামিয়া বানসুগু ইয়াপ্রি সেই মানিয়া দেরা ওই ফানো মানো হিমতানি কাসলাই মানো কাসলাই কলাই মানো আবনি বাগে অবহাই খাই জং শাক থারো বুমা বুফা অব চিনি বেলাইনো কাহাম লাই দা
2: কক মুখ ছাগ নি থং থক খুমবাল মানে বার মানে উলখাই আপদি খাই নাইসম নো সম মাতো নিতা বড় তো সারে ব্লে ওয়ান সুমা থেনে হ্যাঁ আহিতা গাই রমদি হংকাই অরব রমনি কাইলাই থানি কাইলাই থানিব ফিয়াবা অরব ভুমানি কং নাঙ্গে বুফানি কোন নাঙ্কু আবন কংখা বুফানি কং পাইথা কক নিব রমই নাই নুকুং বিটি নাও বরি রং কাইথানি বুমানি কং নাঙ্কু হই কক বুফানি কং নাঙ্কু নুহনি মানতা বুমান থানি তো বিটি না নাই বিটি বাই সাবলাই নাঙ্গু তব সে বুমাই বুফা তমুং ন কক থানচং মাই একাই হংকাই বুফা সামানি আমন ন মানি না লাই তা যত আসলে কো চলা বরক বা ইয়াং থাং ইয়াং হিম ইয়াগরা থানা ইয়াকসি থানা বন কিজা সাইব মানো সিনাই দুংনাই আও বকং ন হংকাই বরি রব আম তো ইয়াগরা ইয়াকসি থানাই গ বরি রব সিতা হংকাই প্রলে বরি রব আসে ইয়াগরা ইয়াকসি মাথা ইয়াবা চলা রং নো কিজা থাং বা চলা রং সিগুক তা আসে জিকো
3: বরি রব কেতা নুখুং নাই আন বাকে মা নুখুং নগন দমই দং
2: লেক তাবো রমলে আসেং নাই সময় নুক সময় দং মানে বিশং তে ফানো বরি শিকলা খরকসা জক শিকলা শিকলা বাই কুবুলই অগ নাং খাই আবো হদারাইদা বারি সামুং কানৈ আফুরু রমি না যাগো তে অক্তিরি নাই আচলা অক্তি যাক বরি ন মাকাই যাগো বরি রং মো বরম বিমানি কলাইখা নং অক্তিরি সময় খিগলা রিমাইয়া নং অক্তিরি খা অকগলা নং গসি মানা নাই বরি রক তো বরক তো খিবি রিজাংনাই মানে ইয়াবলে এই আবো তাবো চং নুখা তো বরি রং বরম নি অরব নুখা
1: বরম নি লামাতা
2: লামাতা কাইজাংনা সইয়া খাই রম নি সলা অগনাং রি নাই হ্যাঁ রম দি অগনাং রি যা বসাং মাতা আমো বসা তোরই কাংখং সগিয়া সাক অসারাইনি চামুং নং মুং আবো রক্তা আবো রিনানি কাই নাই দি অগনাং রি নাই মু দায়িত্ব তো মুহুকাই नंगबोनो उनका बसा तोरिया

0: nanggu.
1: Eh, kuno kuri be hai yogi manta. Kya ba tamna ni nanggu tanga iklayu.
0: Tangi hingke tabok nai di bono og nang di. Thani cha mung nang rama ni bai simi bi ni dai tumuk to ya. O buri te masa be kajak thang ni bagi se hoy to bo kesha bo ban chi tong ani ba bi ni thin nang ni ekta lamang ka. Bono jodi ke bo nai ya. O ba hai bo ungu man bo.
2: Apule.
0: Apule hingke to o buri.
2: Bo biang thang nai bo.
0: Biang thang nai.
1: Biang thang nai.
0: Ga shei khetre o bo hai ungu tong hang kai chini hoda rai de bo o bo hai ngang nanggu che o bo hai ngke bono mazra ringa ni bai
1: Henta, Peret, Apti Selabotung, Seler, বুঝিখা একদম চলা থেন্তা ইয়ে বুড়ি রোগ কাহাম ফিয়াবা নষ্ট হুই থাকুন কিষান চলা থেন্তা খরচা খরচা খরে হ্যাঁ বুড়ি থেন্তা বতঙ্গ বুড়ি বেয়া করে কম আপতি এক্সেপশনাল ব্যাপার তাম নরম কেবল বিহীন ফুরু ফুরু মুক্ত খেকলাই কাবই তঙ্গনি আংকিজামিচা ফিয়াবা আনি মকলক লাইখে তাম খাইবা ফুরু ফুরু কাবই তঙ্গ হে তাস তাংজানাই ফান করা ইয়াক করা ইয়াশে করা ইয়াক

0: जैसे कुशुपन क्लेव बिन काकन यसा अबुरा फन नंग मया
1: आ हालो तंगे मन हालो कतर बा
2: हालो कतर हालो न ब बरम ता
0: छ आ न आमतिर क्लेव ले रम दि आने तंग तो हालो कतर गाइताम खैने तमन नंग लाइन न क्लेव खम तुई आन चामरि फन क्लेव खम अमुक फन क्लेव खते ब अकरा अकरा तंग आं पुइला मा नंग जवा आं आनो पुइला खुलुम
2: आ न दि खन ग अकरा
0: अकरा कांग नंग बखे बुइ तमन नंग ना का जसे बुरा फन अंत त याग बाय फन खुलुम का नै अंग कता तो आ म तंग खबल ना का म खुलमन कक सका অমর চাকরা বাই হালো হ্যাঁ তাবু অমরকাতে হালো কত রং চুয়াক নাফানো বই নুর রমনি পুইলা খুড়ি খাই চুয়াক বেদম না অরব ফিয়াবা চলাফান বৈফাং থ রমনি বতাবু নি পান্ডাও তো হ্যাঁ চুয়াক নাই পান্ডাও তো আর পান্ডাও তো তাম খাই বতং গোবলে এই যে অকরা বফিও চুয়াক নাই তাম খাই বনো খুড়ি মারি খুড়ি কিসা রিয়া কয়াবা কিসা নুঙি ফান তাং রেখা আও নাম নাই আবার খুড়ি পান চুয়াক খুড়ি পান কিসা তাং রেখা তা নং নাই উরসে বই নাম আসে জরা তৈ বরম আং ওর তেথাইছে নুখা চিনি রমদে কওয়াতা চিনি দীপরা হদাব রমদে নগ নি কামলা খাইনে নি নগ নি নগ কামলা খাইনে বয়স রমদে পঞ্চাশ ষাট বছর নি রমদে ত্রিশ বছর নিন মালিক বাই কামলা সে সম্পর্ক বাই হালু সকলাই মাখাই মালিক কাইসা কাই কাম ফেবা বমর চাকরা বতমুং সোয়াং নং তংখাই নংনি নারা নমনি নংখা ফাইজি দারা নং বসোয়াং নং ফাইজি ফেবা নং মালিক ফানো বুবাগ্রা ফানো নং বনো যেহেতু অমর অকরা নং বনো পুইলা খুলবই নং বনো সোয়াং মারি তুই কমনি কক সানে গোষ্ঠী ততং আনি ফেবা জানা করি আমার তংনাং কিয়া নিন নগ মূলা খাতি নাই বনসি নগ নি বুবাগ্রা খুলময়া কই পুইলা চোয়া খানিগ্রা নাই এরপরে সে আমি নলো সে নং নং নাই আবো বেলাই এই যে অমর নব হালু ইংক ফুনুমা ক জলাফঙ্ক বরিফঙ্কা আমো যে ওই যে মূলা খাতি নাই হংকাই আমো অমর ন বেলাই সে বরম ফুনুমা ক আর অমর ন বরম ফুনুমা লগে লগে জলাফান বরিফান বরিহঙ্কা বরিব বরম ফুনুক জাতি হংক
1: আহিত আবো আবো ক দফ হব যে বসে যে মানে চাকরা ন বসে যে মানে বরম ফুনুক জাই
2: বরম ফুনুক মানে যাই তা চিনি তিপরা খতাও বেলাই নকরা
0: হংকাই আবো তুই দমরি এ আবো তুই তঙ্গরম র জলা মুংসা ফেলাই মুং নুক জাই গিয়া আবো চিন হদাও যে চলি তোমানি আপেন চলি তোমা চলাহিনী বুয়া বরেহিনী বুয়া তা হংকা মো নং তির নং তো ক্যারং করং জাগা কবাং মার গো বই র কবাং মা পরিখা আপতির ততং বুইনি গো হদা
1: আমা হাই তো কবন হদার গো কবন হদা বলতে চিন রম দে চিন যে কুংবারা
0: ন
1: কুংবারা কুংবারা তো চিনি অমতির ন সবচেয়ে চিন কবাং ক আবো মানে কো তার মধ্যে অকরা চাকরা চিন যে মানে মানে তো কবন দফার নি যে তো মানে আ দফার কিন্তু আছে আবো মানে বা লোক জায়গা রম দে চিনি ভারত নি হাবো না হন্দে বা চিনি গানা গিয়ে তনে ওয়ান জিরো নো না বর্ণিত চিনি যে চিং যে চিং একটা যে চিনি লুক গ্রিং যে একটা তঙ্গি তঙ্গ মানে চিং লুকু যে চিং যে তাম তাম চিং তাবু চিং তো অর তাবু বেরি রকমের যে বর্ণি চিনি সমাজ চিনি বরং বসে কুজগ তঙ্গাই মানে রম দে যে কুবুন দফা রে তারপর রম দে ওয়ানজি দফা নি নো বর্ণি যে সানা থাকে বেরি রকমের বর্ণি দফা বর্ণ কিছু করে বরং যেভাবে বর্ণ হয়তো বরং হয়তো শিক্ষা দীক্ষা যা সবকিছু যা রাং পয়সা গেনা হাই গেনা হমক গেনা হলে যে হয়তো বরং সমাজ সোসাইটি টিকেই তঙ্গি মানো তাকে বরং যে কাস্টম বরং যে কাস্টম বরং যে আগে নিশিবে যে বরং যে কাস্টম ফাইতো সে কাস্টম ফোন কিন্তু বরিরন কিন্তু আছে
2: চিনি চিনি তো ফা হাই
1: বরং তিসা
0: রিজা গিয়া কবি ন কবি কবি বল রিজা গিয়া ন আ চিন দফা কাই কবান ন রিজা গই
1: কবান রাজা আ মম মম কাহা মম
0: যে সে কোনে রিজা গিয়া হিন্দি তব বুই বাই চংলে সুসানা সুগ গিয়া
1: সুগ গিয়া
0: চং বরিরন রাম নি চং নি জীব যে গ বাই থান অভিজ্ঞতা বাই চং বুঝিনা চং চিনি মা বাবু আবরন চং সাবন বেশি খাই চাবন কম খাই কম তো খাই একে বন ফেবা বং নিখা হিয়া চলা আসাই খে বন সাহা বখরক সারি নাই বৃহি মাস মাস হিয়া আবরি না খাই হ্যাঁ
3: আসুক যারা কাস্টমার ইলো পান্ডান খানো যাখানে পান্ডান তুই দুল খা অজিতা ত্রিপুরা কক সালেন্দার রংখা সিগ্রিং রবীন্দ্র কিশোর দেব বর্মা তাই কেরং ক্রিং মঙ্গল দেব বর্মা বিনি খানো যাখা বুখা বাচি আকাশ পান আগরতলা তাও যারা তুই দ্বীপুর জরেন কক বরক পান্ডা অরণ পাখিয়া যতন হামবাই

খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সন্ধ্যায় তিনি গুজরাট যাবেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ দুদিনের মধ্যপ্রদেশ সফর শুরু করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের শেষকৃত্যে আজ তেহরানে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতাহাস নাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধার্ঘ। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে, অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। 480 কোটি টাকার নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করেন। রাজস্থানের বালোত্রায় প্রধানমন্ত্রী পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ 1 লক্ষ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করেন। তিনি বালোত্রা শোধনাগারে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে। খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রীমোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রীমোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। সেখানেই শ্রীমোদী পরম্বানান মন্দির ঘুরে দেখবেন। শ্রী ট্যান্ডন জানিয়েছেন, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। 2025 সালে সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাওর সফরের সময় থেকেই শুরু হওয়া দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতেই সফর সহায়ক হবে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রীমোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন প্রধানমন্ত্রী। সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য কেইকো ফুজিমোরিকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারত পেরুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করে তুলতে তারা বদ্ধপরিকর। শ্রীমোদী শ্রীমতী ফুজিমোরির রাষ্ট্রপতিত্বের মেয়াদের কামনা করেছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক গভীরতর করার লক্ষ্যে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল সে দেশে ভয়াবহ ভূমিকম্পে ভারতের সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আজ অপারেশন আমিস্তাদের অন্তর্গত ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রতিদিন এই ফিল্ড হাসপাতালে 400 জনের চিকিৎসা করা হচ্ছে। উল্লেখ্য, ভেনেজুয়েলায় দুটি ভয়াবহ ভূমিকম্পের পর অপারেশন আমিস্তাদের আওতায় ভারত সরকার সেনাবাহিনীর একটি বিশেষ দল মোতায়েন করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে ভারতীয় আইনে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। এরা সকলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা সহ বিভিন্ন ভারত বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত। এদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ, বেআইনি অস্ত্র সরবরাহ, আচমকা হামলা চালানো সহ বিভিন্ন ধরনের কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবাদী ঘোষিত হওয়ার ফলে জাতীয় তদন্ত সংস্থা এইসব ব্যক্তি ও সংগঠনের আর্থিক ও অস্ত্রশস্ত্র লেনদেন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ইউএপিএর আওতায় এই ঘোষণা করা হয়েছে। ভারত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে নতুন দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থমন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এই চুক্তিটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ দুদিনের মধ্যপ্রদেশ সফর শুরু করেছেন। এই পদে দায়িত্বভার গ্রহণের পর তিনি প্রথম মধ্যপ্রদেশ যাচ্ছেন। সফরের প্রথম দিনে শ্রী কুমার ইন্দোরে বুথ স্তরের আধিকারিকদের এক সম্মেলনে যোগ দেবেন। ইন্দোর, উজ্জয়িনী, দেওয়াস এবং খান্ডোয়ারের 1,500-এর বেশি বিএলও সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিয়োগ সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর ফর্ম জমা দিয়েছেন। তিনি এই খবর জানিয়ে বলেছেন, সমস্ত নাগরিকের সক্রিয়ভাবে এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত।

0: is a big exercise undertaken by our election commission to strengthen the democracy. Every real voter should get registered. This is a good reform and it is a must to strengthen the democracy. Every citizen of our country should coordinate and cooperate with the election commission. That is my humble request to all my brothers and sisters of Mother Bharat.
1: পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। নিউটাউন বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি

0: ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ মাদার ভারত।
1: পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। নিউ টাউন বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি একথা জানান। অধ্যক্ষ বলেন, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর উদ্যোগে ইতিমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 100 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা সম্পূর্ণ কাগজবিহীন হয়ে যাবে। সমস্ত নথিপত্র, কার্যসূচি এবং অন্যান্য কাজ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্যে আজ তেহরানে সম্পন্ন হচ্ছে। লক্ষ লক্ষ শোকসন্তপ্ত মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিষ্ঠ ইরানি নেতা, সেনা কমান্ডার এবং বিদেশি অভ্যাগতরা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়েছেন সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, আইনসভার অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ, বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং রেভলিউশনারি গার্ডের কমান্ডার আহমেদ ওয়াহিদি। ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা শেষকৃত্যে উপস্থিত রয়েছেন। আফ্রিকার কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে 1,500 ছাড়িয়েছে। এই রোগে ইতিমধ্যেই 473 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO এই সংক্রমণকে উদ্বেগজনক বলে জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সেদেশে 628 জন রোগীকে পৃথকভাবে চিকিৎসা করা হচ্ছে। সেদেশের পূর্বাঞ্চলীয় ইতুরি এবং উত্তর কিভুতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী ইউগান্ডাতেও 20 জনের দেহে ইবোলা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নিয়ে 21 বার ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই ঘটনার ফলে পারমাণবিক নিরাপত্তার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রসি এই পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনা এড়াতে উভয় দেশের সামরিক বাহিনীকে সতর্ক থাকার কথা বলেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে হাই স্পিড রেল করিডোর নির্মাণের কাজ 2029 সালের মধ্যে শেষ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ আহমেদাবাদে গুজরাটের বিভিন্ন রেল প্রকল্পে অগ্রগতি পর্যালোচনার পর শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান, এই প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। গুজরাটের মধ্যে এই প্রকল্পের 80% কাজ সম্পূর্ণ হয়েছে বলে তিনি জানিয়েছেন।
2: বুলেট ট্রেন কা কনস্ট্রাকশন ভি বহুত তেজি সে চল রা হ্যায় অর আগলে সাল সুরত সে বিলিমোরা কা পহলা সেকশন আরম্ভ করেঙ্গে, উসকে বাদ মে ওয়াপিস সে সুরত কা সেকশন আরম্ভ করেঙ্গে, উসকে বাদ মে ওয়াপিস সে আহমেদাবাদ কা পুরা কমপ্লিট করেঙ্গে, ফির আহমেদাবাদ সে ঠাণে অর উসকে বাদ মে আহমেদাবাদ সে মুম্বাই। ইস তরহ সে সেকশন বাই সেকশন, ফেজ বাই ফেজ 2029 কে এন্ড তক কমপ্লিট করেঙ্গে প্রজেক্ট। বহুত 80% কাম গুজরাট কে ক্ষেত্র মে কমপ্লিট হো চুকা হ্যায় অর বহুত হি আচ্ছি প্রোগ্রেস।
1: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার মন্দিরে অনুদানের অর্থ সম্পদ নয়ছয় নিয়ে বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট আলোচনার জন্য আগামীকাল এক বৈঠক ডেকেছে। এই বৈঠকে প্রশাসনিক ও ট্রাস্টের আর্থিক লেনদেন বিষয়ে আলোচনা হবে। এছাড়া ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম ট্রাস্টি ডক্টর অনিল মিশ্রের পদত্যাগ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ সমবায়কর্মী, মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, দেশের সহকার বা পারস্পরিক সহযোগিতা সভ্যতাগত চেতনার উপর ভিত্তি করে গড়ে ওঠা সমবায় ব্যবস্থা কৃষক, মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস উপলক্ষে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। 1902 সালের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সমাজ মাধ্যমে স্বামী বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। এক বার্তায় উপরাষ্ট্রপতি স্বামী বিবেকানন্দকে একজন মহান দেশপ্রেমিক, দার্শনিক এবং আধ্যাত্মিক দূরদর্শী হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সন্ধ্যায় তিনি গুজরাট যাবেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। খবর শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন লোকগীতি। আসরের আজকের শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

শুনছিলেন লোকগীতি, আসরের শিল্পী ছিলেন উৎপলেন্দু চৌধুরী, আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন অতুল প্রসাদী, শিল্পী নীতা গোস্বামী।

0: এতক্ষণ শুনছিলেন অতুল প্রসাদী, শিল্পী ছিলেন নীতা গোস্বামী। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি তারপর হিন্দি সংবাদ।
1: Good afternoon. This is Akashvani and I'm Saira Mujtaba with the midday news. The headlines. Prime Minister Narendra Modi dedicates India's first greenfield integrated refinery cum petrochemical complex in Balotra, Rajasthan. Also inaugurates new terminal building of Jodhpur Airport. Home Ministry designates 23 Pakistan-based individuals as terrorists under UAPA. Centre issues notice to Telegram messaging app over widespread piracy reports. Asked to submit report within 15 days. Bilateral investment agreement between

59.4 মিলিমিটার। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ধলাই, গুমতি, পশ্চিম সিপাহীজলা এবং দক্ষিণ ত্রিপুরার সবকটি জেলায়, এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি এক দুটি জেলায়। আর স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি হওয়ার কারণে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার কথাও জানানো হয়েছে, জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 গজল, সন্ধে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর, সন্ধে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি, পরে শুনবেন লোকগীতি শিল্পী গীতা চৌধুরী, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 জেলার চিঠি, রাত 8:30 আজকের প্রসঙ্গ, রাত 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী পূরবী দত্ত, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 বাংলা গানের অনুষ্ঠান, রাত 10:00 শুনবেন আকাশবাণী সঙ্গীত সম্মেলন। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান কিন্তু পরিবর্তন হতে পারে, জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32:40।

আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ।

চিত্রগীতি অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন গজল আশা ভোসলের কণ্ঠে।

0: नमस्कार बच्चों,
1: এতক্ষণ শুনলেন সমূহ গীতি শিক্ষার আসর। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন আজ রাতের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি, এরপরে শুনবেন লোকগীতি গীতা চৌধুরীর কণ্ঠে। সন্ধ্যে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান, 8:05 শুনবেন জেলার চিঠি, 8:10 শুনবেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে বাংলা ভক্তিমূলক গান, শুনবেন 8:30 আজকের প্রসঙ্গ, 8:45 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সমাচার সন্ধ্যা, 9:00 শুনবেন নজরুলগীতি পূরবী দত্তের কণ্ঠে, রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, শুনবেন রাত 10:00 আকাশবাণী শনিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আজ রাতের অনুষ্ঠান সূচি। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালে তাপমাত্রা 36 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকের তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং 24.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 64%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি।
3: আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন অনুষ্ঠান জাগৃতি। আজ শুনবেন কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা, এ নিয়ে বলবেন রঞ্জিতা দে।
6: শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ শনিবার, তাই আজকে অনুষ্ঠান রয়েছে আইনের ওপর। আইন বিষয়ক বিভিন্ন কথাবার্তা বলে থাকি আমরা এই অনুষ্ঠানে। অনুষ্ঠান অবশ্যই জাগৃতি, আর এই জাগৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা। আর এই বিষয়টা নিয়ে কথা বলার জন্যে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন অ্যাডভোকেট রঞ্জিতা দে। নমস্কার শ্রীমতী দে।
7: নমস্কার।
6: আসলে ভারতে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন রয়েছে, এবং 2013 সালে নতুন আরও কিছু আইন সংযোজিত হয়েছে। এই যে নতুন আইন সংযোজিত হয়েছে, যেগুলো সম্পর্কে অনেকেই আমরা এখনও হয়তোবা ঠিকঠাক জানি না, কিংবা অনেকে একেবারেই অবগত নন ব্যাপারটায়, শুরুতেই আপনার কাছে তাই এই আইনটা সম্পর্কে একটু জানতে চাইব, এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইব। এই আইনটা আসলে কী, এটা নিয়ে একটু জানতে চাইব।
7: প্রথমত আইনি যে সমস্যাটা, আইনের যে ব্যাপারগুলো, এগুলো সমস্ত কিছু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আসে। আমাদের প্রথমে যে নিরাপত্তার ব্যাপারটা, কর্মক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে প্রথমে আমি বলবো যে সেখানে আমাদের বৈষম্য, আমাদের যে আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 21 অফ আওয়ার কনস্টিটিউশন, সেখানে বলা হয়েছে কি, রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি মিন্স অল আর ইকুয়াল বিফোর দ্য আই অফ দ্য ল, আমরা সবাই সমান আইনের চোখে। কিন্তু এই যে আইনের চোখে আমরা সবাই সমান, কিন্তু প্রথমত বলতে গেলে আমরা যতটাই সচেতনভাবে সচেতন হই না কেন আইনিভাবে, এছাড়া আমাদের মানসিকভাবে বিকশিত হওয়াটা আমাদের খুবই দরকার। যার জন্য আমাদের দরকার আমাদের যে সোসাইটি সেট আপ বা মাইন্ড সেট আপ আছে, আমরা ঘর থেকে যা শিখে আসি, যেমন কি পুরুষদেরকে প্রাধান্য দেওয়া, কোনো কিছু একটা ভালো রান্না করার পর আমরা দেখি যে ভালো জিনিসটা পুরুষদের জন্য আলাদা করে রাখা হয়। ইটস অল অ্যাবাউট আওয়ার মাইন্ড সেট আপ। সেখানে কোনো আইন করে বলে দেওয়া হয়নি যে তুমি পুরুষকে দাও, কিন্তু আমরা মহিলারাই সেটা করি। তো সেটা কিন্তু একটা ইনইকুয়ালিটি। এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে আমরা কথা বলছি, জেন্ডার সেন্সিটাইজ করছি, বিভিন্ন সেমিনার করছি, সেখানে কিন্তু আমরা আমাদের মাইন্ড সেট আপটাকে চেঞ্জ করতে পারবো না। তো মাইন্ড সেট আপটা আমাদের নিজের থেকে চেঞ্জ হতে হবে। তো ওইটারই হাত ধরে কিন্তু এরকমই একটা ঘটনা, যেটা ভানবারি দেবী, উনি ছিলেন একজন সতীন নামে একটা এনজিও ছিল, উনি সেখানে কাজ করতেন এনজিওতে, এবং ওই এনজিওটার পারপাস ছিল প্রিভেন্ট দ্য চাইল্ড ম্যারেজ। উনি 10 ইয়ারের একটা বাচ্চার চাইল্ড ম্যারেজটাকে প্রিভেন্ট করতে গেছিলেন। সেখানে উনি বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার হন, বিভিন্ন পুরুষ লোকরা ওনাকে না করে যে না সেটা বিয়ে দেওয়া হবে মানে দেওয়া হবে, আপনি

0: এখানে আসবেন না। তারপরে অনেক প্রতিকূলতা উনি পেরিয়ে গিয়ে বিয়েটা বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু পরবর্তী সময়ে ওইখানের এক গ্রুপ অফ ম্যান দ্বারা উনি গ্যাং র্যাপড হয় এবং সাবসিকুয়েন্টলি বিভিন্ন ধরনের অর্গানাইজেশনে যান, অথরিটির কাছে যান, কিন্তু কোনো রিড্রেসাল উনি পাননি। পরবর্তী সময়ে এই সমস্ত ঘটনা আরও বারবার হয়, যার ফলে একটা বিশাখা একটা এনজিও উনি রাজস্থানের হয়ে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন, সেখানে ওই ভানুভারি দেবীও ছিলেন, সবাই মিলে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে বলে যে কি আমরা কর্মক্ষেত্রে আমরা নিরাপদ নই। উনাদের কেসটা এরকম ছিল যে উনি কর্মক্ষেত্রে এমডির দ্বারা বিভিন্ন ধরনের প্রমোশনের উনাকে অফার দেওয়া হতো যে যদি সেক্সুয়াল ফেভার হয় তাহলে প্রমোশনটা ভালো হবে, ওভারনাইট করানো হতো, ওভারটাইম করানো হতো উনাদেরকে দিয়ে। ওই রকম নিয়ে সুপ্রিম কোর্টে যখন ওনারা আর্জি পেশ করেন তখন ওদেরকে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন দেয়, যেটা নাকি পরবর্তী সময়ে 2013 সেক্সুয়াল প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উমেন অ্যাট ওয়ার্ক প্লেস 2013 অ্যাক্ট হিসেবে আমাদের কাছে আসে। সেটা হচ্ছে এই আইনটার প্রেক্ষাপট, যেটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, এটা জেনেসিসটা হচ্ছে সেটা আর কি। এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম এই যে ইকুয়ালিটির কথা আপনি বললেন, দেখুন সেখানে যখন সুপ্রিম কোর্টে যখন সেই কেসটা চলছিল তখন ছিল জাস্টিস জে এস ভার্মা, উনি বলেছেন যে দ্য মিনিং অ্যান্ড কন্টেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইট গ্যারান্টেড ইন আওয়ার কনস্টিটিউশন অ্যান্ড দিস আর সাফিসিয়েন্ট অ্যাম্পলিচিউড টু অ্যাকম্পাস দ্য ফেসেট অফ দ্য জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটির কথা বারবার বলছে, আমরা এইভাবে জেন্ডার ইকুয়ালিটি করব ঘরে গিয়ে ইনইকুয়ালিটি করব, এটা করে হচ্ছে না, যার জন্য আমাদের, আমি বারবারই বলছি যে আমাদের মানসিকভাবে বিকশিত হওয়া দরকার। এখন এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা বলা হয়েছে ওয়ার্ক প্লেসে, এখন অনেকের মনে এটা প্রশ্ন জাগতে পারে, যেমন দিদিমণিরা বা বিভিন্ন স্টাফরা দূরবর্তী জায়গায় যায়, ট্রান্সপোর্ট বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট প্রাইভেট পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যায়, তখন অনেক মহিলাদের মনে এটা প্রশ্ন আসে যে ম্যাডাম আমরা তো বাসের মধ্যে অনেক কিছু দেখতে পাই, এটাও কি এই আইনের অন্তর্ভুক্ত কিনা। কিন্তু সেটা আইনের অন্তর্ভুক্ত না এই কারণে, আইনটাতে বলা হয়েছে ওয়ার্ক প্লেস। এখন স্বভাবত একটা প্রশ্ন আসবে যে ওয়ার্ক প্লেসটা তাহলে কি, ওয়ার্ক প্লেস কি শুধু অনলি গভর্নমেন্ট সেক্টর না, ইট ইজ অলসো ইনক্লুডিং দ্য পাবলিক সেক্টর, যে কোনো এনজিও, যে কোনো ব্যাংক, যে কোনো কোঅপারেটিভস, যে কোনো রেজিস্টার্ড সোসাইটিস, যে কোনো সংস্থা, ইন্স্যুরেন্স কোম্পানিজ, গভর্নমেন্ট সেক্টর ইনক্লুডিং, সব জায়গায় হচ্ছে একটা ওয়ার্ক প্লেস। কিন্তু একটা ট্রান্সপোর্ট, একটা বাসের মধ্যে কিছু দেখা, এটা ওয়ার্ক প্লেসের মধ্যে পড়ছে না। এখন হচ্ছে ভিকটিম কারা হতে পারে, এগ্রিভড উমেন কারা হতে পারে, যারা এই ধরনের সোশ্যাল ফেভার নেবেন, যাদেরকে এরকমভাবে বলা হবে যে তুমি ওভারটাইম করো, তোমাকে আমি প্রমোশন দেবো, তুমি আমাকে সেক্সুয়াল ফেভার দেওয়া হবে, বিভিন্ন ধরনের আনওয়েলকাম অ্যাপ্রোচ করা হবে, ওদেরকে বলা হচ্ছে এগ্রিভড উমেন।
1: আচ্ছা, তো সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই আইনটা প্রযোজ্য?
0: হ্যাঁ,
1: কিন্তু দেখা যায় অনেক সময় গৃহ পরিচারিকাদের ওপরও এই ধরনের মানে যৌন নির্যাতন বা এই ধরনের কিছু হয়ে থাকে, মানে অন্যায় হয়ে থাকে, সেক্ষেত্রে কি এই আইনটা তাদের বেলায় প্রযোজ্য হবে?
0: না, সেই আইনটা তাদের বেলায় প্রযোজ্য হবে না। সেখানে একটা ছোট বিতর্ক আছে, সেই বিতর্কটা হচ্ছে যে গৃহ পরিচারিকাদের জন্য ডোমেস্টিক ভায়োলেন্স।
1: আচ্ছা,
0: অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন যে ডোমেস্টিক ভায়োলেন্সটা নাকি গৃহ পরিচারিকাদের মধ্যে আসে, কিন্তু এটা কখনোই আসে না। এই কারণে আসে না, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে একটা সেপারেট ল, আর সেটাতে ডোমেস্টিক মিন্স ইন হাউস আমরা এটা ভালো করে বুঝি। আর ডোমেস্টিক রিলেশনশিপের যে ডেফিনেশনটা আইনে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আন্ডার দ্য সেম রুফ দ্য কাপল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মাস্ট বি ট্রিটেড, একটা আন্ডার দ্য সেম রুফ হতে হবে। পরিচারিকা তো একটা পার্ট টাইমের জন্য সেখানে কাজ করতে আসছে, এসে উনি তো সেম রুফে একটা রিলেশন মেনটেন করছে না, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কোনো ম্যারিটাল রিলেশন বা লিভ ইন রিলেশন মেনটেন করছে না, তো এখানে কিন্তু ইনক্লুডেড হচ্ছে না পরিচারিকা, এবং এই কেসও পরিচারিকা ইনক্লুডেড হচ্ছে না, ওদের জন্য আলাদা অথরিটি, আলাদা ফোরাম আছে।
1: তো এই যে বললেন 2013 সালে যে দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস আইনটা হয়েছে, তার ক্ষেত্রে মানে কি কি আর ব্যাপার রয়েছে, মানে কোনো কমিটি বা অন্য কোনো ধরনের কিছু
0: কমিটি আছে? এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারটা যদি আমি ক্লিয়ার না করি তাহলে বোঝা যাবে না সেক্সুয়াল হ্যারাসমেন্ট জিনিসটা কি। আপনাদের মনে হতে পারে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট শুনছি, র্যাপ শুনছি, সমস্ত কিছু তো আলাদা আলাদা ডেফিনেশন আইনের ভাষায়। সেক্সুয়াল হ্যারাসমেন্টটা বলতে বলা হচ্ছে যে একটা আনওয়েলকাম অ্যাপ্রোচ, যেমন ধরুন একজন মহিলা দেখতে ভীষণই সুন্দর,

আপনাকে একজন শিক্ষকই হয়তো বা বললো যে ম্যাডাম আজকে আপনাকে খুবই সুন্দর লাগছে, এই শাড়িটাই আপনি পরবেন, ইয়েলো শাড়িটা পরবেন, দিস ইজ আনওয়েলকাম অ্যাপ্রোচ। এটা একটা ইন্ডিকটিভ, একটা ইন্ডিকেশন আছে এটার মধ্যে, একটা আনওয়েলকাম অ্যাপ্রোচের, যেটার ডিসকমফোর্টটা ফিল করতে পারে ওই মহিলাটা। তারপর অনেক সময় দেখা যায় শোয়িং সাম পর্নোগ্রাফি, ডেকে এনে কাউকে দেখানো হচ্ছে, বা কোনো ধরনের কাজ করানোর জন্য একটা সেক্সুয়াল ফেভার চাইছে। আজকে হয়তো উনার 10-12 দিনের একটা ছুটি চাইছেন, উনি উনাকে বললেন তাহলে তুমি আমাকে সেক্সুয়াল ফেভার করো, তাহলে আমি তোমাকে এটা পাইয়ে দিচ্ছি, বা ট্রান্সফার, যে কোনো

0: জন্য একটা সেক্সুয়াল ফেভার চাইছে, আজকে হয়তো ওনার 10-12 দিনের একটা ছুটি চাইছেন উনি, ওনাকে বললেন তাহলে তুমি আমাকে সেক্সুয়াল ফেভার করো তাহলে আমি তোমাকে এটা পাইয়ে দিচ্ছি বা
1: হুম
0: ট্রান্সফার,
1: হুম
0: যে কোনো ক্ষেত্রে এই যে অ্যাপ্রোচগুলো, এই যে হ্যারাসমেন্টগুলো একটা এগ্রিভড পার্সনকে, একটা ভিকটিমকে পেতে হয়, এগুলো সবই হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট।
1: একদমই। তো এই হ্যারাসমেন্টের থেকে বাঁচার জন্যে ধরুন কারোর সঙ্গে এটা হলো, প্রথমে কার কাছে যাবেন?
0: প্রথমে তো বলতে গেলে সেখানে আমাদের যে গাইডলাইন্সগুলো সুপ্রিম কোর্ট দিয়েছে, বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থানের হাত ধরেই তো এই গাইডলাইনগুলো সুপ্রিম কোর্ট দিয়েছেন, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে দুটো কমিটির কথা, একটা হচ্ছে ইন্টারনাল কমিটি, একটা হচ্ছে লোকাল কমিটি, আইসিসি ইন্টারনাল কমপ্লেন কমিটি, আর একটা হচ্ছে এলসিসি হচ্ছে লোকাল কমপ্লেন কমিটি। এবার প্রথমে আইসিসিটা হচ্ছে ইন্টারনাল কমিটি, যে কোনো সংস্থা হোক, এডুকেশনাল ইনস্টিটিউশন হোক, ওদেরকে একটা কমপ্লেন কমিটি থাকবে।
1: আচ্ছা, ওটা
0: দিস
1: হচ্ছে
0: কমিটি
1: আইসিসি।
0: আইসিসি দিস ইন্টারনাল কমিটি উইল বি হেডেড বাই এ উমেন, একজন মহিলা থাকবে, এবং হাফ অফ দ্য মেম্বার্স, যে অর্ধেক মহিলা মহিলা দ্বারা পরিচালিত হবে, এবং 3rd পার্সন একজন থাকবে, উনি এনজিও থেকে হতে পারে বা কোনো সংস্থা থেকে হতে পারে, যার নাকি বায়াসনেস থাকবে না, যে নাকি ওই ভিকটিমকেও চেনেন না বা ওই যে সংস্থার কোনো ব্যক্তিকেও চেনেন না, এবং উনি এক্সপার্ট, এই সমস্ত বিষয়ের উপর ওনার দক্ষতা আছে, ওই রকমভাবে একটা কমিটি ফর্ম করা হবে এই কনস্টিটিউশন অনুসারে। তারপর কমপ্লেন যখন যাবে, ওনারা কমপ্লেনটাকে দেখবে এবং ভিকটিমকে ডাকবে, তারপর সাবসিকুয়েন্টলি স্টেটমেন্ট নেওয়ার হলে স্টেটমেন্ট নেবে। এখন আপনি বলতে পারেন, যদি ম্যাডাম এটার কোনো বায়াসনেস চলে আসে, বা মহিলা যদি এখানে অ্যাপ্রোচ করার পর দেখেন যে না এখানে ঠিক লাগছে না কিছু, তাহলে ওদের কী রেমেডি হতে পারে, ওই ক্ষেত্রে বলবো যে এই এই যে ইন্টারনাল কমপ্লেন কমিটি, ইন্টারনাল কমপ্লেন কমিটি কিন্তু কোনো রেমেডি দেবে না, ওদের যে প্রসেসটা কী হচ্ছে কি না হচ্ছে এটা ডাইরেক্টলি ওরা সেন্ড করে দেবে এলসিসির কাছে,
1: আচ্ছা।
0: লোকাল কমপ্লেন কমিটি। এই লোকাল কমপ্লেন কমিটিটাকে হেড করছে ডিস্ট্রিক্ট অফিসার,
1: আচ্ছা,
0: হু উইল বি অ্যাপয়েন্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, যে নাকি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারে, ডিসিএম হতে পারে, ডেপুটি কালেক্টর হতে পারে, উনি হচ্ছেন ডিস্ট্রিক্ট অফিসার। এবং সেক্ষেত্রে ওই এলসিসি মানে লোকাল কমপ্লেন কমিটিতে হেডেড বাই উমেন, এবং হাফ অফ দ্য মেজরিটি অফ দ্য মেম্বার্স উইল বি উমেন, আর যে থাকছেন আরেকজন এক্স অফিসিও মেম্বার অফ এনি অর্গানাইজেশন। এই ফর্মের মধ্যে ওনারা যা যা ঠিক করবে, ওনারা যেই রেমেডিটা দেবেন এটা হচ্ছে সিভিল রেমেডি, সেখানে কিন্তু ইমপ্রিজনমেন্ট বা পানিশমেন্টের কোনো প্রশ্ন থাকছে না। সিভিল রেমেডি পাওয়ার পর যে একটা রিপোর্ট, একটা সার দিতে হয় যে না এই কমপ্লেনগুলো আমাদের এসছে, এটা এটা প্যান্ডিং আছে এখনও, এটার থেকে এটা পাওয়া গেছে, এবং অ্যানুয়াল রিপোর্ট একটা স্টেট গভর্নমেন্টের কাছে দিতে হয়। এই যে ইন্টারনাল কমিটি বা লোকাল কমিটি থেকে যে রেমেডিটা উনি পেলেন, ভিকটিম যার উপর এই ঘটনাগুলো হলো, যিনি কমপ্লেনটা করলেন, উনি যদি সেটাতে স্যাটিসফাই না হয়, যে পানিশমেন্ট তো হচ্ছে না, স্যাটিসফাই নাই হতে পারে, উনি কিন্তু ডিউ প্রসিডিওরে এফআইআর করে ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করতে পারে, যেখানে নাকি ইমপ্রিজনমেন্টের পানিশমেন্টের ব্যবস্থাটা আছে।
1: আচ্ছা, তো আমাদের রাজ্যের কি সবগুলো কর্মক্ষেত্রে, ধরুন সবগুলো স্কুল যদি ধরি আমি, স্কুলে তো দিদিমণিরা থাকেন কিংবা মানে মহিলা কর্মচারী প্রচুর থাকেন, কিংবা অন্যান্য অফিস রয়েছে, সব জায়গাতে কি রয়েছে এই ধরনের কমিটি?
0: সেটা বলতে গেলে দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি বিভিন্ন ধরনের জায়গাতে গিয়ে ক্লাস করাই এবং বিভিন্ন শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখেছি যে অনেক স্কুলে আছে, অনেক স্কুলে নেই। একটা জেনারেল একটা কমিটি হয়, জেনারেল একটা কমপ্লেন বক্স থাকে, সেখানে কোনো মেয়েরা যদি পক্সো কেস বা কোনো ধরনের স্টাফ রিলেটেড কোনো কিছু থাকে, ওরা সেখানে এই কমপ্লেনটা জমা দেয়। ওদেরকে এরকমভাবে কোনো সচেতনতা করা আছে বলে মনে হয় না, যার জন্য এখন বিভিন্ন ধরনের প্রসিডিওর চলছে এবং বিভিন্ন ধরনের ওয়ার্কশপ সেমিনার চলছে, এগুলো নিয়ে কথা বলা হচ্ছে, হয়তো আগামী দিনে আমাদের এগুলো হয়ে যাবে। যে এখানে হয়নি কিন্তু কিছু কিছু জায়গায় আবার হয়েছে, কিছু কিছু জায়গায় হয়নি, কাজ চলছে, হয়ে যাবে।
1: আরেকটা জিনিস জানতে খুব ইচ্ছে করে, এখন এরকম অনেক সংগঠন, এরকম অনেক অফিস রয়েছে যেখানটায় সরকারি যে কী বলবো স্থায়ী কর্মীর পাশাপাশি কিছু অস্থায়ী কর্মী থাকেন এবং সেখানটায় মহিলারাও থাকেন। অনেক সময় এরকম দেখা যায় যে অস্থায়ী বলে হয়তোবা তার অভিযোগটা নিলই না বা এটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো, তো সেক্ষেত্রে কি সে অন্য কোথাও গিয়ে এই অভিযোগ জানাতে পারবে?
0: হ্যাঁ পারবে, কন্ট্রাকচুয়াল বলে উনি রেমেডি পাবেন না, সেটা হতে পারে না। আইনে কিন্তু

0: কিন্তু বলা হয়েছে ওয়ার্ড বয় থেকে, হসপিটাল যদি হয় ওয়ার্ড বয়, নার্স, মাল্টিটাস্ক ওয়ার্কার সবাই এই ফেসিলিটিসগুলো পাবে, কেউ এই আইন থেকে বঞ্চিত হবে না। ওয়ার্ক প্লেসে যারা যারা আছে সবাই যদি পায়, কন্ট্রাকচুয়াল লেবার থেকে আরম্ভ করে সবাই পাবে, ডেইলি ওয়েজেস লেবার, এই কথা একদম স্পষ্ট করে বলা হয়েছে। উনি যদি এই রেমেডিতে উনি স্যাটিসফাই না হন, তাহলে উনি সেম ওয়েতে এফআইআর করে ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করতে পারে,
1: আচ্ছা,
0: ক্রিমিনাল পানিশমেন্ট দেওয়ার জন্য।
1: আচ্ছা, তো আমাদের এই রাজ্যে মহিলা কর্মী যারা রয়েছেন কতটা নিরাপদ?
0: মহিলা কর্মীরা দেখুন, সেক্ষেত্রে বলতে গেলে এক একটা ওয়ার্ক প্লেসে এখন এই 2013-এ এই আইনটা আসার পর থেকে যে কাজগুলো শুরু হচ্ছে, বিভিন্ন ধরনের সচেতন করার জন্য এই আইন নিয়ে বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে আমরা কথা বলছি, অর্গানাইজড ওয়েতে সব শিক্ষকদেরকে ডেকে কথা বলা হচ্ছে। আগামী দিনে যদি এই কমপ্লেন কমিটিগুলো অ্যাস্টাবলিশড হয়ে যায়, এবং আরেকটা কথা হচ্ছে যে এই যে আইনের ব্যাপারটা, এটা যদি একটা কনস্পিকুয়াস প্লেসে, সব ইনস্টিটিউশনে একটা দৃশ্যমান জায়গায় যদি ঝোলানো যেতে পারে, যে দেখা যাবে, ঢুকতে গেলে সবার চোখে পড়বে যে না এগুলো হলে এইরকম ধরনের শাস্তির ব্যবস্থা আছে, তখনই কিন্তু নিরাপত্তাটা আরও বেড়ে যাবে। এখন যতটা না নিরাপদ তত আরও বেড়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের, আমি আগেও বললাম যখন শুরু হলো তখনও বললাম যে আমরা মানসিকভাবে ডেভেলপড কিনা। সে এক কেন বলছে এই কথাটা, অনেকে কি হয়, অনেকে প্রতিবাদের ভাষা জানে না, অনেকে প্রতিবাদ করতে চায় না, অনেক সময় যেটা হচ্ছে সেটা মুখ বুঝে সহ্য করে যায়। মুখ বুঝে সহ্য করলে কি হয় কি, দিনকে দিন এটার মাত্রাটা আরও বাড়তে থাকে। একটা যখন কখনো যখন একজন মানে যে অফেন্ডার, যে নাকি রং ডুয়ার, উনি যখন একটা ভুল করবেন, উনি একবার করে থামবেন না, এটা ইন্টেনশন, এটা ক্রিমিনাল ইন্টেনশন, এটা বারবার হবে, একবার হচ্ছে আবার হবে। তো কি হয়, যখন প্রতিবাদটা আসে তখন কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু প্রতিবাদ যদি না করে তাহলে কিন্তু এটা বাড়তে থাকে, পরবর্তী সময়ে তখন আর সামলানো যায় না। আর ফার্স্ট ডে ফার্স্ট অ্যাপ্রোচেই মানুষ পট করতে অনেকটা মানে দূর পর্যন্ত যেতে পারে না, যদি আপনি প্রথমত অবস্থায় যদি সেটা মানে বলে না যে শুরুতেই সাবধান হও, ব্যাপারটা হচ্ছে ওই আর কি।
1: তো আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে জাগৃতি, আমরা মানুষকে জাগানোর চেষ্টা করি বা জাগ্রত করার চেষ্টা করি। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা। আর এই নিরাপত্তার জায়গায় আর কী কী ধারা রয়েছে মহিলাদের নিরাপত্তার জন্য?
0: মহিলাদের নিরাপত্তা দেখুন, মহিলাদের নিরাপত্তা দেওয়া, মহিলাদেরকে সুবিধা প্রদানের জন্য আমাদের ম্যাটারনিটি বেনিফিট একটা আমরা 1961-এ পেয়েছি, সেটা তো বলবো যে মহিলাদের ক্ষেত্র বিশেষ করে, কারণ আমাদের সংবিধানেই বলেছে স্পেশাল প্রভিশন ফর উমেন অ্যান্ড চাইল্ড, মহিলাদেরকে বলা হয়েছে সমাজের দুর্বলতর শ্রেণী। দুর্বলতর কেন, গঠনগত কাঠামো থেকে বলা হয়েছে দুর্বলতর, যার জন্য ওদেরকে স্পেশাল প্রভিশন করে দেওয়া হয়েছে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট দেওয়া হয়েছে। ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্টে এই যে 1961-এ যে যখন প্রেগনেন্সির টাইম থাকবে ওনাকে ট্রান্সফার করা যাবে না, ওনাকে হেভি লোডেড কোনো কাজ দেওয়া যাবে না, এবং কোনো কারণে উনি এই যে 3 মান্থসের যে গ্যাপিং, 3 মান্থস 6 মান্থস পরে যে উনি কর্মরত অবস্থায় উনি না যেতে পারলেও কিন্তু উনি সবেতন ছুটি, সেটার কথা তো বলা হয়েছে। তো এইভাবে সমস্তগুলো প্রকল্প কেন আনা হচ্ছে, এই আইনগুলো আনা হচ্ছে মহিলাদেরকে নিরাপদ করার জন্য, এবং মহিলারা যাতে একটা সেফ এনভায়রনমেন্টে কাজ করতে পারে, নিজেদেরকে নিরাপদভাবে কাজ করতে পারে, এর জন্যই কিন্তু সংবিধানের বা আইন প্রণয়নকারীদের প্রচেষ্টা। তো আমি বলবো, যদি আমাদের আমি জাগৃতি অনুষ্ঠানে আমি এটাই বলতে চাইবো যে জনগণকে জাগরুক হওয়ার জন্য বলবো যে যেই যে আইনগুলো আছে সেগুলোর একটা বেসিক কনসেপ্ট নিয়েও হলেও আপনারা প্রতিবাদ করুন, আর প্রতিবাদের ভাষা না থাকলে কোনোদিনই কোনো আইন আইন আইনের বইয়ে থেকে যাবে, কিন্তু এটা কোনোদিনই প্রয়োগ হবে না, প্রয়োগ করতে হলে আমাদের প্রতিবাদ করতে হবে।
1: আচ্ছা, এই যে মহিলা যে হ্যারাসমেন্টের যে ব্যাপারটা সব জায়গাতেই দেখা যাচ্ছে, রাজ্যে বলুন কিংবা যে কোনো শহরে বলুন, সব জায়গাতেই হচ্ছে। এই জায়গায় আপনি একটু আগে বলছিলেন যে প্রত্যেকটা অফিসে ঢোকার মুখে আইন কী কী রয়েছে, এর শাস্তি কী কী রয়েছে, এই জাতীয় ফ্ল্যাক্স বা ফেস্টুন এগুলো লাগিয়ে মানুষকে সচেতন করার ব্যাপারটা, এই ব্যাপারটা সত্যি কতটা হচ্ছে? এই ব্যাপারটা যদি বেশি বেশি করে করা যায় মনে হয় অনেকটাই মানুষ সচেতন হবেন, এবং মানুষের মধ্যে একটু হলেও ডর বা ভয় ঢুকবে যে না আমি এই কাজগুলো করতে গেলে আমার এই হতে পারে, একটু ভাববে মানুষ অন্তত।
0: সেটাই বলছিলাম, দেখুন আমাদের শহরে আমরা যখন রাজবাড়ির এদিকটায় যাই, আপনিও দেখেছেন আমিও দেখেছি, এলইডি একটা ঝোলানো আছে, সেখানে কি বলা হয়েছে যে কোথায় কি স্কিম আছে, কোথায় কি শুরু হচ্ছে, কাজ হচ্ছে, সেগুলো প্রচার করার জন্যই এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। তো

0: সেম ওয়েতে যদি যে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেসের কথাটা এবং কি কমিটি ফরমেশন হচ্ছে, কোথায় গিয়ে আমি কমপ্লেন জানাবো, কমিটি আছে কি না, এই সমস্ত কিছু যদি একটা দৃশ্যমান জায়গায় লাগানো থাকে বা ফেস্টুন করে হোক বা ফ্ল্যাক্স ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়, মানুষ যেতে আসতে চোখে পড়বে, সবার চোখে পড়বে, মানুষ আইনের তো আর পুরো ধারা ধরে বলতে হবে না, জাস্ট বেসিকগুলো এক লাইন গুলো যদি দেখা থাকে মানুষের একটা সচেতনতা আসবে বা একটু হলেও ভয় থাকবে মানুষের। ভয় তো অন্য কিছু না, ভয় হচ্ছে ল অ্যান্ড অর্ডারটা জানা। ল অ্যান্ড অর্ডার জানা থাকলে মানুষ ভুল করতে একবার হলেও চিন্তা করবে,
1: একবার হলেও চিন্তা করবে,
0: কারণ যে যে লোকগুলো সেখানে আসছে ওরা কিন্তু ওয়ার্ক প্লেসে আসছে, ওরা কাজ করতে হবে, কাজ করলে ওদের রোজগার হবে, তারপর ওরা বাড়িতে যাবে, ওদের সংসার প্রতিপালন হবে। তো ওই ক্ষেত্রে মানুষের কিন্তু এইভাবে সচেতন করা যেতে পারে।
1: তো আপনার কি মনে হয় না যে এই ব্যাপারগুলো স্কুল কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে আর একটু বেশি করে জানানো, তাহলে হয়তো পরবর্তী যে জেনারেশনটা আসবে পরবর্তী সময়ে হয়তো আমাদের সমাজ অনেকটা সুধরে যাবে?
0: হ্যাঁ, সে কথা ঠিক আছে, কিন্তু এই যে ওয়ার্ক প্লেসের কথাটা বা এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেস, সেখানে স্টুডেন্টরা বলতে স্টুডেন্টরাও অ্যালাউড, কিন্তু স্টুডেন্টরা আসছে স্কলারশিপ নিচ্ছে, পিএইচডি করছে এইরকম, বা এমডি স্টুডেন্টসরা ওরা আসছে এই আইনটাতে, কিন্তু স্টুডেন্টস বলতে যে স্কুল গোয়িং স্টুডেন্টস কিন্তু এই আইনের আওতায় আসছে না। সেখানের জন্য আমাদের আলাদা একটা আইন আছে, প্রিভেনশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেখানের আইনটা আবার আলাদা। তো ওই ধরনের স্টুডেন্ট ছাড়া যারা ইউনিভার্সিটিতে কোনো পিএইচডি করছে বা স্কলারশিপ ফেলো নিচ্ছে বা অনেক ধরনের ইন্টার্ন আছে, এমডি করছে, তো ওদেরকে নিয়ে এরকম সচেতনতামূলক সভা করলে হ্যাঁ নিশ্চয়ই বেনিফিটেড তো হবে।
1: মানে আমি যেটা বলতে চাইছিলাম যে গোড়া থেকে যদি আমরা ব্যাপারটাকে একটু পোক্ত করে তুলি, তাহলে মনে হয় ভবিষ্যতে আমরা অনেকটাই নিরাপদ হব, নিরাপদ হবেন আমাদের মহিলারা যারা কর্মক্ষেত্রে যান, কাজ করেন, মানে বাড়ির বাইরের কাজের কথা নিশ্চয়ই বলছি, বাড়িতে তো সবাই কাজ করেন,
0: নিশ্চয়ই।
1: তো সেক্ষেত্রে এরকম করলে হয়তো বা সমাজটা অনেকটা শুধরে যাবে খুব তাড়াতাড়ি।
0: হ্যাঁ, গোড়া থেকে যে কোনো জিনিসই না, গ্রাসরুট লেভেল থেকে যদি ধরে করা যায় তাহলে তাড়াতাড়ি কাজটা হয় এবং এটার ফলটাও অনেক সুদূর প্রসারী হয়, সেটা আমিও মানি। এবং এই সাজেশনটা সবসময়ই থাকে যে গ্রাসরুট লেভেল থেকে কাজ করা, তাহলে এই সচেতনমূলক সভাগুলো অনেক উপকারী হয়ে যায় এবং মানুষ যে আছে, রাজ্যের মানুষ বলুন, বহিরাজ্যের মানুষ বলুন, সবাই খুবভাবে এই জিনিসগুলোর বেনিফিটটা উপভোগ করতে পারেন।
1: আমাদের সময় একেবারে শেষ ম্যাডাম, আমাদের অনুষ্ঠানটা এখানটায় শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জাগৃতি অনুষ্ঠানে শুনছিলেন কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা, এ নিয়ে একটি আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করলেন অ্যাডভোকেট রঞ্জিতা দে।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জাগৃতি, আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন লোকগীতে গীতা চৌধুরীর কণ্ঠে।

সঞ্জয় কাহাম পইলা অন আকাশবাণী আগরতলা তাবু সঞ্জাগ তিনি সঞ্জা জারানি ককবরক আওয়াই পান্দা হাতি বার্ষা কেতেঙ্গি ফাইকাবা হাই নহাই সং নরক নি বাকি নরকনি রহরজা কক তুন ন খুক তাংনানি তাই নরকনি সুমং রকনো সাকলাই নানি বাকি ও পান্ডা ককতুনি জাপা পইলা ও ককতুনি জাপা পান্ডাও যত্তন লামসগ নরকনি নাংকুকমানি কক রক সঙ্গানি মসুমানি রক সংহরি মান্নাই ও পান্ডাও নরকনি বাকি ককটুন রক আং খুক তাংনাই আবুনি বিসিং বিসিংগ রেসামুরাবো সঙ্গালায়নো তাই আবুনো কারিব নরকনি সংহরজকনাই রক টংহাকে ককদুক বাই কেরঙ্গি মান্নাই অরনি ককদুক নাম্বার অংখা 0381 2326255

হাইলি তাবো সঙ্গে কিসা কক দুক করং লাই নাই রাইনা। হ্যাঁ, আকাশবাণী আগরতলা কেব সাবো সঙ্গে তং কিসা নিকুমা সাগরা দি। হ্যালো হ্যালো, খনাই দা খনা হ এই দ তাম সঙ্গনা মসং সঙ্গে নিনি নিকুমাবো কিচা সাদি। হ্যালো, হ্যাঁ নিনি মুং সাগরা দি। এই তাম সঙ্গনা মসং সঙ্গে নাটক, তোমার নাটক আও তলিং ইয়াসকু এ খাই চঙ্গ তলিং ইয়াসকু নাটক খানানি মসঙ্গ এ খাই তনি নরনি খানাকা রিয়া দেব বর্মা তলিং ইয়াসকু নাটক খানানি মসঙ্গ হই কক দুবাই কেরিংখা বেলাকে হামবাই নিনি খানানা মসুমানি নাই তংদি ককটি সালনি সানজা দামসিনী তামানি জরাও তাই স্রাং সালনি দিবরনি দাম নই তাই চিবা থাম চিবা সতী তামানি জরাও ফাইদি হাইনো হাই সঙ্গ রেসা মঙ্গ খানা লাইফে গেরাও না।

তাবনি ককতো নংখা বীরমোহন জমাতিয়া শিলঘাটি উদয়পুর গুমতি ডিস্ট্রিক্টনি বৈনি সুমানী অংখা দাংদুনি তামং কিসা খানারি দামান্ন আও নিনি সুমানী বেলাইখন কাহাম খনাউই তংদি নিনি সুমানী বা নং খানা মুসুমানী দাংদুনি খরাং বা তামং নং খানাউই মাননাই দেখা ককটুন নাইলাই ফিগ্রাওয়ানো অবংকা নারায়ণ সখী জমাতিয়ানি রেসাপুং খানানানি মুসুঙ্গনই সৈহরনাই অংখা কীর্তি কিশোর জমাতিয়া মহর সরা দুষ্কি টেলেমরা খোয়াই ত্রিপুরানি আও নংব খানাউিতংদি নারায়ণ সখী জমাতিয়ানি রেসাপুং সঙ্গ ওরাম ওরাম খানারু খানাউিতংদি খানাউই মাননাই নিনি অরসামুং খানানা মুসুমানি রেসাপ করং নারায়ণ সখী জমাতিয়ানি

আপনি হলো সাধনা রিয়াংনি রেসাপমু খার জাগান আসল যারা খানানি পান্ডা আওয়াইবতা খানাবাই খেয়া আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাখি তিনি সান্দ্র জারানি কক বড় আওয়াই পান্ডা।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এরপরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করে বক্তব্য রাখেন। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। আইআইটি খড়গপুরের সমাবর্তনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতের প্রথম এই আইআইটিকে সমস্ত আইআইটির জননী হিসেবে অভিহিত করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য আজ তেহরানে শুরু হয়েছে। শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ কানাডা মরক্কোর বিরুদ্ধে এবং প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেছেন। 7,500 কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে গড়ে ওঠা এই কেন্দ্রটি দেশের প্রযুক্তি উৎপাদন যাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করল। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের ক্ষেত্রে এটি এক বড় অগ্রগতি। সানন্দে প্রধানমন্ত্রী অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই কারখানাটি ঘুরে দেখেন এবং উৎপাদন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। তিনি কর্মরত ইঞ্জিনিয়ার ও অপারেটরদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, এই কেন্দ্র থেকে উৎপাদন শুরু হবার ফলে আগামী দিনে এখানে বহু স্টার্টআপ সংস্থা গড়ে উঠবে। এখান থেকে বহু শিল্প সংস্থা তাদের উৎপাদন শুরু করবে। আগামী দিনে এই অঞ্চলে প্রচুর কর্মসংস্থানও সৃষ্টি হবে। শ্রী মোদী আরও বলেন, বহু রাজ্যে সেমিকন্ডাক্টর ক্লাস্টার গড়ে উঠবে। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমিকন্ডাক্টর হাব বানায়েঙ্গে। হাম ডিজাইন ইন ইন্ডিয়া, मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर प्लांट में भी चीप पैकेजिंग का कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है।
0: प्रधानमंत्री आज राजस्थान में 1,05,000 कोटी टाकारो बेशी मूल्य বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মাধ্যমে রাজস্থানের পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সুবিধা হবে। প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বালোতারা জেলার পাঁচপান্দ্রায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে 21শ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: हमने संकट शुरू होते ही रिफाइनरी

0: করার পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সফর। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন করা বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার অধ্যক্ষ বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, তাই সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট 3,936 জন পড়ুয়ার হাতে তাদের ডিগ্রি তুলে দেওয়া হয়। এদের মধ্যে 539 জন পিএইচডি, 31 জন MS পেয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতের প্রথম এই আইআইটিকে সমস্ত আইআইটির জননী হিসেবে অভিহিত করে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও জাতি গঠনের যাত্রাপথে এর অনন্য অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত 75 বছরে এই প্রতিষ্ঠানটি আইআইটি আন্দোলনের সূতিকাগার থেকে ভারতের অন্যতম প্রধান উদ্ভাবক, উদ্যোক্তা সৃষ্টি এবং শিক্ষাগত উৎকর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে। যারা আজ ডিগ্রি পেয়েছেন তাঁদের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী 2047 সালের মধ্যে বিকশিত ভারত এর লক্ষ্য পূরণে অবদান রাখার আহ্বান জানান।
1: ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোইং মেজর ইকোনমি, এইমিং টু বিকাম এ ফুললি ডেভেলপড নেশন উইথিন ভারত বাই 2047, এন্ড উইদাউট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য গ্র্যাজুয়েটস এন্ড অ্যালুমনাই অফ দিস ইনস্টিটিউশন ইট ক্যানট বি পসিবল, সো ইউ হ্যাভ টু প্লে এ পিভোটাল রোল।
0: দিল্লির একটি আদালত আজ জাতীয় রাজধানী অঞ্চলে দাঙ্গার ষড়যন্ত্র মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। কারকাডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী দুজনের জামিন আবেদনই নাকচ করে দেন। বিচার প্রক্রিয়া শুরু না হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে তাদের কারাবন্দী করে রাখা ব্যক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকারের লঙ্ঘন, এই যুক্তিতে তারা জামিন চেয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শান্তিরক্ষা মিশনে ভারতের দীর্ঘদিনের অবদান এক বিশেষ স্বীকৃতি লাভ করেছে। কঙ্গোর পার্মানেন্ট অপারেটিং বেস সাকেতে অনুষ্ঠিত এক কুচকাওয়াজে জাতিসংঘের অধীনে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর 651 জন সদস্যকে মর্যাদাপূর্ণ জাতিসংঘ পদক বা ইউনাইটেড নেশনস মেডেল দেওয়া হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং নিষ্ঠাপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ ভারতীয় কন্টিনজেন্টকে সম্মান জানাতে গতকাল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়াদ আলী খামেনির 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য আজ তেহরানে শুরু হয়েছে। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ শোকার্ত মানুষ সমবেত হয়েছেন। তারা খামেনির কফিন এবং সেই বিমান হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মার্ঘেরিটা জানান, তারা ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সাম্প্রতিক সংঘাতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতিও তারা গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেব, চীনের প্রবীণ প্রতিনিধি হে ওয়েই, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান অভিযানে খামেনির প্রাণ হারানোর পর এই শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। আগামী কয়েকদিন ধরে এই শেষকৃত্য অনুষ্ঠান হবে। 9 তারিখে পবিত্র শহর মাশহাদে তাকে সমাহিত করার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। এরপর 40 দিন ধরে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। ওল্ড ট্রাফোর্ডে আজ 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 ওভার 2 বলে

2 উইকেট হারিয়ে ভারত 79 রান করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করে বক্তব্য রাখেন। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বাণী দেববর্মা তিনি নি ককতমা বুবাক রকংখা মন্ত্রীবক রক যোধপুর নি বীরখুম খোলানি কতাল টার্মিনাল ন চেঙ্গি রেখা তাই হায়ুংনি কতাল গ্রিনফিল্ড রিফাইনারি তাই পেট্রোকেমিক্যাল তাংবতাং হাকতর নিবুখা ইয়াফারখা মুসকাং নৈচি সালমারিনি সিমি সংসদনি ওয়াতৈমলনি অধিবেশন চেঙ্গজাগানো সালচি সালকা আড়ি রেলওয়ে সালচি সালকা হাস্তে রকনি বিশিং অবন পুইলা মেমু ট্রেন স্যাপসাপ তিনি আগরতলানি সিমি চ্যাং রেজাখা হায়ুংকা ফুটবল নি রাউন্ড 16 এবা প্রি কোয়ার্টার ফাইনাল নি পুইলা ম্যাচ কানাডাবে মরক্কো থংলায়ানো তাবুক ককতমা শুক্রবই রাষ্ট্রবক্ষরক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন তাই মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদী তিনি স্বামী বিবেকানন্দনী থৈজামা সালবন খুলুমুঙ্গিয়া ফারখা হদালামনি বিশিংতই মচাং রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দন খড়কসা হাকতনি হামজাকনাই ওয়ানশুকরং তাই হাকসালনি নাহার মুংকরং হনই খুরচাই শাখা বসাকা স্বামী বিবেকানন্দনী শাকন পৈতুখলাইমা চুং সাজা তাই খাইরক মুংগনাং ভারত স্নাম তিসানানি ইমাং তিনি ববসংন লামফুনগুই তঙ্গ বতাই বসাখা স্বামী বিবেকানন্দ নীলাংমানী নাহার মুং অ আচাই সংন খাথাংসারু মন্ত্রীবক্ষরক শাখা ভারত নি হুকুমু মুকুমু তাই বসংন হামজাকমা ফুনুক থানি ও স্বামী বিবেকানন্দনি ইয়াফার মুং খুরচাজাক থতক মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদী তিনি ডিজিটাল স্তাম্ভীর মুংনি শ্যাপবাই শ্যাপ নাহার নাই রকনি মান কুবুই শ্যাপকরা ক্লাইমা ও হাফাংনি চেতননি কক ন খুরচাখা কেন্দ্রনি মন্ত্রী প্রহ্লাদ যোশীনি কক্ষাল কাইসা শেয়ার ক্লাই ই জাগৃতি প্ল্যাটফর্মনি শ্যাপবাই কনজিউমার মান কুবুই শ্যাব তাংবেখ্রেপ দেখিল ডিজিটাল স্লাইমুং অঙ্গি তঙ্গ হনে খুরচাখা মন্ত্রীবক্ষরক কক্ষাল মচাং প্রহ্লাদ যোশী খুরচাখা ই জাগৃতি কনজিউমার ককশিল চামুং পাইরেনা সামুং ন ডিজিটাল ক্লাইখ্যা আবোবাই অ সেপ্তাইব দশ হাজাক স্রাই স্রাই তাই লাইতা সাংঘা বসাখা অব হাফাংনি লুকু হামক্রাই রুগজাক নাইকল মুংনি মারি তাই কনজিউমার রকনি বাকি লাইতে সাকে মান কুবুইরিনা ও নাংমা বারজাই আসাগানো মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদী তিনি রাজস্থাননি পজপদ রাও খকসা রাসাই বাসাই রেজাক কবাং রাংনি হামগ্রাই গনাং তাংবতাং ন চেঙ্গি হলংথম কাই রেখা অ তাংবতাং তাংবেখ্রেপ শকজাকনাই রেকালাম তাই সামুংমান থগ্রমুঙ্গ নাংমা বারজাই আসাগানো মন্ত্রীবক্ষরক যোধপুরনি বীরখুম খোলানি কতাল টার্মিনাল ন চেঙ্গি রেখা তাই হায়ুংনি কতাল গ্রিনফিল্ড রিফাইনারি তাই পেট্রোকেমিক্যাল তাংবতাং হা কত নিবুখা ইয়াফারখা মন্ত্রীবক্ষরক ককনারকমাও শাখা অ তাংবতাংনি শ্যাপবাই রাজস্থাননি স্নামঘর রাংবক সিনমুং তাই সামুংমান্থক রুমুঙ্গ কতাল শ্যাপ ফিয়ক জাগানো মন্ত্রীবক্ষরক তিনি গুজরাটনি সানন্দাও সিজি সেমি আউটসোর্সড সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্র ন চেঙ্গি রেখা আব স্নামনাও রাংবাইখা খকসনি সাইবারা রেজাকনি কবাং রাং আবো চেংজাকমাবাই আরো বিশিও বারা রেজাক চিপ স্নাম মানানো আবো মালখুং স্কুটার ন খবই জুদা জুদা স্নামঘর সামুঙ্গ ফনাংজাগানো সানন্দাও মন্ত্রীবক্ষর কতাল তাং সেপবাই স্নামজাক ও স্নামঘর ন বেড়াইনাইখা তাই আরো সামুং তাংনাই রকবাই কগলাম সালাইখা কেন্দ্রনি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণু শাখা অরো স্নাম ঐতিসাজাক মেড ইন ইন্ডিয়া চীন জাপান আমেরিকা তাই ইউরোপ ও রহর জাগানো আবোবাই ভারতনি তাং সেপ হায়ুঙ্গ সিনিমুং মানানো মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদী তাংসালনি সিমি নখা সালদগনি ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াইমাও থাঙ্গানো বুইহা নাইখুংনি সালকা বেদেগনি তাংরা রুদ্রেন্দ্র ট্যান্ডন শাখা জুলাই তালনি দকনি সিমি চার সালমারি মন্ত্রীবক্ষরক ইন্ডোনেশিয়া বেড়াইমাও তঙ্গানো বেড়াইমাজরা মন্ত্রীবক্ষরক প্রেসিডেন্ট প্রভু সুভিয়ান্তু বাই বখাক নৈনি ককলাম সালায়ানো তাই জাকার্তাও ভারতনি তংনাইরক বাই সংসাজাক পান্দা মানজাগানো অ তালনি চারনি সিমি চি সালমারি মন্ত্রীবক্ষরক অস্ট্রেলিয়া বেড়াইমাও তঙ্গানো আরব অস্ট্রেলিয়ানি মন্ত্রীবক্ষরক বাই জুদা জুদা নাংকুকমা বাবায় কগলাম সালায়ানো তাই ভারত অস্ট্রেলিয়া সিইউ ফোরামো মানজাকনা ককতঙ্গ বেড়াইমা পাইথাগো মন্ত্রীবক্ষরক চি তাই চিসা সালমারি নিউজিল্যান্ড বেড়াইমাও থাঙ্গানো বুসকাং নৈচি সালমারিনি সিমি সংসদনি

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে প্রথম মেমু ট্রেন পরিষেবা আজ আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছদিনের সফরে যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ 16 বা প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব। এবার সংবাদ বিস্তারিত। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে এই প্রথম মেমু ট্রেন পরিষেবা আজ আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত মেমু ট্রেনের যাত্রার সূচনা করেন। এই ট্রেনটি আগামী সোমবার 6 জুলাই থেকে এই ট্রেন নিয়মিত চলবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নত হচ্ছে। আসামের চন্দ্রনাথপুর থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইন ডাবল করার জন্য সার্ভের কাজ সম্পন্ন হয়েছে। বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। জিরানিয়া থেকে বোধজগনগর পর্যন্ত 14 কিলোমিটার নতুন রেললাইন নির্মাণের সার্ভের কাজ চলছে। তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা থেকে জম্মু, পুরী ও গয়ার মধ্যে সরাসরি ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকে প্রস্তাব রাখা হয়েছে। অমৃত ভারত যোজনায় ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ চলছে। এর জন্য রেল মন্ত্রক 96 কোটি 60 লক্ষ টাকা বরাদ্দ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক মিনারানী সরকার, লামটিং ডিভিশনের ডিআরএম সমীর লোহানি। আগামী 20 জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। তা চলবে আগামী 13 আগস্ট পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ এখবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালুত্রায় প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বালুত্রার পাঁচপাত্রায় ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত শোধনাগার কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, যা দেশের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে একটি যুগান্তকারী সাফল্য। তিনি রাজস্থান সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত প্রায় 54,000 যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ যত বড় বা অপ্রত্যাশিত হোক না কেন, নতুন ভারত তার সংকল্প থেকে পিছু হটে না কিংবা তার গতিও কমিয়ে দেয় না। তিনি বলেছেন, আজ যোধপুরে নতুন বিমানবন্দর টার্মিনালের উদ্বোধন দেশের উন্নয়ন যাত্রাপথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। ডক্টর স্টে উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞাভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, চিকিৎসকদের স্বার্থ সুরক্ষায় রাজ্য সরকার আন্তরিক। জিবি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন রাজ্যে এই ব্যবস্থা কার্যকর রয়েছে এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। এই সিদ্ধান্তকে ঘিরে অযথা বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, এনএইচএম অধিকর্তা সাজু ওয়াহিদ, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে 10 জন অবসরপ্রাপ্ত চিকিৎসক ও বিশিষ্ট চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার হচ্ছে সাংবাদিক বান্ধব সরকার। সরকার সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সংবাদপত্র ও সাংবাদিকদের গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার বহু প্রকল্প গ্রহণ করছে। রক্তদান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোনো বিকল্প নেই। তিনি নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার উপর জোর দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল প্রমুখ। অনুষ্ঠানে মোট 21 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী আজ স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে শ্রী রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দকে একজন মহান দেশপ্রেমিক, দার্শনিক ও আধ্যাত্মিক দূরদর্শী হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দের আত্মবিশ্বাসী, আলোকিত সহনশীলতা ভারত গড়ার স্বপ্ন আজ জাতির পথ প্রদর্শন করে চলছে। তিনি আশা প্রকাশ করেন যে স্বামী বিবেকানন্দের আদর্শ প্রত্যেককে নিষ্ঠার সঙ্গে সেবা করতে, চরিত্রের সর্বোচ্চ মান বজায় রাখতে এবং দেশ গঠনে নিজেদের অঙ্গীকারে অবিচল

থাকতে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতের সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং জাতীয় চেতনাকে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দেওয়ার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান অতুলনীয়। স্বামী বিবেকানন্দের মেধা এবং অনুপ্রেরণামূলক চিন্তাধারা আজও লক্ষ লক্ষ তরুণ তরুণীকে পথ দেখায় এবং অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন যে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক শিক্ষা বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে জাতিকে নতুন শক্তি ও দিক নির্দেশনা দিয়ে যাবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ জাতীয়তাবাদী ভাবনা নিয়ে আজ আগরতলা টাউন হলে প্রদেশ বিজেপির যুব মোর্চার উদ্যোগে ছাত্র সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন দর্শন নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারতের ঐক্যের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্বোচ্চ আত্মত্যাগ সমস্ত ভারতবাসীর কাছে এক গভীর অনুপ্রেরণা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব প্রমুখ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ কুমারঘাটের পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে বিজেপির যুব মোর্চার উদ্দেশ্যে ছাত্র সম্মেলনী অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের ভাষণে শ্যামাপ্রসাদ মুখার্জির দেশপ্রেম এবং জাতীয়তাবোধ বিষয়ে আলোকপাত করেন। বক্তব্য রাখেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর, বিজেপি ঊনকোটি জেলার সভাপতি বিমল কর প্রমুখ। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে এবং ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছদিনের সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুদ্রেন্দ্র ট্র্যান্ডন একথা জানান। তিনি জানান, এটি হবে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়ার চতুর্থ সফর। কেন্দ্রীয় সরকারের সাব মিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশন এবং মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচার প্রকল্পে আজ ঊনকোটি জেলার কুমারঘাটে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। দুটি প্রকল্পে 43 জন কৃষক বিনামূল্যে পাওয়ার উইচার পেয়েছেন। কুমারঘাট কৃষি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি তত্ত্বাবধায়ক উত্তম ধর প্রমুখ। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে শেষ ম্যাচে ঘানাকে 1-0 ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে প্রবেশ করল কলম্বিয়া। এই ম্যাচের পর বিশ্বকাপ এখন রাউন্ড অফ 16 বা প্রি কোয়ার্টার ফাইনাল পর্বে প্রবেশ করেছে। ভারতীয় সময় আজ 10:30 রাউন্ড অফ 16 প্রথম ম্যাচে কানাডা ও মরক্কো পরস্পরের মুখোমুখি হবে। এরপর রাত 2:30 দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে ফ্রান্সের বিরুদ্ধে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লিগের খেলা আজ থেকে শুরু হয়েছে। প্রথম খেলা ইকফাই ফুটবল ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইকফাই ফুটবল ক্লাব 8-2 ভারতরত্ন সংঘকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে আজ 6টি খেলা হয়। নরসিংগড়ে পিটিএ মাঠে এই দুটি খেলায় মৌচাক ক্লাব 6 মডার্ন ক্রিকেটে একাডেমিকে এবং ব্লাড মাউথ ক্লাব 9 স্ফুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। এমবিবি স্টেডিয়ামে দুটি খেলায় এগিয়ে চলো সংঘ 129 রামনগর স্পোর্টিং ক্লাবকে এবং নিউ প্লেস সেন্টার 8 ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। টিআইটি মাঠে দুটি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টারকে 10 রয়্যাল কোচিং সেন্টারকে হারায়। এছাড়া চাম্পামোড়া কোচিং সেন্টার ও ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারের খেলা টাই হয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 রাজ্যে সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া কিছু জায়গায় তীব্র গরমের সম্ভাবনা বলে জানিয়েছে দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 এবং সর্বনিম্ন 27 সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 সেলসিয়াস। এখনকার বিশেষ বিশেষ খবরগুলো আবারও। উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম মেমু ট্রেন পরিষেবা আজ আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে 6 সফরে যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ 16 বা প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন জেলার চিঠি। আজ শুনবেন চিঠি, লিখেছেন নূপুর ভট্টাচার্য। সারা দেশের সঙ্গে গত 21 জুন রাজ্য পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। আগরতলার হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে প্রদর্শিত হলে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজ্য

আয়ুষ মিশনের সহযোগিতায় আয়োজিত যোগ দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মজয়ন্তী উপলক্ষে গত 26 জুন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের সাহিত্য কীর্তি বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্ব তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে বিজেপির উদ্যোগে গত 25 জুন সংবিধান হত্যা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, এই দিবসটি উদযাপনের লক্ষ্য হল গণতন্ত্র স্থগিতের বিরুদ্ধে লড়াই করা এবং ভুক্তভোগী নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানানো, এবং একই সঙ্গে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ সুরক্ষায় নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায় সহ অন্যান্যরা। আন্তর্জাতিক মাদক ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে গত 24 জুন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এই পদযাত্রার সূচনা করেন। পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে গত 23 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দলের অন্যান্য কার্যকর্তারা। আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে গত 23 জুন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল। বেলুন উড়িয়ে এই পদযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এর আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে ঘোষণা করা হয় যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন লাভ করেছে। অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা মুখ্যমন্ত্রীর হাতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন পত্রটি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। গত 22 জুন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026-এর অন্তর্গত বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন এবং ক্লাবগুলির ভূমিকা শীর্ষক এক দিবসীয় এক কর্মশালার আয়োজন করা হয়েছিল। কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বচ্ছতা লোগো ও স্বচ্ছতা স্লোগানের উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 22তম কিস্তি পর্যন্ত রাজ্যে 2,85,571 জন কৃষকদের অ্যাকাউন্টে 977,89,00,000 টাকা প্রদান করা হয়েছে। গত 20 জুন রাজধানীর অরুন্ধতী নগরস্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে পিএম কিষাণ সম্মান নিধির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, বিধায়িকা মীনারানী সরকার, অন্যান্যরা। গত 16 জুন পশ্চিম জেলার মোহনপুরে 3 দিনব্যাপী পুরসভা ভিত্তিক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। মোহনপুর পুর পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, মোহনপুরের মহকুমার শাসক শান্তনু বিকাশ দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য জয়লাল দাস সহ অন্যান্যরা। শিবিরে কৃষি দপ্তরের পক্ষ থেকে দুজনকে ভর্তুকি মূল্যে পাওয়ার অভিযোগ, মোহনপুর পুর পরিষদের পক্ষ থেকে দুজনকে সোলার লাইট এবং TULM এর পক্ষ থেকে 5টি স্বসহায়ক দলকে 23 লক্ষ টাকা ঋণের মঞ্জুরি পত্র প্রদান করা হয়। গত 15 জুন রাজধানীর শিশুবিহার স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, রাজ্যে এবছর নবম শ্রেণীতে পাঠরত 41,800 জন ছাত্রকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হচ্ছে। 2018-19 সাল থেকে এখনও পর্যন্ত রাজ্যে 2,53,187 জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে রাজ্যে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিনব্যাপী জনকল্যাণমুখী শিবির। গত 14 জুন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। কেন্দ্রীয় জাহাজ

চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, পুর নিগমের মেয়র ও তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে গত 11 জুন থেকে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক দুদিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক অরূপ দত্ত সহ অন্যান্যরা। গত 4 জুন দুদিনের রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিন এমবিবি বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, মুখ্য সচিব জে কে সিনহা সহ ভারতীয় সেনাবাহিনীর ও বিএসএফ এর আধিকারিকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 5 জুন আগরতলা কুঞ্জবন স্থিত পুরনো রাজভবনের তাজ পুষ্পপন্থ প্যালেসে হোটেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং প্রস্তাবিত হোটেলে ফলক উন্মোচন করেন। এই ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, তেপরা মাথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রিসভার সদস্য সদস্যরা। গত 1 জুন অনুষ্ঠিত হয়ে গেল আগরতলা পুর নিগমের বাজেট অধিবেশন। অধিবেশনে পুর নিগমের মেয়র দীপক মজুমদার 2026-27 অর্থ বছরের জন্য 976.67 কোটি টাকার বাজেট পেশ করেন। মেয়র জানিয়েছেন বাজেটে নতুন কোনো কর আরোপের প্রস্তাব নেই, তবে বাজেটে 97.67 কোটি টাকার ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, পুর নিগমের ইতিহাসে এই প্রথম ই বাজেট পেশ করা হয়েছে। এর জন্য নিগমের নির্ধারিত প্রতিনিধিদের প্রত্যেককে ট্যাব দেওয়া হয়। এখানেই শেষ হল আজকের পশ্চিম জেলার চিঠি।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ।

0: আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। শ্রোতা বন্ধু, আমি আপনারা প্রত্যেকে আমরা জানি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণকে বিভিন্নভাবে সুবিধা দিয়ে আসছে। তেমনি এক অন্যতম সুবিধা হল আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারত বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছরে অনেক দূর এগিয়ে গেছে। তো এই আয়ুষ্মান ভারত নিয়ে আজ কথা বলবো, যে আয়ুষ্মান ভারত কিভাবে মানুষকে সহায়তা করছে, বিশেষ করে আমাদের রাজ্যের মানুষ কিভাবে সহায়তা ভোগ করতে পারছেন, কতজনেই বা পারছেন এবং কী কীভাবে সেগুলো গ্রহণ করতে পারছেন তারা। এই সমস্ত নানান বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আয়ুষ্মান ভারত ডক্টর দেবাজ্যোতি ঘোষ ম্যাডাম। ম্যাডাম, স্বাগত আমাদের আজকের আলোচনায়।
1: নমস্কার। নমস্কার আপনাকে।
0: ম্যাডাম, প্রথমেই তো বলছিলাম যে আমরা আয়ুষ্মান ভারত নিয়ে কথা বলবো, যে কেন্দ্রীয় সরকারের আমরা প্রত্যেকেই জানি যে ১২ বছর পূর্ণ হয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকারের। তো এই ১২ বছরে বিভিন্ন প্রকল্পের উন্নয়ন বিভিন্নভাবে হয়েছে, বিভিন্নভাবে মানুষ সেইগুলো গ্রহণ করতে পেরেছেন। তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল আয়ুষ্মান ভারত, যেটা স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। তো ম্যাডাম, প্রথমেই আয়ুষ্মান ভারত যোজনাকে আপনি একজন ডাক্তার হিসেবে কিভাবে ব্যাখ্যা দেবেন?
1: দেখুন, প্রথমে যেটা বলতে হয়, আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা যেটা, সেটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট গভর্নমেন্ট ফান্ডেড একটা ইন্স্যুরেন্স কাম অ্যাসিওরেন্স স্কিম, হেলথ ইন্স্যুরেন্স কাম অ্যাসিওরেন্স স্কিম। সারা বিশ্বে অনেক হেলথ ইন্স্যুরেন্স আছে, যার মধ্যে আয়ুষ্মান ভারত হলো সবচেয়ে লার্জেস্ট পপুলেশন কভার করে। আমাদের দেশে প্রায় ৫০ কোটি মানুষ আমাদের এই আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত। এটি এমন নয় যে শুধুমাত্র গরিব শ্রেণীর লোক আছেন এটার মধ্যে, মধ্যবিত্ত পরিবারের অনেকেও এই তালিকার মধ্যে রয়েছেন। তো সরকারি বেসরকারি অনেকগুলো হাসপাতালেই এরা চিকিৎসা পেতে পারে, বছরে ৫ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস ট্রিটমেন্ট পায়।
0: তো ম্যাডাম, এই ক্ষেত্রে বলবো, এই যোজনার বা এই প্রকল্পের মূল উদ্দেশ্যটা কি নিয়ে শুরু হয়েছিল?
1: মূল উদ্দেশ্য তো হলো, যেমন আমরা আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা যে বললাম, এরকম ৫০ কোটি লোক এর আওতাভুক্ত আছে। এর মধ্যে বেশিরভাগই হলো আমাদের সেন্সাস যেটা হয়েছিল, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, ওইখানে ইকোনমিক্যালি যারা পুয়ার সেকশনের আছেন ওদেরকে এই আওতায় আনা হয়েছে। তো মেইন হলো কি, ওই পরিবারগুলোর স্বাস্থ্যের সুরক্ষা দেওয়া, চিকিৎসার জন্য যেন ওদের কোনো অনেক অর্থ কি হয়, ওদেরকে ধার নিতে হয় বা বাড়িঘর বিক্রি করে অনেকে ট্রিটমেন্ট করে, তো ওই জিনিসগুলোকে যেন না করা হয় আর কি, ওদেরকে যেন ঋণগ্রস্ত হতে না হয় বা পয়সার অভাবে কেউ চিকিৎসা পেলো না, চিকিৎসা না পেয়ে মারা যাওয়া, কষ্ট ভোগ করা, ওইগুলো যেন না হয়, ওই জন্যেই বেসিক্যালি এই স্কিমটা চালু করা হয়েছে।
0: সত্যি তাই। ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের কোনো রোগী যেন বিনা চিকিৎসায় মৃত্যু না হয় বা কিংবা অর্থের অভাবে মৃত্যু না হয়, সেই জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্প আয়ুষ্মান ভারত, তাই তো ম্যাডাম?
1: হ্যাঁ, একদম।
0: ম্যাডাম, আমরা ২০৪৭কে বিকশিত ভারতে পরিণত করার লক্ষ্য নিয়েছি, তো এই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলছি আমরা। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দাঁড়িয়ে?
1: খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ কি, আয়ুষ্মান ভারত প্রকল্প দিয়ে অনেক লোক চিকিৎসা করছে এবং অনেক প্রত্যেক দিন প্রচুর পরিমাণে লোক এখানে বিনা পয়সায় চিকিৎসা করাতে পারছে। তো এটা তো অবশ্যই বিকশিত ভারতের একটা পার্ট আমরা বলতে পারি এটা।
0: সত্যি তাই। কি কি চিকিৎসার পরিষেবা পাচ্ছেন জনগণ?
1: আমি বলি, প্রথমে হলো আয়ুষ্মান ভারত দিয়ে যখন আমরা চিকিৎসা করব, পেশেন্টকে হসপিটালে ভর্তি হতে হয়, সেকেন্ডারি বা টারশিয়ারি কেয়ার, এটা এরকম ওপিডি বেসিসে যেমন আমরা ট্রিটমেন্ট পাই, ওইগুলো কিন্তু আয়ুষ্মান ভারতের আওতায় আসবে না। তো ধরুন অ্যাডমিশনের পরে, যেমন ধরুন কোনো হার্টের রোগ, ক্যান্সার, কিডনির রোগ, নিউরোসার্জারি, অর্থোপেডিক্স বা মাতৃত্বজনিত কোনো জটিলতা, শিশু চিকিৎসা, ওই রকম বিভিন্ন ধরনের প্যাকেজ আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত রয়েছে। না হসপিটালে ভর্তি হতে হবে এরকম না, ওপিডি বেসিস হয় না আর কি ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট তো জেনারেলি ওপিডি আর আইপিডি

0: এরকম হয় না,
1: হুম হুম হুম
0: ওপিডি বেসিসে কি হয়, যেমন আমরা গেলাম ডাক্তার দেখালাম, দেখিয়ে আমরা প্রেসক্রিপশন করে আমাদের অ্যাডভাইস দেয়, মেডিকেল অ্যাডভাইস নিয়ে আমরা আসি, এই ক্ষেত্রে আমাদের ইন পেশেন্ট হতে হবে, ভর্তি হতে হবে, কারণ প্রকল্পটাই মেইনলি সেকেন্ডারি এবং টার্সিয়ারি কেয়ারের জন্য। তো যেই ট্রিটমেন্টগুলো ওপিডি বেসিস হয় এখানে তো আর অ্যাডমিশনের প্রয়োজন হয় না, ডাক্তারবাবু বুঝেই ওনাদেরকে
1: হুম হুম
0: ওপিডি অ্যাডভাইস দেয়। কোনো পেশেন্ট যদি ওপিডিতে আসে, দেখেন যে ওনার অ্যাডমিশনের প্রয়োজন আছে, তখন ওইখান থেকেই উনি অ্যাডভাইস করবেন, ট্রিটিং ডক্টর অ্যাডভাইস করবে যে ওনার অ্যাডমিশনের প্রয়োজন আছে, তখন ওনারটা আবার আয়ুষ্মানে হয়ে যাবে। কিন্তু ওপিডি থেকে দেখে যে পেশেন্টকে আমরা ওপিডি অ্যাডভাইস দিই, ওইগুলো আয়ুষ্মানের আওতায় পড়ে না,
1: হাসপাতালে ভর্তি হলেই যদি আয়ুষ্মান কার্ডের অন্তর্ভুক্ত থাকে তবে সেটা পরিষেবা
0: সেটা
1: পেয়ে যাবে।
0: পরিষেবা পাবে। হ্যাঁ,
1: একজন মানুষ ধরুন হাসপাতালে গেল, আয়ুষ্মান তার করা নেই বা আধার লিঙ্ক নেই, সেক্ষেত্রে সে কী করবে?
0: আধার লিঙ্ক যদি না থাকে, মানে আধার লিঙ্ক নেই মানে আধার লিঙ্ক ফোনে, ধরুন আধার লিঙ্ক ফোন নেই, ওই ক্ষেত্রে আমরা মানে ফিঙ্গারপ্রিন্টস কিংবা আইরিস স্ক্যানার ওইগুলো দিয়ে মানে কার্ড করাতে পারি, কিন্তু আধার অথেন্টিকেশন ম্যান্ডেটরি কার্ড করানোর জন্যে, নতুবা অনেক ভুয়ো কার্ড হয়, এক একজনের দুটো তিনটে করে হতে পারে, মানে ওই রকম লোক আমরা, যার আধার কার্ড নেই
1: হুম
0: ওর
1: হুম
0: কিন্তু আয়ুষ্মান কার্ড আমরা বানাতে পারবো না, কারণ আয়ুষ্মান কার্ডের মেইন ক্রাইটেরিয়াই হলো যে আমার আধার অথেন্টিকেশন করতে হবে। এবার আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নাই থাকতে পারে, ওই ক্ষেত্রে ধরুন ফিঙ্গারপ্রিন্টস বা আইরিস স্ক্যানার দিয়ে আমরা করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো প্রবলেম হয়, ওদের ফিঙ্গারপ্রিন্টস অনেক সময় ম্যাচ করে না, ওই 5 বছর পর পর আধার আপডেট করতে
1: হুম
0: হয়
1: হুম
0: যেটা, ওইটা যদি কারোর ক্ষেত্রে না হয়ে থাকে, ওদের ফিঙ্গারপ্রিন্টস চেঞ্জ হয় বাচ্চাদের, তখন আমরা ওই আইরিস দিয়ে করি, তখন একটু প্রবলেম হয় আমাদের
1: হুম
0: জন্য,
1: হুম
0: একটু
1: হুম
0: চ্যালেঞ্জ হয়ে যায় ওইটা করা। তো ওই জন্য আমরা সবাইকে বলি আর কি, আধারটা আপডেট থাকলে ভালো, আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকলে ফোনে ওটিপি আসে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আদারওয়াইজ তো ওই ফিঙ্গারপ্রিন্টস আইরিস স্ক্যানার ওইভাবে করতে হয় বা ফেস স্ক্যান করে। বাচ্চাদেরই মেইনলি প্রবলেম হয়, ওদের ফেসও চেঞ্জ হয়ে যায়, ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করে না, ওই জন্য আধার আপডেট থাকলে ভালো আর কি।
1: অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে দুর্ঘটনার কবলে পড়ে কোনো না কোনোভাবে আহত হয়েছেন বা বিশেষভাবে আহত হয়েছেন, তো সেই ক্ষেত্রে আধার লিঙ্ক করানোটা অনেকটা কষ্টসাধ্য হয়,
0: হ্যাঁ,
1: তখন আপনারা কী করেন?
0: ওই জন্য আমরা আগে থেকেই বলি যে কখন এই কার্ডটার প্রয়োজন হবে এটা আমরা কেউ জানি না, ওই জন্য সবাইকে বলি যে সময় যেহেতু আছে এখন আমাদের হাতে, যাদের এরকম হয়নি, আমি মানে বলি কাউরেই দরকার না হোক এরকম, কিন্তু বলতে তো পারি না, ওই রকম অ্যাক্সিডেন্ট হতে পারে বা কিছু একটা হলো যে কার্ড করার সুযোগ থাকে না, অনেক পেশেন্টের ক্ষেত্রে এরকম হয়েছে আমাদের যে কার্ড করার আমরা সুযোগ পাইনি,
1: হুম হুম
0: একটা তো মানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পেশেন্টের যার ফোনও ক্র্যাশ হয়ে গেছে, ওই অ্যাক্সিডেন্টে ছেলেটার হাত নষ্ট হয়ে গেছে, মুখ থেতলে গেছে, ওই ক্ষেত্রে আমাদের খুব কষ্ট হয়েছে, মানে ওর আধার অথেন্টিকেশন না, কার্ড করাতে যেমন আধার অথেন্টিকেশন দরকার হয়, তেমনি অ্যাডমিশনের সময়ও আধার অথেন্টিকেশন দরকার হয়, পুরো সিস্টেমটাই আধার বেসড। তো যার জন্যে মানে সবাইকে ওই জন্যে বলি আর কি, যে কার্ড করিয়ে নাও, আর আধারটা আপডেট থাকলে ভালো, কি কার্ড করাতেও সুবিধা হয় প্লাস অ্যাডমিশনের সময় আধার অথেন্টিকেশনটা হয়ে যায়।
1: আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কতজন আয়ুষ্মানের অন্তর্ভুক্ত রয়েছেন?
0: আমাদের তো দেখুন, মানে আমরা যদি PMJY বলি, আমরা যেটা বলছি আজকে আয়ুষ্মান ভারত PMJY,
1: হুম হুম
0: এটাতে আমাদের যেরকম টার্গেট ছিল, আমাদের ফ্যামিলি কভারেজ হয়ে গেছে মোটামুটি, ধরুন আপনার ফ্যামিলিতে 5 জন লোক রয়েছে, 4 জনেরই কার্ড হয়ে গেছে
1: হুম
0: বা 1 জনের কার্ড হয়েছে, আমরা কভার ধরি এই ফ্যামিলিটাকে, তা আমাদের ওইরকম মানে ফ্যামিলি কভারেজ হয়ে গেছে। তার মধ্যে বিক্ষিপ্তভাবে হয়তো ধরুন কোনো কোনো ফ্যামিলিতে 1-2 জন করায়নি, ওনাদেরকে আমরা বলছি যে কার্ডটা যেন করিয়ে নেয়।
1: ম্যাডাম, কোন ধরনের পরিবারকে এই প্রকল্পের আওতায় সহায়তা করা হচ্ছে?
0: মেইনলি তো বললাম যেটা ওই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসে
1: হুম হুম
0: 2011-এ যারা সোশিও ইকোনমিক্যালি পুয়ার কাস্ট যাদের
1: হুম
0: ডিনোট করা হয়েছে, ওই ফ্যামিলিগুলো প্রত্যেকটাই আমাদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত। কিন্তু এর বাইরেও আমাদের যেটা স্কিম রয়েছে CMJY, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, এই স্কিমের মধ্যে যারা মানে PMJY কার্ড পায়নি ওদেরকেও ইনক্লুড করা হয়েছে, ওদেরকে ইনক্লুড করা হয়েছে মেইনলি CMJY। তো PMJY তো প্রথম আমাদের এটাই ছিল যে ওই সেন্সাস অনুযায়ী যারা সোশিও ইকোনমিক্যালি পুয়ার কাস্টে আছে, তারপর আমাদের যতজন হেলথে আশাকর্মী রয়েছেন, আশাদের ফ্যামিলিকে ইনক্লুড করা হয়েছে PMJY, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেল্পার যারা রয়েছেন ওই ফ্যামিলিগুলোকে PMJY ইনক্লুড করা হয়েছে, তারপর BOCW মানে ওই বিল্ডিং এন্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার যারা, লেবার কার্ড যাদের রয়েছে
1: ঠিক
0: ওদের মহিলাদেরকে ইনক্লুড করা হয়েছে। তারপর এখন আপনারা পিএম জনমান শুনেছেন, রিয়াং কমিউনিটিদের ইনক্লুড করা হয়েছে এটাতে। তো এরপরও আবার আরেকটা মানে পিএম জওয়াইয়ের এটা এক্সটেনশন মুড, যেটা সাফাই কর্মচারী যারা রয়েছেন ওদেরকেও পিএম জওয়াই কার্ড দেওয়া হচ্ছে। এর বাইরে যারা রয়েছে মানে এর মধ্যে আমাদের 50% এর উপর পপুলেশন।

0: কভার হয়ে গেছে। এর বাইরে যারা রয়েছেন ওনাদেরকে আমরা সিএমজেওয়াই কার্ড দিচ্ছি।
1: এর মধ্যে তফাৎটা কোথায়, পিএমজেওয়াই এবং সিএমজেওয়াই?
0: কোনো তফাৎ নেই, একটা গভর্নমেন্ট মানে স্টেট গভর্নমেন্ট ফান্ডিং করছে আর একটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডিং করছে, এটাই। আর সিএমজেওয়াই, পিএম সিএমজেওয়াই যেটা সেটা পিএমজেওয়াই এর প্ল্যাটফর্মেই কাজ করছে আমাদের।
1: মানে বছরে 5 লাখ টাকার
0: বছরে
1: চিকিৎসার
0: পাঁচ লাখ
1: পরিষেবাই
0: টাকা
1: পাচ্ছে।
0: প্রত্যেক মানে ফ্যামিলি ওয়াইজ আর কি, 5 লাখ পার ফ্যামিলি।
1: হুম হুম তো এক্ষেত্রে বলবো, একটা পরিবারের মধ্যে ধরুন 5 জন বা 4 জন রয়েছে, তো সেই ক্ষেত্রে একজনের চিকিৎসা করতে বছরে ধরুন 5 লাখ টাকা খরচ হয়ে গেছে, দ্বিতীয় জন যদি অসুস্থ হয় তখন কি সেই পরিষেবা
0: ওই
1: পাবে?
0: ক্ষেত্রে দেখুন, সরকারি হাসপাতালে তো সরকারি হাসপাতালের মতন চিকিৎসা পাবে, কিন্তু কোনো প্রাইভেট হসপিটালে গেলে ওই ক্ষেত্রে ফ্যামিলি মেম্বারকেই বিয়ার করতে হবে। কার্ডের 5 লাখ শেষ হয়ে গেলে তো আর কিছু করা যাবে না।
1: বেসরকারি হাসপাতালগুলো কতটা সক্রিয় বা কিভাবে কাজ করে এই যোজনায়?
0: বেসরকারি হসপিটালগুলোতেও আয়ুষ্মানের চিকিৎসা পাওয়া যায়, কিন্তু কি বলুন তো, মানে প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট হবে এই ধারণাটা আমাদের ভুল। বেসরকারি হসপিটাল, এটা তো ওদের একটা বিজনেস না,
1: ঠিক,

0: টাকা প্রত্যেক মানে ফ্যামিলি ওয়াইজ আর কি, 5 লাখস পার ফ্যামিলি।
1: তো এক্ষেত্রে বলবো একটা পরিবারের মধ্যে ধরুন 5 জন বা 4 জন রয়েছে, তো সেই ক্ষেত্রে একজনের চিকিৎসা করতে বছরে ধরুন 5 লাখ টাকা খরচ হয়ে গেছে, দ্বিতীয় জন যদি অসুস্থ হয় তখন কি সেই পরিষেবা পাবে?
0: ক্ষেত্রে দেখুন সরকারি হাসপাতালে তো সরকারি হাসপাতালের মতন চিকিৎসা পাবে, কিন্তু কোনো প্রাইভেট হসপিটালে গেলে ওই ক্ষেত্রে ফ্যামিলি মেম্বারকেই বিয়ার করতে হবে। কার্ডের 5 লাখ শেষ হয়ে গেলে তো আর কিছু করা যাবে না।
1: বেসরকারি হাসপাতালগুলো কতটা সক্রিয় বা কিভাবে কাজ করে এই যোজনায়?
0: বেসরকারি হসপিটালগুলোতেও আয়ুষ্মানের চিকিৎসা পাওয়া যায়, কিন্তু কি বলুন তো মানে প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট হবে এই ধারণাটা আমাদের ভুল। বেসরকারি হসপিটাল এটা তো ওদের একটা বিজনেস না, গভর্নমেন্ট এডেড, মানে গভর্নমেন্টের পারমিশন নিয়েই ওরা এখানে হসপিটাল খুলেছে, গভর্নমেন্ট ওনাদেরকে জায়গাও দিয়েছেন হসপিটাল করার জন্য। এই জায়গায় আমি এখন আমার পিএম যাওয়াই কিংবা সিএম যাওয়াই কোনোটা না কোনো মানে কোনো না কোনো কার্ড ধরুন একটা ফ্যামিলিতে কেউ না কেউ আছেই। এবার যত পেশেন্ট আছে সবাই যদি কার্ড নিয়ে যায়, আমার আজকে জ্বর হয়েছে ভর্তি থাকবো, পেট খারাপ হয়েছে অ্যাডমিশন, তো প্রত্যেকটা জিনিসের জন্য যদি ওরা আছে ভর্তি থাকে তাহলে তার ক্যাশ পেশেন্ট পাবে না। ওই জন্য কি হয় মানে বেসরকারি হাসপাতালগুলো কোনো কোনো স্কিম মানে সিলেক্টেড ওরা কোনো প্যাকেজ নেয় কোনো কোনো, যেমন হার্টের অপারেশন হতে পারে, জেনারেল সার্জারি হতে পারে এরকম। কিন্তু তাই বলে ধরুন জেনারেল মেডিসিনে যেমন হয় জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হওয়া বা লুজ মোশন ভমিটিং নিয়ে অ্যাডমিশন হওয়া, এই জিনিসগুলো আইএলএস এখন অ্যাডমিট করাচ্ছে না।
1: ম্যাডাম এই ক্ষেত্রে বলবো আইজিএম বলুন, জিবিপি হাসপাতাল বলুন কিংবা হাঁপানিয়া হাসপাতাল, এছাড়াও গ্রামাঞ্চলে যে সকল হাসপাতালগুলো রয়েছে বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেইগুলো কতটা সক্রিয় এই পরিষেবা?
0: আমাদের প্রত্যেকটা পিএইচসি প্রাইমারি হেলথ সেন্টার এবং কমিউনিটি হেলথ সেন্টার যেগুলো আছে বা এসডিএইচ ডিস্ট্রিক্ট হসপিটাল প্রত্যেকটাই আয়ুষ্মানের এম্পেনাল্ড হসপিটাল। ওই হসপিটালগুলোতে সব ধরনের চিকিৎসা মানে হসপিটালে যেই রোগের চিকিৎসা করা যায় গভর্নমেন্ট হসপিটালগুলো সবকটাই আয়ুষ্মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে ক্যাশলেস।
1: সর্বশেষ আয়ুষ্মান ভারত এই প্রকল্প নিয়ে বা এই যোজনা নিয়ে আপনি একজন ডাক্তার হিসেবে এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে কি বলবেন?
0: মানুষের মধ্যে সচেতনতা যেটা রয়েছে ভালোই, মানে বলবো না যে সচেতনতা নেই, কিন্তু আমাদের আরো বেশি সচেতন হতে হবে, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মকে আরো স্ট্রেংথেন করতে হবে, তারপর আমাদের যত হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছেন আমাদের যেমন হসপিটালে বা সাব সেন্টারে সিএইচও এমপিডব্লিউ বা ওইখানকার যে ডক্টররা, ওনারাও যদি প্রত্যেককে মানে বলে যে আয়ুষ্মান কার্ড আছে কিনা তুমি করিয়ে নাও, ওইটাতে কি হয় মানে আমি ধরুন এখানে বলছি আমার কথা তো সবাই শুনবে কি না আমি জানি না, কিন্তু আমি যেই এরিয়াতে জব করছি আমি যেই এরিয়াতে রয়েছি ওই এরিয়ার মানুষ আমাকে অনেক দিন ধরে দেখছে, ওনাদের আমার প্রতি একটা আস্থা রয়েছে, বা ওই এরিয়ার যারা পিআরআই মেম্বার রয়েছেন সমাজসেবী রয়েছেন ওনাদেরকেও বলবো মানে এগিয়ে এসে যেন প্রত্যেকের কার্ড করিয়ে নেয়, সবার মধ্যে একটা মানে কি বলবো এটার একটা গুড অ্যাওয়ারনেস যেন করে। এবার যেমন আপনি বললেন না যে ওষুধ কিনতে হয় অনেক সময়, তো প্রত্যেকটা মানে স্কিম যখন লঞ্চ হয় মোটিভ যথেষ্ট ভালো থাকে লোকের যেন কিছু প্রবলেম না হয়, কিন্তু দেখা যায় যে কাজ করতে গিয়ে কোথাও একটু গ্যাপিংস বেরিয়ে আসছে, তো লোকে গ্যাপিংসটাকে ফলোআপ করে প্রচার করছে, এই ব্যাপারটা যেন না করেন। কারণ কি যারা বোঝেন ওনারা ওদেরকে বোঝাতে পারেন তাহলে ওদের কথাটা ওনারা বুঝবেন গ্রামের লোকেরা যারা মানে, কিন্তু সহজ সাধারণ মানুষকে যদি আমি উল্টো পাল্টা কথা বলি তাহলে তো ওরা ওইটাকেই সত্যি মনে করবে। তো মিথ্যে প্রচার না করে যেন যেটা হচ্ছে লোকে ট্রিটমেন্ট পাচ্ছে বেনিফিটস পাচ্ছে এটার মানে উদাহরণ দেখিয়ে আরো 4টে লোক যেন এগিয়ে এসে কার্ড করিয়ে নেয়, ওই রকম হলে ভালো আর কি।
1: অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম।
0: ধন্যবাদ আপনাকেও।
1: শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম আয়ুষ্মান ভারত যোজনায় রাজ্যের মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন এবং কি কি পরিষেবা মিলছে, কোথায় পরিষেবা মিলছে এবং কি কি পরিষেবা দেওয়া হচ্ছে, এই সমস্ত গোটা বিষয় নিয়ে আমরা কথা বললাম। আমাদের সঙ্গে আজ আলোচনায় ছিলেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আয়ুষ্মান ভারত ডক্টর দেবাজ্যোতি ঘোষ ম্যাডাম। ম্যাডামকে আরও একবার ধন্যবাদ। শ্রোতা বন্ধু ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সমাচার সন্ধ্যা।

0: এতক্ষণ শুনলেন নজরুল গীতি পূরবী দত্তের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত রক্তবন্ধন উৎসব অনুষ্ঠান আধারিত বেতার প্রতিবেদন। আজ সকালে আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল রক্তবন্ধন উৎসব স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুষ্ঠানে সাংবাদিকতার পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্তরূপ উল্লেখ করে অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন,
1: আগরতলা প্রেস ক্লাবে যে রক্তদান শিবিরের যে আয়োজন রেখেছেন সেই লক্ষ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং আমাদের সামনে রেখেছেন শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, মাননীয় ট্যুরিজম এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, বরিষ্ঠ সাংবাদিক সম্পাদক উপস্থিত, আমাদের আগরতলা প্রেস ক্লাবের যিনি সম্মানিত সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, প্রেসিডেন্ট ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শ্রী বিজয় পাল মহোদয় এবং এই অ্যাসোসিয়েশনের যারা সদস্য সদস্যরা রয়েছেন, আমার পূর্ববর্তী বক্তারা এখানে অনেক বিষয়ে আলোচনা করেছেন, বেশি কিছু বলার নেই। তবে একটা জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই যে আমাদের সরকার ইনসেপারেবল, কিন্তু ইনসেপারেবল ফ্রম আমরা কিন্তু একজন আরেকজনের সাথে যুক্ত হয়েছি। আমার পূর্ববর্তী বক্তা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন নিজেদেরকে আলাদাভাবে কিন্তু আমরা পাবি না। আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক জগতে যারা পুরনো যারা আছে এবং নতুন নতুন যারা আছে কয়েকজনকে চিনি, যারা প্রায় দেখি কিন্তু মানে একদম ঘরের ভিতর ওরা যখন লিখত তখনও কিন্তু ওদের সাথে আমি যুক্ত ছিলাম। বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন আন্দোলনের কারণে আমি যেতাম, কাজে ওনাদের যে অবস্থা আমি খুব ভালো করে জানি বুঝিও এবং মনেও রাখি সব। যখনই কোনো বিষয়ে ওনারা আমার কাছে বা আমাদের সরকারের কাছে আসে চেষ্টা করা হয়, সরকারেরও একটা বাধ্যবাধকতা থাকে সব জিনিস সলভ করা যায় সম্ভব না, কিন্তু আপনাদের আমি ধন্যবাদ দেব এই কারণে আপনাদের আমাদের সরকারকে কিন্তু আপনারা ভাইব্রেশন করে রেখেছেন। এক্সাম্পল আমি দিয়েছি, আমি আগেও অনেক জায়গায় বলি, ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো সরকার এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনাদের সমস্ত নিউজগুলো প্রতিনিয়ত আমরা সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং যারা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কাছে আমরা পাঠাই এবং ফোর্টনাইটলি 14 দিন বাদে বাদে তাদের সাথে ভার্চুয়ালি আমরা বসি, স্টেজের মধ্যে সমস্ত অফিসাররা বসেন সেক্রেটারি থেকে সবাই এবং ওনাদেরকে জিজ্ঞেস করি এবং আগেই পাঠিয়ে দিই তাদেরকে যে এই যে নিউজগুলো এসছে সেটা সত্যি কত সুযোগ হয়ে গেল। এখন দেখা গেছে এতে একটা সুবিধা দেখ, সুবিধা কি হলো মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে ইনোভেটিভ কিছু করা উচিত। এখন আমি এখান থেকে যদি এখন প্রতিটা ডিস্ট্রিক্টে আমি যাই অথচ আমি প্রযুক্তিকে ব্যবহার করে একই সাথে আমি কিন্তু সব খবর নিতে পারি এক জায়গায় বসে, সেটা কিন্তু একমাত্র ত্রিপুরাতে আমরা করছি এবং সেখানে তারা কিন্তু উত্তরও তৈরি রাখে। যদি এটা মিথ্যা সংবাদ হয়ে থাকে তারা রিজয়েন্ডার দেয় এবং রিজয়েন্ডার যদি সত্য হয়ে থাকে তাহলে কেন এটা এরকম হলো, এটার কমপ্লায়েন্স রিপোর্ট দাও এবং কতটা কমপ্লায়েন্স হয়েছে সেই বিষয়ে ওদের কাছ থেকে কিন্তু জিজ্ঞেস করি। কাজে আপনারা কিন্তু আমাদের সরকারকে হেল্প করছেন এবং এটা আমি জানি যে আপনাদের এই যে কাজগুলো আপনারা যে করছেন সেটা আপনারা সেই দায়িত্ব বলতে কিন্তু সেটা করছেন, সরকার কিন্তু বুঝে নিচ্ছে সে এবং এতে করে এখন দেখা যায় অনেক নিউজ আছে যেগুলো দেখা যায় আমরা পাঠাইনি বা মিস করেছে বা সব কথা পাঠানো সম্ভব না, অতিরিক্ত ওই ডিস্ট্রিক্টের যে কোনো নিউজ আগের থেকে ওরা তৈরি হয়ে যায়। ওনারা বলছেন আমাদের আরও কিছু বিষয় আছে, ওখানকার যারা অফিসার বিভিন্ন ডিপার্টমেন্ট ওনারা বলেন যে এই বিষয়টা এরকম আছে আপনি জেনে গেলেন, কাজে এর জন্য বললাম ইনসেপারেবল আপনারা কিন্তু এই সরকারের সাথে আপনাদের আলাদাভাবে কিন্তু আমরা কোনো দিন চিন্তা করি এবং আপনাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে আমরা কাজটা করি। আমরা গণতন্ত্র গণতন্ত্র অনেকেই ভুলিয়া হয় আগের সরকারের সময় আপনারা দেখেছেন আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন কি অবস্থা ছিল, এখানে কিন্তু ইউ আর সেপারেবল আর আমরা বলছি ইনসেপারেবল, মানসিকভাবে

0: মানে সামাজিক ভাবে আপনারা আমাদের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত রয়েছেন, সেটা কিন্তু বলার প্রশ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন এই গণতন্ত্রের কথা বলি, যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আইনগত ভাবে নেই, তিনটা আমাদের গণতন্ত্রের পিলার বলা হয়, কিন্তু চতুর্থ স্তম্ভ হচ্ছে আমাদের এই যারা সাংবাদিক জগতের যারা আছেন, মিডিয়া পার্সন।
1: এরপর অনুষ্ঠানের সম্মানিত অতিথি রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,
2: প্রেস ক্লাবে সাংবাদিকদের টাকা বিভিন্ন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি, বিভিন্ন সময় বিভিন্ন দাবি বিভিন্ন সমস্যা উত্থাপিত হয়, সেগুলো নিয়ে আলোচনা হয়, বিগত দিনে অনেক আলোচনা হয়েছে। এবং আপনারা যারা এখানে আছেন, আপনারা সাক্ষী, আপনাদের থেকে আরো ভালো কেউ বলতে পারবে এমন নয় যে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রাককালে আপনাদের অবস্থা কোন জায়গায় ছিল, এবং আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওদের নেতৃত্বে সাংবাদিকদের অবস্থা কোন জায়গায় রয়েছে, সেই জায়গাটা আপনারা ভালো করে উপলব্ধি করতে পারেন। আমরা বরাবর বলি যে আমাদের সরকার সংবাদ বান্ধব সরকার, সংবাদপত্র বান্ধব সরকার, এবং এটা শুধু কথায় বলে নয়, ভাষণে নয়, কাজের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করেছি। আমাদের সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের কোন নেতা এই কথা বলে না যে সাংবাদিকরা বেশি বেড়ে গেছে, তাদেরকে দেখে নিতে হবে, যেটা আগের সরকারের কোন নেতা পার্টি বিষয়ে বসে বলতো। আমাদের সরকারের আমলে প্রকাশ্য দিবালোকে কোন সাংবাদিককে হত্যা করা হয় না, যেটা বিগত সরকারের আমলে হয়েছে। আর এমন অনেক ঘটনা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা বলি, কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের যে সুযোগ সুবিধা যে ক্ষমতা থাকা উচিত, সেই জিনিসগুলো বিগত সরকারের আমলে কুক্ষিগত করা হয়েছিল, রক্ত চক্ষু দেখিয়ে ডিভিশন করা হয়েছিল, যাতে মানুষ সত্যটা থেকে দূরে থাকে, বৈবলসীয় প্রচারে যেন মানুষ বিশ্বাস করে। কিন্তু আমরা গণতান্ত্রিক সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট ডেমোক্রেটিক, এবং সেটাকে মাথায় রেখে সংবাদপত্র এবং সাংবাদিক দুটোকে গুরুত্ব সহকারে আপনাদের সমস্যাগুলোকে আমরা বিবেচনা করার চেষ্টা করি, আমরা প্রয়াস করি। আমি এই কথা বলবো না যে আপনাদের সমস্ত দাবি আমরা পূরণ করতে পেরেছি, কিন্তু এমন অনেক দাবি ছিল যেগুলো বিগত দিনে করা যেত, আমাদের সরকার আসার পর কিন্তু সেগুলো রয়েছে। আমি এখানে বিস্তারিত সেই দিকে যাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীরও কর্মসূচি রয়েছে, আমার আর একটা কর্মসূচি রয়েছে। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, যে আপনারা যে রক্তদান শিবির এটা আয়োজন করেছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীও এটা উপলব্ধি করতে পারে। আমি দেখি প্রায় যে 10 জনও যদি রক্তদান করেন, উনি সেই রক্তদান শিবিরে নিজেকে উপস্থিত করেন, এবং আমাদেরকেও বলেন যে প্রতিটি রক্তদান শিবিরে যেন আমরা উপস্থিত হই, আপনাদের প্রত্যেককে যারা আয়োজক তাদেরকে যেন আমরা উৎসাহ প্রদান করি, কারণ রক্তের কোনো বিকল্প নেই, আমার থেকে আপনার, আমার আপনার থেকে আমার, এভাবে নিয়ে আমাদের মানুষকে বাঁচাতে হবে, মানব ধর্ম পালন করতে হবে, মানবিকতাকে রক্ষা করতে হবে। কারণ বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে, ওষুধের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে রক্তের কোনো বিকল্প করা যায় কি, কিন্তু এখন পর্যন্ত তারা ফলপ্রসূ হতে পারে। তাই রক্তদানের মাধ্যমে মানুষকে আমার বাঁচাতে হবে যার প্রয়োজনে দাঁড়িয়ে, এবং আমাদের রাজ্যে রক্তের যা চাহিদা তার থেকে যোগান অনেকটা কম রয়েছে। স্বাস্থ্য দপ্তরের যে তথ্য, তাতে রক্তদান প্রতিনিয়ত করা প্রয়োজন, কারণ আমাদের রাজ্যে থ্যালাসেমিয়ার পেশেন্ট বলুন, অ্যানিমিয়ার পেশেন্ট বলুন, ক্যান্সারের পেশেন্ট বলুন, অপারেশনের পেশেন্ট বলুন, প্রতিটি ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের রক্তের প্রয়োজন। তাই প্রতিটি সংস্থা, বিভিন্ন আমাদের অফিস, আদালত, ক্লাব, বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে, এবং আজকাল আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান, বাচ্চার অন্নপ্রাশন, মা বাবার শ্রাদ্ধানুষ্ঠান, শুভ কাজ রক্তদানের মাধ্যমে সেখানে শুভ সূচনা হয়েছে। মানুষ তার যে সামাজিক দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতা স্বীকার

0: ওই সংস্কার হোক, রাজনৈতিক দল হোক, জাত পাত ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে এই রক্তদান শিবির সেখানে আয়োজন করে। আজকে ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যারা এই শিবিরের আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি বাইরে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মানবতার বন্ধন দীর্ঘজীবী হোক, মানব ধর্ম পালনের যে স্পৃহা, মানব ধর্ম পালনের যে আমাদের মানসিকতা, তা উত্তরোত্তর আগামী দিনে শ্রীবৃদ্ধি ঘটুক। আমি আজকের এই শুভ দিনে সুন্দর দিনে সেটাই আশা রাখবো।
1: এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শ্যামল কুমার দে।
2: আমরা মানুষের সাথেই কাজ করতে চাই, সেই শুরু থেকে এখনো সেই পলিসি নিয়েই কাজ করছি। আজ আমার সৌভাগ্য যে আমি জিতেন্দ্রের সাথে কাজ করতে পেরেছি, বীরেন্দ্রের সাথে কাজ করতে পেরেছি, রাজকুমার কমলজিৎ সাথে কাজ করেছি এবং যে লোকটার সাথে কাজ করি কোনদিন এক পয়সাও নিয়ে নেয় সে লোক গভর্নর আর চক্রবর্তী দুর্গী না, ওই নিজেই কেন্দ্রীয় পরিবারের কেউ চাকরি করতো না, অনাহারে মারা গেছেন, বেতন দিতে পারছেন না, গভর্নরের জায়গায় কাজ করেছি বিনা পয়সা, পরে তারা কুমিল্ল রতন পাল আমার সাথে মিলাল কর আমার সাথে আমাদের কাজ করতে, এরকম বহু সিনিয়রদের সাথে আমার সংযোগ হয়েছে এবং ছিল। যার প্রথম সিনিয়র জার্নালিস্ট নলিন কুমার দে, তিনিও শেষ সময় আমার সাথে, এই অভিজ্ঞতাগুলি আমার কাছে। আমি আবারও বলছি যদি এই পরিস্থিতি খুব দ্রুত সমাধান না করা হয় তাহলে আগামী দুই দিনে প্রধানমন্ত্রী কী রাজ্যে কাগজ থাকবে, কাগজ থাকবে, কাগজ এখনও আছে, এসডিজিবের টাকা কাগজ আছে, জল বিক্রির টাকা কাগজ আছে, ডেলি প্রায় 42 টাকা হতে হবে, কিন্তু যারা সব ধরে গেল তারা পারেন টাকা পাবে। আই যে প্রতিদিন যে আসার পরে মুদ্রিত সংবাদপত্রের ইনকাম খুবই কমে গেছে, টিভি চলে গেছে, টেলিভিশনে টিভি চলে গেছে, সোশ্যাল বিজ্ঞাপন চলে গেছে, সোশ্যাল মিডিয়া কত শত শ্লোগান, আমার ড্রাইভার আছে সেও একটা ইয়ে করে সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে, যে দেখি প্রতিদিনই কিছুটা কিছু করতে হবে, কী করতে হবে সোশ্যাল মিডিয়া, এই পরিস্থিতি চলে গেছে, এই পরিস্থিতি আমাদের বাঁচতে হবে। সরব একটু বলেছিল যে কী সব আছে মুখ্যমন্ত্রী নামে যোদ্ধা উৎসব, এইগুলি নিয়ে মুখ্যমন্ত্রীর উচিত হবে একটা কমিটি ভবন করে যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের কাছে পরামর্শ অনুযায়ী কাজ করা, এই কাজটা দেরি করলে ক্ষতি হবে মিলিয়ে।
1: এতক্ষণ শুনলেন আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত রক্তবন্ধন উৎসব অনুষ্ঠান আধারিত বেতার প্রতিবেদন। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন শ্যামা সঙ্গীত চণ্ডীদাস মালের কণ্ঠে।

0: काल गायन के इस कार्यक्रम में आप पंडित अर्णव चट्टोपाध्याय से राग वाचस्पति सुन रहे थे। आपके साथ संगत कर रहे थे तबले पर इमोन सरकार, हारमोनियम पर कमलाक्ष मुखोपाध्याय और तानपुरा पर कोयल शाह। और इसी के साथ आज रात संगीत का अखिल भारतीय कार्यक्रम यहीं संपन्न होता है।
1: यू आर लिसनिंग टू राग वाचस्पति इन द ख्याल रिसाइटल बाय पंडित अर्णव चट्टोपाध्याय। ही वॉज अकम्पनीड ऑन द तबला बाय इमोन सरकार, ऑन द हारमोनियम बाय कमलाक्ष मुखोपाध्याय एंड ऑन द तानपुरा बाय कोयल साहा। एंड विद दिस वी कम टू द एंड ऑफ National Program of Music Tonight. This program was recorded at the studios of Akashvani, Kolkata.
2: এতক্ষণ শনিবার সুরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত, সকাল 6:15 অঞ্জলি, সকাল 6:25 হায়ংনি খোরাং, 7:05 রবি কিরণ। কচি কাঁচাদের জন্য অনুষ্ঠান কাকুলি সকাল 8:40, সকাল 9:10 দেশবন্দনা। শুনবেন 9:30 বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনা হিন্দি ছবির গান, বেলা 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 1:05 শুনবেন অনুষ্ঠান অঙ্গনা, দুপুর 1:40 শুনবেন লোকগীতি, দুপুর 1:50 রবীন্দ্রসঙ্গীত, বিকেল 5:10 চিত্রগীতি, 5:45 ভক্তিগীতি, 6:05 কল্যাণী, 6:30 ঘরগৃহস্থির আসর, 8:05 পরিবেশ ভাবনা বিষয়ক অনুষ্ঠান, 8:15 শুনবেন হিন্দি ছবির গান, রাত 8:30 রসে বসে, রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার বাদন শিল্পী দেবব্রত মল্লিক, রাত 9:15 স্পটলাইট, 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:00 শুনবেন অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 36-27 সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 36.6 এবং 24.4 সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 64%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হলো। আগামী